রবীন্দ্রনাথের অসামান্য এক দীর্ঘ জীবনে শুধু ব্যক্তিত্বে নয়, বৈচিত্র্যেও নিঃসন্দেহে অন্যতম। সব ঋতুই ছিল কবির কাছে অত্যন্ত প্রিয় বিষয়, কিন্তু বর্ষার প্রতি তার যে একটা পক্ষপাত ছিল সেটা নিঃসংশয়ে বলা যায়। এই যে কবিতা হোক বা গান, যে কোনো বিষয়ে তার এই বর্ষার গান বা বর্ষার কবিতায় সেটাই বোধহয় সব থেকে বেশি দেখা যায়। যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে দেখতে পাবো যে গীতবিতানে যে প্রকৃতি পর্যায়ে গানের সংখ্যা প্রায় 283, তার মধ্যে বোধহয় বর্ষা পর্যায়ের গানের সংখ্যাই প্রায় 120টার মতো। সুতরাং বর্ষা ঋতুর প্রতি এই যে তার বিশেষ অনুরাগের কারণটা ঠিক বোঝা যায় না। বোঝা যায় কি? বর্ষা ঋতুর তাকে অসম্ভব টানত, আর সেই কারণেই বোধহয় এই শিলাইদহে পদ্মার বুকে যখন স্টিমারের ছাদে বসেছিলেন, এই বৃষ্টি ধারা যখন চারিদিকে পড়ছে, অদ্ভুত তার ভালো লেগেছিল। তিনি হয়তো এই স্টিমারে করে যাচ্ছেন আর সেই দৃশ্য যখন প্রচণ্ড বৃষ্টি এসেছে, অদ্ভুতভাবে দেখছেন যে ভরা বর্ষায় খরস্রোতা নদীর ওপর দিয়ে কাঁচা ধান বোঝাই নৌকোর চাষিরা তারা নৌকো পারাপার করছে। আর ঠিক সেটা দেখে তার মনের মধ্যে একটা কবিতা জেগে উঠল, যেটা বোধহয় পরে আমাদের কাছে আমাদের প্রত্যেক বর্ষার কবিতা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে বলার আর কিছু বোধহয় জায়গা থাকে না, কারণ বর্ষার কবিতা, বর্ষার কথা হবে, বর্ষার গান হবে।

কবিতা তিনি সেদিন লিখেছিলেন, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুড়ো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা।

107 FM Rainbow Project তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে, কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM Rainbow।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সুপ্রভাত। ঘড়ির কাঁটা বলছে ভোর 6:12 হয়ে 24 সেকেন্ড। এখন থেকে 100.1 FM গোল্ডে আমরা প্রভাত বিনার সুর শুনব 7টা পর্যন্ত। আজ আপনার সঙ্গে আছি গোপা, কথা হবে, নানান শিল্পীর কণ্ঠে নানান গান শোনা হবে। তাহলে গান শুনতে শুনতে এগোনো যাক।

আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। এরকমই নানান শিল্পীর কণ্ঠে নানান গান আজ এই ভোরে আমাদের সঙ্গে থাকবে প্রত্যেক দিনের মতনই। আর এই ভোরে নতুন একটা দিনের শুরুতে সবাই আমরা ভালো থাকি, ভালোভাবে এগোই, এটুকুনি কেবলমাত্র আমাদের আশা। এবার এই আশা আমাদের তো কেবলমাত্র এটুকু থাকে না, নানান দিক থেকে নানান রকমভাবে আমাদের আশা থাকে। আর আশা থাকলেই সেখানে আশা ভঙ্গের একটা ব্যাপার থাকে, তাই যদি আমরা আশা না করি তাহলে আশা ভঙ্গ হবে না, এমনটা আমাদের মনে হতেই পারে বা এমনটা আমাদের মনে হয়। আমরা অনেকেই জীবনের কোনো না কোনো আঘাতের পরে এমনটা বলেই থাকি যে কারো কাছে কিছু আশা না করলে তাহলে আশা ভাঙারও কোনো কষ্ট আমাদের থাকবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আশা ছাড়া কি মানুষ বাঁচতে পারে? আমরা আশা করি, আশা ভঙ্গ হয়, আমাদের কষ্ট হয়, আমরা মনে হয় যে আর আমরা আশা কখনো করব না, কিন্তু তবুও মনের কোণে কোথাও একটা আলো হঠাৎ করে জ্বলে ওঠে

কোনো আশার। আশা না করলে হয়তো আশাভঙ্গের কষ্ট কম হবে, কিন্তু জীবনের আনন্দ, স্বপ্ন, এগিয়ে চলবার শক্তি, সেগুলো কি একটু একটু কমে যাবে না? আজ আমাদের এই প্রভাত বিনায় যে আমরা পথ চলব, সেখানে এটাই একটুখানি আমরা খুঁজে খুঁজে দেখব যে আশা না করলে আশা ভঙ্গ হবে না, এ কথা ঠিক, কিন্তু আশা না করেও কি আমরা থাকতে পারবো, নাকি আশা এবং আশা ভঙ্গ আমাদের সঙ্গে সঙ্গে চলবে? আপাতত আশা ভঙ্গের কথা নয়, আমাদের ঠিক যেমনটাই আশা যে আমরা এরপর একটা গান শুনব, তেমনই একটা গান শুনব, শুনে ফিরে আসব বাকি কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড। গোপা আজ আপনার সঙ্গে আছি, প্রভাত বিনায়।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা এই গানটি শুনছিলাম। গৌতম বুদ্ধ বলেছিলেন, আসক্তি দুঃখের মূল কারণ। আমরা আশা করি, আশার সঙ্গে সঙ্গে আমাদের একটা আসক্তি থাকে, আমাদের প্রত্যাশা থাকে। আমরা যখন ভালোবাসি, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা যখন ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে আমরা একটা প্রত্যাশা জুড়ে দিই বা আমাদের একটা আসক্তি থাকে যে আমি ভালোবাসলাম তার মানে উল্টো দিকে যিনি আছেন সেও ভালোবাসবে। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। আমি যদি কাউকে সাহায্য করি, তার সঙ্গে সঙ্গে এইটাও আমার মনের মধ্যে একটা কোথাও না কোথাও জেগে ওঠে যে আমি যখন বিপদে পড়ব তখন সেই মানুষটিও আমাকে সাহায্য করবে। এবং যখন এই ধরনের আমি হয়তো কাউকে ভালোবাসছি, আমি কাউকে সাহায্য করছি, আমি সবসময় কারোর পাশে থাকছি এবং আমি এটা আশা করছি যে আমার উল্টো দিকের যিনি রয়েছেন তিনিও সবসময় আমার সঙ্গে এটা করবেন, এবং একটা সময় দেখা গেল যে সেটা হলো না, সেই আমাদের প্রত্যাশাটা পূরণ হলো না, আমাদের আশা পূরণ হলো না, তখনই সেখান থেকে জন্ম নেয় আশা ভঙ্গ বা আমাদের মনের মধ্যে যে কষ্ট। আসলে আমরা যখন এটা বারবারই বলা হয় যে যখন যা কিছুই করো না কেন একেবারে নিঃস্বার্থভাবে করো, কিন্তু আমরা তো মানুষ, আমাদের মধ্যে চাওয়া পাওয়া দাবি সমস্ত কিছু আমাদের মধ্যে থাকে এবং এগুলো কিছু অন্যায় নয়, এগুলো সবটাই তো আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি এরকমভাবে থাকতেই পারে। কিন্তু সেইটাই যখন জমতে থাকে, জমতে জমতে জমতে জমতে যখন পাহাড় হয়, তখন আশাভঙ্গ, সেখান থেকে দুঃখ কষ্ট, সেখান থেকে এমন কিছু ঘটে যাওয়া যেগুলো কখনোই কাম্য ছিল না, এইগুলোই ঘটতে পারে। আমাদের ভেতরে ওই দুঃখ কষ্ট, আমি যা করছি উল্টো দিকের মানুষটিও সেরকম করবে এরকম আশা, এগুলো সবই থাকবে, কিন্তু সেগুলো যেন কখনো আমাকে বশীভূত করে না নেয় বা আমাদের বশীভূত করে না নেয় সেটা দেখতে হবে। আমাদের মনকে, আমাদের মস্তিষ্ককে এমনভাবে ফ্লেক্সিবল রাখাটা খুব প্রয়োজন যাতে করে যে ঘটনার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি বা যেদিকে আমরা যাচ্ছি যাতে করে সেইটাই আমরা মেনে নিতে পারি, আমরা মানিয়ে নিতে পারি, আমরা জীবনের পথে এগিয়ে চলতে পারি কোথাও থেমে না গিয়ে। আরও আমাদের আশা এবং সেই আশাভঙ্গ, আদৌ কি আমরা আশা করব নাকি আশাভঙ্গের ভয় আমরা আশা করাটা ছেড়ে দেব, সেই সব নিয়েই তো আজকে আমাদের মূলত কথা, সেসব নিয়ে আজকে কথা হবে। কিন্তু আমাদের যেটা আশা থাকে সবসময় এই ভোরবেলা যখন নতুন একটা দিন শুরু হচ্ছে, আমরা জেগে উঠছি, সেই সময় সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমাদের মনকে, আমাদের মাথাকে রিচার্জ করতে করতে আমরা দিনটাকে শুরু করব, সেই আশা কিন্তু আমাদের কখনোই ভঙ্গ হবে না। প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে এরপর আমাদের গান রইল, আরও গান রয়েছে এবং আরও কথাও আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন।

0: প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। একজন সাধু তাকে তার শিষ্য জিজ্ঞেস করেছিলেন যে, গুরুজি, মানুষের সবচেয়ে বড় দুঃখ কি? তিনি বলেছিলেন, মানুষ যা পায় বা মানুষ যা হারিয়ে ফেলে সেটা নিয়ে কিন্তু মানুষের খুব একটা বেশি দুঃখ নেই। মানুষ কিছু পেল, অনেক সময় কিছু আশা করে না তেমন জিনিসও পেল, অনেক সময় আবার আশা করে সেটাও পেল, এরকমও হয়, কিন্তু সেটা মনঃপূত হলো না, কিন্তু সেটার জন্য যে একটা দুঃখ হলো, কষ্ট হলো, সেটা হলো, কিন্তু সেটা অতটা বড় নয়। আবার অনেক সময় মানুষ পেল না অনেক কিছু, সেটার জন্য তার কষ্ট হলো, কিন্তু সেটাও অতটা বড় নয়। বড় কখন হয় সেই দুঃখটা? যখন সেই মানুষ যা আশা করেছিলেন কিন্তু সেটা পেলেন না, সেই জায়গা থেকেই তার কষ্টটা বেশি হয়। আর আমাদের অনেক সময়, অনেক ক্ষেত্রেই এটা হয় যে দুঃখটা বাস্তব ঘটনা থেকে আসে না, অপূর্ণ প্রত্যাশা থেকে আমাদের দুঃখ জন্ম নেয়। কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না বা ফলের আশা করো না। ভগবদ গীতা আমাদের বারবার এ কথা বলে, আর এই কথাটাই বিভিন্ন রকমভাবে পরবর্তী সময় নানান মনীষীরাও আমাদের বলেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তোমার অধিকার কর্মে, ফলে নয়। সুতরাং আশা থাকবে কিন্তু ফলের ওপর সম্পূর্ণ নির্ভরতা থাকবে না। আশা না থাকলে আমাদের সামনে তো আলোটাই জ্বলবে না, তাই আশাটা অবশ্যই রাখতে হবে, কিন্তু ফলের ওপর নির্ভরতা রাখলে হবে না। আমি আশা করব, সে আশা পূরণ হতেও পারে নাও হতে পারে, আশা ভাঙতেও পারে আবার আশা নাও ভাঙতে পারে, কিন্তু আমি ভেঙে পড়লে হবে না। আমি ভেঙে পড়লে তো পরবর্তী সময় যে আবার আমি স্বপ্ন দেখব, আবার আমি একটা আশা করব, সেটাই তো হবে না। আসলে আশা এবং প্রত্যাশা এই দুটো কিন্তু এক জিনিস নয়। আশা হচ্ছে আলো, প্রত্যাশা হলো শর্ত। আশা বলে ভালো কিছু হবে, প্রত্যাশা বলে আমার ইচ্ছে মতো হবে। যখন আমরা জীবনের ওপর ভরসা করি তখন কিন্তু আশা জন্মায়, না হলে জীবন থেমে যাবে। আর আমরা যখন জীবনকে নিয়ন্ত্রণ করতে চাই তখনই হয় প্রত্যাশা। আর আশা ভাঙলেও আমরা কিন্তু আবার আশাকে জন্ম দিতে পারি আমাদের মনের মধ্যে, কারণ আমরা তো জীবনের উপর ভরসা করছি। কিন্তু প্রত্যাশা যদি ভাঙে তাহলেই কিন্তু সেখান থেকে একটা চরম কিছু ঘটতে থাকে, কারণ আমরা যা কিছু নিয়ন্ত্রণ করতে চাই সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, থাকা সম্ভব নয়, জীবনই তেমনটা করে না। তাই কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে গেলে সেই প্রত্যাশা যখন ভাঙে তখনই আমাদের মনের মধ্যে উথাল পাথাল তৈরি হয়। হ্যাঁ, আশা ভঙ্গের পরও আমাদের মনের মধ্যে উথাল পাথাল তৈরি হয়, কিন্তু সেটা চরম কোনো দিকে এগোয় না, আবার কোনো নতুন আশার স্বপ্ন দেখে। কিন্তু প্রত্যাশা যদি একবার ভাঙে তাহলে সেখান থেকে কত কী যে ঘটে যায়। এই আশা এবং প্রত্যাশার এই যে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যের যে জায়গা, সেই জায়গাটাতেই কিন্তু আমাদের জীবন এগিয়ে চলে অথবা জীবন থামে। কিন্তু আজ তো থামার কথা নয়, জীবন তো এগোবেই, আমরাও এগোব। আমাদের মধ্যে নিশ্চয়ই আশা থাকবে, কখনো কখনো আশা মিটবে, কখনো কখনো মিটবে না, কিন্তু তা বলে মন খারাপ করে বসে থাকা নয়, আমাদের ক্রমশ ক্রমশ ক্রমশ ক্রমশ এগিয়ে চলা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সেটা পুরোপুরি নাও হতে পারে। কিন্তু বিশ্বাস রাখতে হবে যে প্রতিটি ঘটনার মধ্যেই কোনো না কোনো শিক্ষা, কোনো না কোনো পজিটিভ জায়গা থাকবে যেখান থেকে কিন্তু আমরা আগামীর দিকে এগোতে পারব। যখনই আমরা কোনো কিছু বিষয় নিয়ে পরিকল্পনা করি, তখনই সেখানে কিন্তু আমাদের পাশাপাশি কিছু কিছু প্রশ্ন আমাদের মনকে করে রাখতে হবে। যদিও সবসময় করাটা সম্ভব হয় না, কিন্তু যদি আমরা করে রাখতে পারি, তাহলে যদি সেই প্রত্যাশাটা পূরণ না হয়, যদি সেই আশা পূরণ না হয়, তাহলে আমাদের আশা ভঙ্গের যে কষ্টটা সেটা একটু কম পেতে হয়। যেরকম আমি যখন যদি কোনো কিছু পরিকল্পনা করি, তখন যদি এটা ভাবি যে আমি কি খুব বেশি প্রত্যাশা করছি, মানে সেই যা আমি করতে চাইছি সেটাকে কি আমি নিয়ন্ত্রণ বেশি করতে চাইছি, বা আমি কি কারুর কাছে আমার নিজের যে সুখের চাবিকাঠি বা আমার ভালো থাকবার যে উপায় সেটাকে আমি অন্য কারুর হাতে তুলে দিতে চাইছি, আমি কি ফলে বেশি মন দিচ্ছি নাকি আমি আমার কাজে বেশি মন দিচ্ছি। আমি যদি আমার কাজে বেশি মন দিই, তাহলে ফল কিন্তু আমি আপনাআপনি পাবো। কিন্তু আমি যদি ফলের আশা করে কাজটা আজকে করতে যাই, তাহলে কিন্তু সেখানে কোথাও না কোথাও একটু না একটু ফাঁক থেকে যেতেও পারে। এবার অনেকেরই এটা মনে হতে পারে যে আমি তো খুব সুন্দরভাবেই কোনো কাজ করি, কিন্তু ফল তো আমার আসে না। আসলে কাজটা আমাদের করে যেতেই হয়, ওটাই একমাত্র আমাদের হাতে আছে, ফলটা সত্যি আমাদের হাতে নেই। আমরা কখনো কখনো খুব তাড়াতাড়ি কোনো কিছুর ফল পাই, কখনো কখনো কোনো কাজ করতে করতে তার ফল পেতে অনেকটা দেরি হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়। সবটাই কিন্তু ওই সময়ের হাতে। সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, সেই কিন্তু আমাদের শিখিয়ে দেয়, সেই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায়, সেই কিন্তু আমাদের অপেক্ষা করতে শেখায়। এবং অস্থির হতে হতে অপেক্ষা করবার যে মূল ওষুধ, সেটাও কিন্তু সময়ই আমাদের দেয়। তাই আমরা যখন কোনো কিছু পরিকল্পনা করব, সময়ের হাত ধরে এগিয়ে যেতে চেষ্টা করব, এবং এটা মাথায় রাখতে চেষ্টা করব যে আজকে আমি কাজটা করছি, কাজটুকুই আমার হাতে রয়েছে, এর ফল আমি কিন্তু দেরিতেও পেতে পারি আবার নাও পেতে পারি, কিন্তু তা বলে কাজটা থামালে চলবে না। কাজটা করতে হবে, এবং কাজ করে আমার মনের ভেতর একটা কোনো কাজ করবার পর যদি আমার মনের ভেতর শান্তি আসে, যদি আমার মনের ভেতর প্রশান্তি আসে, যদি আমার ভালো লাগে একটা কোনো কাজ করবার পর, যদি আমার সারা দিনটা ভালো হয়ে যায় কোনো একটা কাজ করবার পর, যদি রাত্রিবেলা আমি নিশ্চিন্তে একটা সুখের ঘুম ঘুমোতে পারি, সেটাই কিন্তু আমার আশা পূরণ। কারণ কোনো না কোনো কাজের সঙ্গে কোনো না কোনো আশা থেকেই যায়, স্বপ্ন থেকেই যায়।

সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। অনেক সময় আমরা যা চাই তা পাই না, সেই সময়টায় আমাদের খুব কষ্ট হয়, আমাদের আশা ভঙ্গের কষ্ট হয়, আমাদের কান্না পায়। কিন্তু পরবর্তী সময়ে যত সময় এগোতে থাকে তখন আমরা বুঝি যে ওই দিনের ওই না পাওয়াটাই পরবর্তী সময় আশীর্বাদ হয়ে এসেছে আমাদের অনেকের জীবনে। আজ একটা দরজা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু আগামী দিনে আরও অনেকগুলো ভালো দরজা খুলে গেছে। আজ যদি দরজাটা বন্ধ না হতো হয়তো আগামী দিনে এই ভালো দরজাগুলো খুলতো না। এই এই যে যে কোনো সময় যা মানে যেমনভাবে সময় আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের মনের ভেতর যদি আশা বা স্বপ্নের পরিবর্তনও ঘটে সেই সময়ের সঙ্গে এগোতে এগোতে, তাহলে কিছু সময় পর দেখা যাবে আমি হয়তো যেটা আমার জন্য আশা করেছিলাম আমার ইউনিভার্স আমার চারপাশ হয়তো সেটা বুঝেছিল সেটা আমার জন্য ঠিক নয়, সেই জন্য আমার চারপাশ আমার ঈশ্বর হতে পারে, আমার পৃথিবী হতে পারে, আমার প্রকৃতি হতে পারে, সে কিন্তু চেষ্টা করেছে যেটা ঠিক সেটার দিকেই আমাকে এগিয়ে দিয়ে যাওয়ার। আমি অন্য কিছু আশা করেছিলাম বলে তখন আমার মনে হয়েছিল আশাভঙ্গ হলো, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে আমার কাছে যেটা এলো বা আমি যা পেলাম সেটা হয়তো আমার চাওয়ার থেকে আরও অনেক ভালো ছিল। মাদার তেরেসা বলতেন, ঈশ্বর আমাকে সফল হতে বলেননি, তিনি আমাকে বিশ্বাস করতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন সময়ের ওপর, বিশ্বাস করতে বলেছেন কাজের ওপর, বিশ্বাস করতে বলেছেন আমার চেষ্টার ওপর। সমস্ত কিছু যদি একসঙ্গে চলতে থাকে সুফল একদিন না একদিন ধরা দেবেই, ধরা দিতে বাধ্য। তাই বিশ্বাস করাটা খুব দরকার। আজ আমার আশা ভাঙলেও আগামী দিনে আশা পূরণ হবেই, আবারও সেই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিতে হবে যে আমি আশা এবং প্রত্যাশার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটাকে

করতে পারি সেই পার্থক্যটা। কিন্তু আপাতত কোনো পার্থক্য নয়, অন্তত গানের ক্ষেত্রে। নানান শিল্পীর কণ্ঠে আমরা শুনছি নানান গান, যে গান আমাদের এই সকালবেলাটাকে ভালো করে দেয়, আমাদের সকালবেলাটাকে অন্যরকম আলো দিয়ে ভরিয়ে দেয়। শম্পা কুণ্ডুর কণ্ঠে এই গান শুনি, শুনে ফিরে আসছি

শম্পা কুণ্ডুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা প্রভাত বীণার শেষ দিকে পৌঁছচ্ছি ধীরে ধীরে। আমাদের এই যে আশা এবং প্রত্যাশার একটা সূক্ষ্ম পার্থক্য থাকে এবং প্রত্যাশা কমাবার কিছু উপায়ও থাকে। আশা কমাবার দরকার নেই, আশা না থাকলে তো আমরা এগোতেই পারবো না, কিন্তু প্রত্যাশাকে কমানোর জন্য আমরা যদি একটু কৃতজ্ঞ থাকি, মানে আমাদের কাছে যা কিছু আছে সেটাতেই যদি আমাদের ভালো থাকাটা থাকে, তাহলে প্রত্যাশাটা আমাদের একটু কমতে পারে এবং যা নেই তার দিকে না তাকিয়ে যা আছে তার জন্য ধন্যবাদ দেওয়া জীবনকে, আমাদের তাহলে প্রত্যাশা কিছুটা কমতে পারে। যে মানুষ

যেমন তাকে তার মতনই গ্রহণ করা। সবাই তো আমার মনের মতন হবে না, বা আমিও সবার মনের মতন হব না। যে যেমন তাকে তেমনভাবেই গ্রহণ করা, যতটুকু গ্রহণ করা যায়। যেটা নেওয়া যাচ্ছে না সেটা পাশে সরিয়ে রাখলেই চলবে। সেবা করব নিশ্চয়ই, কিন্তু কোনো কিছুর আশা না করে। দান করা, সাহায্য করা, ভালোবাসা, এইগুলো সময় মানে এইগুলো যখন আমার ভেতরে থাকবে বা আমার ভেতরে আসবে, তখন যেন বিনিময়ে আমার কিছু চাওয়ার অভ্যেস না থাকে। এটাই সবচেয়ে ভালো উপায় প্রত্যাশা কমানোর। ঈশ্বর বা আমাদের প্রকৃতি, আমার চারপাশ, সব কিছুর ওপরে একটু আস্থা রাখা, যে আমার জন্য যা কিছু ভালো সব কিছুই হবে আমার চারপাশে। আর জীবনের সমস্ত উত্তর কিন্তু একদিনে পাওয়া যায় না। জীবনের সব কিছু উত্তর ধীরে ধীরে ধীরে ধীরে এগোতে এগোতে এগোতে এগোতে আমাদের কাছে আসে। সেটুকু ভরসা যে উত্তর এবং ভালোটুকু আমার কাছে আসবে। আমাদের স্বপ্ন থাকবে, আশা থাকবে, কিন্তু হতাশা আমাদের যেন কখনো গ্রাস না করে সেটাও দেখতে হবে। আমাদের আশা থাকবে কিন্তু আসক্তি থাকবে না, প্রচেষ্টা থাকবে কিন্তু ফলের অহংকার থাকবে না, ভালোবাসা থাকবে কিন্তু প্রতিদানের কোনো দাবি থাকবে না। তখনই আমাদের জীবনে আমরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে এগোতে পারবো। এবং সেই আশা যদি ভেঙেও যায়, তাহলেও কিন্তু আমাদের কষ্ট হলেও সেটাকে আমরা আবার এগিয়ে নিয়ে চলতে পারবো। এরকমভাবেই আমাদের চারপাশটুকু ভালো হোক, সুন্দর হোক। আর যা কিছু আমার সেটা কিন্তু আমার কাছেই থাকবে, আর যা কিছু চলে যাওয়ার তাকে ছেড়ে দেওয়াই ভালো। ওই এক মুঠো বালি যদি চেপে ধরি তাহলে বালিটা কিন্তু বেরিয়ে যাবে, আবার যদি একেবারে খুলে দিই মুঠোটা তাহলে বালিগুলো পড়ে যাবে। কিন্তু বালি যদি আলতো করে ধরে থাকি তাহলে কিন্তু বালি থেকে যাবে। জীবনের আশাটাও তেমন, খুব যদি আঁকড়ে ধরতে চাই তাহলে একেবারে মানে কষ্টের সীমা থাকবে না, আবার একেবারে ছেড়ে দিলে তো জীবন নিষ্প্রাণ হয়ে যাবে। সুতরাং ভারসাম্যটা আমাদের কাছে খুব প্রয়োজন। তাই যা চলে যাওয়ার তাকে যেতে দিই, যা থাকবার তা চলে গেলেও আবার ফিরে আসবে, এই বিশ্বাস, এই সমর্পণের মধ্যে দিয়েই কিন্তু আজকে আমাদের এই ভোটটুকু আমাদের সকলের হোক, এটুকুনি প্রার্থনা রইল। আর অরিজিৎ সিং এর এই গান শুনতে শুনতে সকলকে বলি, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে, প্রভাত বিনায়। ফিরে আসবো আবার 8:30 মনের মেলোডি নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: জানেন কি, ভারত সরকার জার্মানির মোট লোক সংখ্যার সমান কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন মোট 8 কোটি কৃষককে। সেই জন্যই আজ আমাদের কৃষকরা বলেন, বীজ থেকে বাজার সর্বত্র দেশ তাদের সঙ্গে আছে।
6: আমারা ছোটা কিষান বাজার সে মহঙ্গে ব্যাজ পর ঋণ লেনে কে লিয়ে মজবুর থা। হমনে এসে করোড়ো ছোটে কিষানো কো ভি কিষান ক্রেডিট কার্ড কি সুবিধা সে জোড়া।
5: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
7: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

শুনছেন 100.1 FM গোল্ড। ঘড়ির কাটার সময় বলছে সকাল 8:33। এখন থেকে 10টা পর্যন্ত 100.1 FM গোল্ডে আপনি শুনবেন মনের মেলোডি, যেখানে মন থেকে মনে কথা, সুর, ছন্দ, গান সবকিছু ছড়িয়ে পড়ে। আজ মনের মেলোডিতে আছি গোপা। আপনি থাকুন আমাদের সঙ্গে। 9903050992 এই নাম্বার আপনার জন্য খোলা আছে নিশ্চয়ই। কী বিষয় নিয়ে কথা হবে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে একটা গান শুনতে শুরু করা যাক আজকের মনের মেলোডি।

পরশ পাথরের গান আমরা শুনছিলাম। 9903052 এই নাম্বার আজ আপনার জন্য খোলা আছে মনের মেলোডিতে। কেন খোলা আছে, কি বিষয় নিয়ে কথা হবে, ঠিক এই সময়, এই সময়ে হয়তো বা বাড়িতে টিফিন তৈরি হচ্ছে সকালবেলার, এবং অনেকেই হয়তো টিফিনপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন, কেউ টিফিন খেয়ে বেরিয়েছেন, কেউ নিয়ে বেরিয়েছেন। টিফিন এই সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি আরও বেশি অনুভব করতে পারছি এখানে বসে বসে। তো আজকে যেটা মনে হচ্ছিল, এই যে টিফিন টাইম, টিফিন টাইমের একটা অদ্ভুত গুরুত্ব আছে আমাদের জীবনে, এবং সেই টিফিন টাইম এক একজন মানুষের কাছে এক এক রকম। টিফিন টাইমে টিফিন বক্সটা একটা ম্যাজিক বক্সের মতন হয়ে যায়, যে টিফিন বক্স খুললে অনেক কিছু আমাদের কাছে চলে আসে, অনেক দুঃখ কষ্ট এক লহমায় সরে যেতে পারে টিফিন বক্স খুললেই। সুতরাং টিফিন টাইম আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আজকে 9903052 এই নম্বরে আপনি অবশ্যই টিফিন টাইমের কথা বলতে পারেন, এবং স্কুলের টিফিন টাইম, কলেজের টিফিন টাইম, অফিসের টিফিন টাইম, কোন টিফিন টাইমটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কথাও বলতে পারেন। টিফিন টাইম আজকে রইল আমাদের কথা বলবার, আমাদের আড্ডার বিষয়। কিন্তু ওই যে প্রত্যেক দিনের মতন আবারও বলি, টিফিন টাইম যত ছোট হয় তত ভালো, মানে যত শর্ট হয় তত ভালো, না না না, টিফিন টাইমে খাওয়ার

0: টিফিন টাইমটা ঠিক কেমন, টিফিন টাইমটা ঠিক কি, সেটা অবশ্যই আজকে বলতে পারেন এবং সেজন্যই তো বসে আছি। আর টিফিন টাইম মানেই যেহেতু খাওয়া, টিফিন টাইম মানে টিফিন টাইমের সঙ্গে খাওয়া, তার সঙ্গে আড্ডা, তার সঙ্গে অনেক কিছু মিলেমিশে থাকে। আপনার কাছে টিফিন টাইমটা ঠিক কি সেটা, সেই কথা লিখতে লিখতে চলে আসুন আমাদের কাছে। আর আমি ঠিক এই মুহূর্তে খেতে খেতে চলে যাব কার কাছে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে, কারণ ঠিক এই মুহূর্তে আমার মনটাও খাবো খাবো করছে,
1: খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দে না কুশাসন, খাবো খাবো করছে আমার পাগলা মন।

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বখরার চাটনি বোলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা, অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো, বলি ভাই রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন, ওয়া হাসি

আমার পেটের মধ্যে তোর বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ, নিভবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি চানা বড়া গোটা করি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই, ভেবে হিম হিম খাই, গোটা দুনিয়াটা ভাই, খাবো রে। এ জ্বালা হাত বুঝবে না ভাই, ভুগছে যারা বাবা অম্বলে, এই আগুনে নিবে।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে এবং এত রকম খাবারের নাম শুনতে শুনতে শুধুমাত্র টিফিন ব্যাপারটা নেই, এখন ব্যাপারটা ক্রমশ মানে মনে হচ্ছে সকাল সকাল যদি লাঞ্চ হয়ে যায় তাহলেও বোধহয় খুব একটা অসুবিধা নেই, মানে দুপুরবেলার খাওয়াটাও এই সময় খেয়ে ফেলা যায়। আসলে টিফিন শব্দটা মূলত তো এসছে ইংরেজি শব্দ থেকে, এবং এই ইংরেজি শব্দের মধ্যে অনেক কিছু মানে একটা বিষয় রয়েছে। পরবর্তী সময় ইংরেজি শব্দটাই আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছে, সকালের একরকম টিফিন হয় আমাদের কাছে, বিকেলের একরকম টিফিন হয় আমাদের কাছে, সন্ধেবেলার একরকম টিফিন হয় আমাদের কাছে। এই টিফিন শব্দটা আমাদের প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে টিফিন শব্দটা জড়িয়ে গিয়েছে। টিফিন কথাটার অর্থ মূলত যদি আমরা ধরতে চাই তাহলে ওই হালকা খাবার বা জলখাবার জাতীয় কোনো জিনিস। মূল খাবার মানে দুপুরবেলার খাবার এবং রাত্রিবেলার খাবারের মাঝামাঝি কোনো সময় যখন ছোটো কোনো খাবার খাওয়া হয়, ছোটো কোনো খাবার খাওয়া হতে পারে বা একাধিকবার ছোট ছোট খাবার খাওয়া হতে পারে, সেগুলো সবই টিফিনের মধ্যেই পড়ে। স্কুল, অফিস, আমাদের যে কোনো কাজের জায়গা, আমরা যে যে জায়গায় কাজ করি আর কি, যে যে ধরনের জায়গায় কাজ করি, সেই ধরনের কাজের জায়গাতেও আমরা যে বাক্সর মধ্যে করে খাবার দাবার নিয়ে যাই সেটাকেও কিন্তু টিফিন বলা যেতেই পারে। এবং এই টিফিনের কাছাকাছি খুব শব্দ এই যে জলখাবার, হালকা খাবার বা

ওই ওই ধরনের যে হিন্দিতে একটা শব্দ আছে যেটা নাস্তা বলে, যে খাবার মানে যে খাবারের যা সময়টাকে, সেইগুলো সমস্তই কিন্তু এই টিফিনের মধ্যে পড়ে যায়। আর এই টিফিন শব্দটা যেটা হচ্ছে, যদিও ইংরেজি শব্দ এবং এটা শোনা যায় ইংল্যান্ডে নাকি এই শব্দটা খুব একটা আজকাল ব্যবহার হয় না, কিন্তু আমাদের কাছে এই টিফিন টাইম মানেই খাওয়া আড্ডা আর একটু হালকা করে বিশ্রাম নেওয়ার সময়। মানে আমাদের সকালবেলায় যখন আমরা টিফিনটা খাই, তখন টিফিন খাবার পর মনে হয় যেদিন একটু হেভি টিফিন হয়ে যায়, যদিও টিফিন ব্যাপারটা একটু অল্প খাবারের মধ্যে দিয়ে যায়, কিন্তু যেদিন আমরা লুচি খাই, তরকারি খাই, পরোটা খাই, বা ধরুন আগের দিনের পোলাও অথবা চিকেন রয়ে গেছে, বা পোলাও অথবা ফ্রাইড রাইস অথবা আলুর দম রয়ে গেছে, এরকম যদি রয়ে যায় এবং পরের দিন সকালবেলা যদি সেটা টিফিন হয়, তাহলে সেটাকে কি আর টিফিন বলা যায়? কিন্তু এরকম টিফিনের নমুনা আমাদের কাছে থাকে, তাই টিফিন টাইমটা আমাদের কাছে একটা অন্যরকম টাইম, যে সময়টায় খাওয়া আড্ডা গল্প সমস্ত কিছু একসঙ্গে চলতে থাকে। যে সময়টা খুব কম থাকে আমাদের কাছে, অন্তত যখন আমরা কর্মক্ষেত্রে যাই, কাজের জায়গায় থাকি, কোনো কাজ করতে করতে অল্প কোনো খাবার খেতে চাই, তখন আমাদের কাছে সময়টা খুব কম থাকে। কিন্তু সময় কম থাকলে কি হবে, আমরা তো সময়কে ক্রমশ ধরে রাখতে চাই আমাদের খাওয়াতে, আমাদের আড্ডাতে, আমাদের মজাতে। আর এই সমস্ত কিছু মিলিয়ে মিশেই আজকের টিফিন টাইম মনের মেলোডিতে, সেই টিফিন টাইম আপনার কাছে ঠিক কেমন, আপনার কাছে ঠিক কীভাবে আসে, 9903055992 এই নাম্বারে। এখন প্রচণ্ড ব্যস্ত সময়, আমরা সব সময় দৌড়তে থাকি, আমাদের খাওয়ার টিফিন সেটা তো মানে টিফিন লাঞ্চ ডিনার এগুলো আলাদা আলাদা করে খাবার কথা আমরা অনেকেই ভুলে গেছি। হয়তো বেলা 12টার সময় গিয়ে কেউ সকালবেলার খাবারটাই খেলাম, এত সকালের ব্যস্ততা এবং এত সকালের কাজ, এই এত ব্যস্ততা সমস্ত কিছু আজকের মনে মেলোডিতে সরিয়ে রেখে আমরা টিফিনের কথা বলবো, আমরা টিফিন টাইমের কথা বলবো, টিফিনের নানান রকম খাবারের কথা বলবো, অবশ্যই আপনিও বলবেন সে কথা। আর ঠিক এই মুহূর্তে না, সেটা ঠিক টিফিন টাইম আমি বলতে পারবো না, তবে একটা প্রেমময় আলাপ, তার সঙ্গে কিভাবে খাবার জুড়ে যেতে পারে, তার সঙ্গে কিভাবে জীবনের অন্যান্য রং জুড়ে যেতে পারে, সেই গান অবশ্যই আমরা শুনতে পারি মান্না দে আর নির্মলা মিশ্রের কণ্ঠে।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

টিফিন টাইম নিয়ে মেসেজ আসতে শুরু করেছে প্রচুর প্রচুর প্রচুর। যেহেতু এই সময়টা সত্যি সত্যি টিফিন টাইম, অন্তত সকালের জলখাবারের সময়টা তো বটেই, তো সেই জন্য প্রচুর টিফিনের কথা উঠে আসছে, টিফিন টাইমের কথা উঠে আসছে। পড়তে শুরু করি এক এক করে। স্কুলের টিফিন টাইম, স্কুলের টিফিন টাইম ছিল দিনের সবচেয়ে আনন্দের সময়। বন্ধুদের সঙ্গে গল্প, খেলাধুলো আর টিফিন ভাগ করে খাওয়ার মজাই ছিল আলাদা। এখন অফিসের টিফিন টাইম, অফিসের টিফিন টাইমে কাজের ব্যস্ততার মাঝে একটু বিশ্রাম মেলে সহকর্মীদের সঙ্গে আড্ডা আর এক কাপ চা দিনের ক্লান্তি কিছুটা দূর করে দেয়। সৌভিক সরকার, কসবা, হালতু।

পরের মেসেজ সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, তিনি বলছেন, আমার টিফিন টাইম সকালে চা বা কফির সঙ্গে মুড়ি চানাচুর অথবা সাদা তরকারি ফুলকো লুচি, আহা অমৃত, সত্যি আহা অমৃত, এরপর কথা বলাটা বড়ই মুশকিল।

দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া, তিনি বলছেন টিফিন টাইম মানে স্কুলের সেই দিনগুলো মনে পড়ে যায়। স্কুলে টিফিন টাইমে সব বন্ধুরা মিলে একসঙ্গে টিফিন খেতাম, সবাই বাড়ি থেকে যে যাই খাবার নিয়ে আসুক সব একসঙ্গে খেতাম, আর সেই খাবারের কি অপূর্ব সুগন্ধ আজও মনে পড়ে। টিফিন টাইমের এই একটা মজা, নিজের টিফিনের থেকে অন্যের টিফিনের গন্ধটা অনেক বেশি করে নাকে আসে এবং সেই গন্ধে আমরা অনেক বেশি মশগুল হয়ে যাই। তো টিফিন টাইম মানে কিন্তু এরকম অনেক কিছু, নিজের থেকে অন্যের টিফিনের দিকে বেশি নজর এবং অন্যের টিফিনটা খেয়ে বেশি পেট ভরে যাওয়া। তবে এক একদিন মা এমন টিফিন স্কুলে দিয়ে দিত যে টিফিনটার কথা যদি জানা যেত যে আজকে এই টিফিনটা আমি নিয়ে এসেছি, তাহলে প্রত্যেকটা পিরিয়ডে মানে টিফিন পিরিয়ডের আগে টিফিনের সময়টার আগে থেকেই মানে খাবার খিদে শুরু হয়ে যেত এবং সেই টিফিনটা সেদিনের জন্য বেস্ট টিফিন এবং সেই টিফিনটা নিজের টিফিনটাই সেদিন খুব ভালো, যেদিন খুব প্রিয় টিফিন আমরা নিয়ে যেতাম বা এখনও আমরা নিয়ে যাই। সেটা অফিসে হতে পারে, অফিসেও মাঝে মাঝে স্কুলের সেই মনটা ফিরে আসতে তো কোনো ক্ষতি নেই। সেজন্য টিফিন টাইম মানে এমনই এক মজার সময় যে সময়টা খাওয়া দাওয়া আড্ডা গপ্প আর একটু কাজকে সরিয়ে রেখে নিজের মতন একটা ছোট্ট বাক্সে মন দেওয়া, সমস্ত কিছু মিলেমিশে টিফিন টাইম একটা অন্যরকম জিনিস। আর সেই টিফিন টাইমের কথা, লুচির কথা যখন উঠেই এলো, তখন লুচির গান না শুনে কি আর হয়, আপাতত একটুখানি লুচির কথাটা শুনি, চা নয় চা বা কফি নয় একটু পরে খাবো, এখনও তো সময় আছে অনেকখানি, আমি আছি মানে গোপা আছে মনের মেলাডিতে 10টা পর্যন্ত, তো আপাতত আমরা একটুখানি লুচি তরকারি এসব একটু লুচির কথা একটুখানি শুনে আসি, তারপর একটা ছোট্ট বিরতি নেব, নিয়ে

0: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত ১২ বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে ১৬,২০০ কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
1: নর্থ ইস্ট আব দূর নাহি রাহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাস হ্যায়, দিল্লি কে ভি পাস হ্যায়।
0: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।
2: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি, 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের

রামকুমার চট্টোপাধ্যায়ের গান শুনলাম, তারপরে বিরতি নিলাম, বিরতি নিয়ে আবার ফিরে এলাম আপনারই কাছে আপনার মেসেজ নিয়ে। যেরকম শৈশবে স্কুলে টিফিন টাইমে একসঙ্গে বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতাম, তার অনুভূতি একেবারেই আলাদা। আর এখন অফিস টাইমে যে যার জায়গায় বসে টিফিন খেতে খেতে কলিগদের সঙ্গে গল্প করি। যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি পাঠিয়েছেন এই মেসেজ। এরপর চলে যাব দমদম ক্যান্টনমেন্টে সোমনাথ ঘোষ, তিনি বলছেন যে আমি অফিসে টিফিন খাই, আমার অফিস কলিগদের সঙ্গে ভীষণ ভালো লাগে। এরপর আমি সকালের টিফিন মুড়ি এবং বাতাসা খেয়ে নিই, কেননা দুপুর 12:30টায় আমার ভাত খাওয়া হয়ে যায়। পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম। আর উনি যদিও মুড়ি এবং বাতাসা খান, কিন্তু আমাকে ছবি পাঠিয়েছেন অনেক কিছুর, যেরকম ইডলি, চা, একটা চাটনি, সেটা ইডলিরই যে চাটনি, সাম্বার ঠিক নয় কিন্তু একটা চাটনির মতো দেখা যাচ্ছে, তার সঙ্গে কলা। আমি বুঝতে পারছি না এটা খেলে সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট আমাকে খেতে হবে কি না। তো যাই হোক, উনি নিজে ভীষণ নিয়ম মেনেই চলেন, সকালবেলা মুড়ি এবং বাতাসা, তারপর 12:30টার মধ্যে ভাত খাওয়া। এর থেকে ভালো নিয়ম তো আর হতে পারে না। এরকম অনেকেই কিন্তু নিয়ম মেনে সমস্ত কিছু এগিয়ে চলেন। যেমন পরের মেসেজটা, না পরের মেসেজটা ঠিক নিয়মের নয়, কিন্তু টিফিনের কথা অবশ্যই রয়েছে। স্কুলের টিফিন টাইম মানেই শুধু টিফিন খাওয়া নয়, টিফিন বক্স খুললেই স্কুলের খোলা জানলা দিয়ে একরাশ হাওয়া যেন ছুটে আসতো। এই হাওয়া বয়ে আনতো ছোটোবেলার স্কুলের স্মৃতি আর উদাস হওয়ার খবর। পায়েল ব্যানার্জি, বেলঘড়িয়া থেকে। আর টিফিন বক্স মানেই, সত্যি কথা, টিফিন বক্স মানেই কেবলমাত্র টিফিন বক্স নয়, টিফিন বক্স মানেই অনেক কিছু। টিফিন বক্স মানে আমার ভালো লাগা, টিফিন বক্স মানে বেশিরভাগ স্কুলের টিফিন যদি বলা হয় তাহলে মায়ের গুছিয়ে দেওয়া

সেই টিফিন বক্স মা জানে যে আমি কি খেতে ভালোবাসি, মা জানে আপনি কি খেতে ভালোবাসেন, সেজন্য সেই ভালোবাসায় মোড়া একটা ছোট্ট বাক্স, তার যে কি অপরিসীম মূল্য আমাদের প্রত্যেকের কাছে, সেটা টিফিন বক্সটা খোলা মাত্রই টের পাওয়া যেত। আবার এক একদিন এমন হতো, হয়তো রুটি আর তার সঙ্গে একটা সহজ সরল পটলের তরকারি, অত সহজ সরল পটলের তরকারি কেন যে ভালো লাগতো না জানি না, এমনি সহজ সরল ব্যাপারটা আমাদের সকলের খুব ভালো লাগে, কিন্তু সহজ সরল সাদা পটলের তরকারি আর রুটি অনেক সময় কিন্তু আমাদের না ভালো লাগার কারণও হয়ে উঠতো, এবং সেদিন মুখটাকে বেজার করে বাড়িতে ফেরা। আর এখন যখন আমরা কাজে বেরোই, যারা নিজেরা আমরা টিফিন গুছিয়ে নিয়ে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়ি থেকে মা হয়তো টিফিন গুছিয়ে দিচ্ছেন, শাশুড়িমা হয়তো টিফিন গুছিয়ে দিচ্ছেন, যেদিন বেশ রংচঙে একটা ব্যাপার থাকে সেদিন অন্য ব্যাপার, কিন্তু যেদিন ওই সহজ সরল কিছু তরকারি বা সহজ সরল কিছু জিনিসপত্র আমাদের খাওয়ার জন্য দেওয়া হয়, সেদিন আমাদের মনটা কেমন যেন কুটিল হয়ে ওঠে, সেদিন আমাদের মনটা কীরকম রাগি রাগি হয়ে যায়, কেন এমন খাবার। তো আগে তো এক্ষুনি অর্ডার করছি, এক্ষুনি খাবার চলে এলো, এরকম কোনো বন্দোবস্ত ছিল না। এখন সেরকম একটা বন্দোবস্ত পাওয়া যায় যদি অফিসে বা কর্মক্ষেত্রে আমরা যাই টিফিন নিয়ে, টিফিনটা পছন্দ না হলে আমরা ওরকমভাবে খাবার আনিয়ে নিতে পারি, কিন্তু স্কুলের ক্ষেত্রে তো এখনও সেটা নেই। স্কুলের ছোটদের এখনও মন খারাপ হয়, তো মন খারাপ হলেও তখন আবার চলে যাই আমরা অন্য বন্ধুদের টিফিন বক্সের দিকে, সেখানে যদি সহজ সরল কোনো টিফিন না থাকে, সহজ সরল কোনো তরকারি বা সহজ সরল কিছু খাবার না থাকে, তো সেক্ষেত্রে তাদের আবার খাবারটা বেশ পছন্দ হয়ে যায় আমাদের। এবং টিফিন বক্সে যে এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে সেটাও কিন্তু হয়, নিজের টিফিনটা রেখে দিয়ে অন্যের টিফিনগুলো খাওয়া, তারপর বাড়িতে গিয়ে তো মায়ের কাছে বকুনি খাওয়া, সেটার একটা আলাদা ব্যাপার রয়েছে, সেজন্য নিজের টিফিনটা আবার অন্য কাউকে খাওয়ানো সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না, এটা ওই টিফিন টাইমেই করতে হবে, কারণ বড়তে আর সময় নাও পাওয়া যেতে পারে। আর বরাবরই যেহেতু খাবার নষ্ট করাটা খুব খারাপ একটা অভ্যেস, তো সেই জন্য খাবার নষ্ট করা নয়, খাবারটা যাতে অন্য কাউকে ট্রান্সফার করে দেওয়া যায়, সেইটা একটা যে কি অদম্য চেষ্টা, সেটা যারা না করেছে তারা ঠিক বুঝবে না। তো যাই হোক, আপাতত এরকম খাবার দাবার নিয়ে, টিফিন নিয়ে আমাদের গপ্পগাছা চলতেই থাকবে, সময় তো তেমনটা বলছে, সময় আমাকে বলছে যেটা যে এখন আপাতত সকাল 9:06 হয়ে 28 সেকেন্ড, এখন অনেকক্ষণ আপনার সঙ্গে রয়েছে সেই 10টা পর্যন্ত। FM গোল্ডে গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে নানান শিল্পীর কণ্ঠে নানান গান নিয়ে। আর ঠিক এই মুহূর্তে না, এটা ঠিক খাবারের গান আমি বলতে পারবো না, একেবারেই খাবারের গান নয়, তবে অনেকজন মানুষ একসঙ্গে একটা জায়গায় থাকা তার একটা আনন্দ, এবং নিশ্চয়ই একসঙ্গে একটা জায়গায় থাকা মানে সেখানে তো খাওয়া দাওয়া থাকবে, সেইটা আমাদের অনুভবে নিয়ে যেতে হবে, কারণ গানের মধ্যে ঠিক সেইভাবে হ্যাঁ পাবো, একটু আধটু নিশ্চয়ই পাবো, কিন্তু আপাতত গানটা আমরা শুনবো।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে টিফিন বক্স, যে টিফিন বক্সের যে একটা আলাদা মজা রয়েছে, সেই টিফিন বক্সের একটা অন্যরকম মজা। টিফিন বক্সের ভেতর আদর থাকে, টিফিন বক্সের ভেতর ভালোবাসা থাকে, টিফিন বক্সের ভেতর খাবার থাকে, টিফিন বক্সের ভেতর পছন্দ থাকে, টিফিন বক্সের ভেতর অনেক আরাম থাকে, এবং টিফিন বক্সের ভেতর সেই হাতের ছোঁয়া থাকে, যে হাতের ছোঁয়া বড় আদর করে যত্ন করে একটা সুন্দর ছোট্ট বাক্স গুছিয়ে দেয় আমাদের জন্য। আর যাদের নিজেদের টিফিন বক্স নিজেদের গুছিয়ে নিয়ে যেতে হয়, তারা তো আরও মানে এক ধাপ এগিয়ে থাকেন। তারা নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে যান, এবং আমার যেটা হয়, যখন আমি নিজে টিফিন গুছিয়ে নিয়ে যাই, তখন যেদিন সবচেয়ে ভালো টিফিনটা আমি গুছিয়ে নিয়ে যাই, সেদিন আমার যেতে যেতেই খিদে পেয়ে যায়। মানে টিফিন টাইম পর্যন্ত অপেক্ষা করবার আমার আর ফুরসত থাকে না। অনেক সময় এমন হয়, আমি রাস্তায় যেতে যেতে এই গোছানো পছন্দের টিফিনটা খেয়ে নিলাম, তারপরে গিয়ে আবার মানে কাজের জায়গায় গিয়ে সেখান থেকে আবার কিছু টিফিনপত্র জোগাড় করে নিয়ে নেওয়া। এবং এক এক দিনের এক এক রকম পছন্দ, এক এক দিনের এক এক রকম ভালোবাসা, সেটা তো অবশ্যই। তার তো মানে প্রত্যেক দিন তো আর একরকম টিফিন খেতে কারোর ভালো লাগে না। এবং ওই যে সহজ সরল টিফিনের কথা যেটা বলছিলাম, সেটা ওই রকমই, যে প্রত্যেক দিন একরকম যদি টিফিন হয়ে যেত, তাহলে আমাদের মুখটা কেমন যেন একটুখানি অন্যরকমও হয়ে যেত। আপাতত আমি চলে যাব মেসেজে। যেমন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি বলছেন, ছোটবেলায় প্রাইমারিতে পড়বার সময় আমি বাড়ি থেকে কোনো টিফিন নিয়ে যেতাম না। আমাদের স্কুলের গেটের বাইরে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হতো, আমরা বন্ধুরা মিলে সেই খাবার কিনে খেতাম। এছাড়া যেটা আকর্ষণীয় খাবার ছিল সেটা হচ্ছে ছোট ছোট কুল, আর তার সঙ্গে পাওয়া যেত কারেন্ট। এইভাবে টিফিন খেয়ে আমরা বন্ধুরা খুব উপভোগ করতাম। এই যে আপনার এই টিফিনের কথা বলতে মনে পড়ে গেল, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে গেট বন্ধ থাকতো টিফিনের সময়, এবং সেই গেটের স্কুলের বাইরে কখনোই কোনো আচার বা ঝালমুড়ি বা ফুচকা ওই ধরনের জিনিসপত্র পাওয়া যেত না। কিন্তু আমাদের স্কুলে টিফিনের একটা অদ্ভুত মজা ছিল। আমরা প্রত্যেকেই বন্ধুবান্ধবরা তো টিফিন নিয়ে যেতাম, যে যার নিজেদের পছন্দ মতো টিফিন নিয়ে যেতাম। প্রত্যেক দিন আমাদের টিফিনের যে একটা সময় থাকতো, সেই টিফিনের সময়টার জন্য আমরা মুখিয়ে থাকতাম। কেন জানেন? আমাদের স্কুলে প্রত্যেক দিন এক এক দিন এক এক রকম টিফিন দেওয়া হতো, এবং সেই সব রাজকীয় টিফিন। মানে কোনো দিন দেওয়া হতো লুচি তরকারি, কোনো দিন দেওয়া হতো লুচি তরকারির সঙ্গে আবার একটা মিষ্টিও থাকতো, কোনো দিন দেওয়া হতো পাউরুটি টোস্ট, কোনো দিন দেওয়া হতো বাটার টোস্ট এবং ডিম সেদ্ধ, কোনো দিন দেওয়া হতো ফ্রাইড রাইস আলুর দম, কোনো দিন দেওয়া হতো পোলাও এবং ডিমের কারি, কোনো দিন দেওয়া হতো খিচুড়ি। এক এক দিন এক এক রকমের টিফিন আমরা পেতাম আমি যখন স্কুলে পড়তাম সেই সময়। এবং সেই যে টিফিনটা নেওয়া, লাইন দিয়ে সকলকে টিফিন নিতে হতো, টিফিন বক্সের মধ্যে তো অনেক কিছুই থাকে, শুধুমাত্র টিফিন থাকে না। টিফিন বক্সের মধ্যে আরও যেটা খুঁজে পেতাম আমরা, সেটা হচ্ছে যে নিয়মানুবর্তিতা। লাইন দিয়ে ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে আমরা যে টিফিনটা নিতাম, এবং তারপর সবাই মিলে শেয়ার করে সেই টিফিন খাওয়া। স্কুলের থেকে যে টিফিনটা পাওয়া যেত সেটা সকলের শেয়ার হতো না, কারণ সেটা তো সবাই একরকম খাবার পেত। বাড়ি থেকে যেটা নিয়ে যেতাম আমরা, সবাই মিলে শেয়ার করে আমরা তখন খেতাম। আমাদের একটা টিফিন রুম ছিল, বড় হল ঘর ছিল, আমি সাখাওয়াতে পড়তাম, তো বড় হল ঘর ছিল একটা। তো সেই হল ঘরে আমরা সব বন্ধুরা মিলে যে যার টিফিন ভাগ করে খেতাম। এবং যেদিন আমার বাড়ি থেকে আমি নুডলস নিয়ে যেতাম, বা মা একটা অদ্ভুত আলু গোলমরিচ দিয়ে একটা সবজি বানিয়ে দিত, অথবা আলু গোলমরিচ অথবা আলু জিরে আর তার সঙ্গে ডিম সেদ্ধ, এই

খাবার আমি যেদিন নিয়ে যেতাম সেদিন আমার মানে স্কুলে যেতে যেতেই খিদে পেতো, তো টিফিন পিরিয়ডটার জন্য সেদিন অপেক্ষা থাকতো। টিফিন পিরিয়ডের আগে যদি অঙ্কের ক্লাসটা হয়ে যেত তাহলে সেটা খুব ভালো হতো, বুঝলেন, কিন্তু কোনো কোনো দিন টিফিন পিরিয়ডের পরে অঙ্কের ক্লাসটা থাকতো, আর সেদিন যদি আমি ওই পছন্দ মতো টিফিন নিয়ে যেতাম তাহলে ওই অঙ্কের ক্লাসটার জন্য আমার টিফিনটা ভালো করে খাওয়া হতো না। এটা একটা দুঃখের বিষয়, আপাতত তো অঙ্ক আমার জীবনে নেই, মানে পরীক্ষার অঙ্ক আমার জীবনে নেই, সেজন্য টিফিন আমি বেশ মজা করেই খাই। আর আপনার পাঠানো বেশ কিছু মেসেজ আমার কাছে রয়েছে, 9:15 বাজতে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে, আপাতত আরও একটা গান শুনি, শুনে তারপর ফিরে আসছি আপনারই কাছে।

ভাগ করে খাওয়ার রীতি আমাদের কাছে তো আছেই। আর আপাতত আমি পৌঁছবো 9903055992, এখানে যারা মেসেজ করেছেন আমাকে তাদের কথায় গিয়ে আমি পৌঁছই একটু টুক করে। আমার টিফিন টাইম হলো বিকেল 5টায়, রেডিও শুনতে শুনতে এক কাপ চা আর দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট, এটা আমার খুব প্রিয় টিফিন, কারণ রাত্রির খাবার আমি খুব তাড়াতাড়ি খাই। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5, সবাই খুব নিয়ম অনুসারে চলেন বলে মনে হচ্ছে আমার। আর এখানে কে পাঠিয়েছেন, বাড়ি থেকে হোমওয়ার্ক না করে নিয়ে গেলে আমি ছোটবেলায় টিফিন টাইমে হোমওয়ার্ক করতাম, টিচাররা মক টেস্ট নেবেন শুনলে টিফিন টাইমে পড়তাম। পুনম চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা। স্কুলে চিকেন নিয়ে যাওয়া বারণ ছিল, তাই কাউকে সেরকম ভালো কিছু খেতে দেখলে নালিশ করে দেব বলে সেই খাবার নিয়ে নিতাম। এইরকম কত কিছু গপ্পগাছা আমাদের জীবনে থেকেই যায়। এই যে টিফিন নেওয়া এবং টিফিন শেয়ার করা, দুটোর মধ্যেই একটা অন্যরকম মজা। টিফিন যার কাছ থেকে নিয়ে নিল তার বুড়োটা কুচকে একদম চোখটা প্রায় মাথার উপর উঠে যায়, আর টিফিন যখন আমরা শেয়ার করে খাই তখন আমরা হেসে মজা করে আনন্দ করে আমরা খেতে পারি। সব রকম অভিজ্ঞতাই আমাদের স্কুল জীবনে চলতে চলতে হয়েছে, শুধুমাত্র স্কুল জীবন বলবো কেন, পরবর্তী সময় যখন আমরা কলেজে যাচ্ছি, যখন আমরা কাজে যাচ্ছি, তখনও এই যে টিফিন টাইম, শুধুমাত্র কলেজ কাজ বা স্কুল নয়, আমাদের বাড়িতেও যে একটা টিফিন টাইম রয়েছে সেটারও কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। পরের মেসেজে পৌঁছই, স্কুলের টিফিন টাইমটা ছিল ভালো, কারণ বক্সটা সত্যিই ছিল ম্যাজিক বক্স, মা কী টিফিন দিয়েছে অজানা এক্সাইটমেন্ট। কলেজে ছিল ক্যান্টিন, অফিসে মোস্টলি বাইরে খাওয়া। অমিতাভ হোর, গল্ফ গার্ডেন, কলকাতা 33। এরপর প্রতিদিন সকালে আমাদের বাড়িতে জলখাবারের রেওয়াজ আছে, বাটার টোস্ট, ডিম পরোটা, লুচি, আলুর তরকারি, চিড়ের পোলাও, ডালিয়ার খিচুড়ি, এখন আবার আম কলা দিয়ে চিড়ে, টক দই দিয়ে চিনি ছড়িয়ে মাঝে মাঝে খাচ্ছি। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। এই যে এতগুলো কথা বললেন আপনি, কই একবারও তো আমাকে বললেন না যে গোপা আপনি একদিন সকালবেলা এসে আমাদের বাড়িতে জলখাবার খেয়ে যাবেন। আমি তো আশা করছিলাম আপনি এই কথাটা বলবেন। ঠিক আছে, মনটা একটু খারাপ হলো, তবুও আপনি যা যা খাবার এখানে বলেছেন একবার একবার করে ট্রাই করতে হবে, বুঝেছেন তো, জিভে জল আসছে তো সেই জন্য। খাবার নিয়ে আমার কোনো লজ্জা নেই, বুঝেছেন, মানে খাবার চেয়ে খেতেও আমার কোনো লজ্জা নেই, এবং আমি যে খেতে ভালোবাসি সে কথা বলতেও আমার কোনো লজ্জা নেই। খাবার আসলে এমনই একটা জিনিস, খাবার তো কেবলমাত্র খাবার নয়, খাবার যেমন পেটের শান্তি, খাবার তেমন মনের শান্তি। খাবার সেরকম খুব যত্ন করে রাখবার জিনিস। আমাদের চারপাশে কত প্রাণীরা রয়েছেন, কত মানুষ রয়েছেন আমাদের চারপাশে, যাদের দিনে হয়তো একবার খাবার জোগাড় করতে অনেকটাই কষ্ট করতে হয়। তো সেজন্য খাবার, যে কোনো খাবারই, সে সহজ সরল তরকারি হোক বা সুন্দর সুন্দর মন্ডা মিঠাই হোক, সেই জিনিস খাবার বড় যত্নের জিনিস, বড় আদরের জিনিস, তাকে বড় আদর করে যত্ন করে রাখতে হয়। খাবার সবসময় না প্রাণ খুলে খেতে হয়, সে যদি জল ঢেলে পান্তা ভাতও খাওয়া হয়, সেটাও যদি প্রাণ খুলে খাওয়া হয় তাহলে তার পরের খাবারটা ঠিক অন্যরকম কিছু একটা হবে। আর এই যে পান্তা ভাতের কথা বলতে মনে পড়ে গেল, পান্তা ভাতটা কিন্তু অতটা পান্তাও ঠিক নয়। পান্তা ভাতের মধ্যে, বিশেষ করে গরমকালে, পান্তা ভাতের সঙ্গে টিফিন কিন্তু পান্তা ভাত হতে পারে। আমি এই মুহূর্তে ভাবলাম যে আপনি হয়তো ভাববেন আবার আমি লাঞ্চের কথা বলছি, না, টিফিনেও কিন্তু পান্তা ভাত খাওয়া যেতে পারে। পান্তা ভাতের মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু আর আলু ভাজা, এটা যদি হয় তাহলে সেই পান্তা ভাতটা পান্তা ভাত থাকে না, ওটা কেমন যেন একটা অমৃত হয়ে ওঠে, একটা রাজকীয় খাবার হয়ে ওঠে। তো এই পান্তা ভাতের গপ্প, আর এই যে টিফিনটা, ভাতও কিন্তু টিফিন হতে পারে। খুব ছোটোবেলার কথা মনে পড়লো, যখন আমাদের গরমের ছুটি পড়তো বা পুজোর ছুটি পড়তো, ভাই বোনেরা সবাই মিলে মামার বাড়িতে, এবং মামার বাড়িতে সকালবেলা দিদা একটা বড় থালায় ভাত মাখা হতো, এবং এক একদিন এক এক রকম সেদ্ধ দিয়ে, কোনোদিন বেগুন সেদ্ধ, কোনোদিন আলু সেদ্ধ, কোনোদিন পেঁপে সেদ্ধ, মানে এক একদিন এক এক রকম সেদ্ধ দিয়ে, ঘি দিয়ে ভাত মাখা হতো, এবং ঘিটা বাড়ির তৈরি করা ঘি ভাত মাখা হতো। আর প্রত্যেক ভাই বোনের জন্য ওই একটা বড় থালার মধ্যে একটা একটা করে দলা রাখা হতো, একটা একটা করে দলা পাকিয়ে পাকিয়ে রাখা হতো, এবং সেইটা এক একজনের এক একটা দলা সবাই নিয়ে একটা থালার মধ্যে বসে খাওয়া দাওয়া হতো। এবং এই যে একটা শেয়ার করার ব্যাপার, একসঙ্গে খাওয়া, যা কিছু খাবো একসঙ্গে খাবো, টিফিনের মধ্যে, কিন্তু টিফিনের মধ্যে দিয়েই কিন্তু এটা শিখেছি আমরা, এবং এটা আমরা শিখিও। সুতরাং টিফিন মানে নিজে শুধু পছন্দের খাবার খেয়ে নেওয়া নয়, টিফিন মানে কিন্তু সকলের সঙ্গে বসে মজায় আনন্দে একটা সময় কাটানো, একটা মুহূর্ত কাটানো, যে মুহূর্তগুলো আমাদের কাছে থেকে যাবে

সারা জীবন ধরে। এইরকমই সারা জীবন ধরে থেকে যাওয়ার মতো মুহূর্ত হচ্ছে ঠিক যখন আমরা এক কাপ চায় চুমুক দিই, সেটা গ্রিন টি হতে পারে, ডিটক্স টি হতে পারে, আর দুধ চা। এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তো অবশ্যই বলবো সুন্দর করে একটা মশলা দিয়ে দুধ চা, যেখানে আদা থাকবে, এলাচ থাকবে। কিন্তু দুধ চা খাওয়ার সৌভাগ্য তো এখন আর হয় না, সবসময় হয় না। এখন ওই গ্রিন টি অথবা ওই একটা মানে র চা, যেটাকে আমরা সুন্দর করে লাল চা বলতে পারি, লাল চা বললে একটু রঙিন ব্যাপারটা হয় আর কি। তো এইসব চাই খাওয়া হয়, চা যেমন ধরনের খাওয়া হোক না কেন, মানে বুকের ভেতর পাথর রেখে দুধ চাটা সরিয়ে রেখে বাদ বাকি যে কোনো চা খেলেই মনে হয় আহ কি আরাম। আর ঠিক এই মুহূর্তে কিশোর কুমার কি বলছেন সেই চা নিয়ে, যদিও আমি এক্ষুনি চা খেতে পাচ্ছি না, আমি খাবো আর একটু পরে, আপনি যদি এই মুহূর্তে চায় চুমুকটা দেন তাহলে দেখুন এই গানটার সঙ্গে আপনার সেই চুমুকের যে একটা মানে টাচ সেটা মেলে কিনা দেখুন এবার।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।
1: মনের মেলোডি শুনছেন 100.1 FM Gold-এ। গোপা আছি আজ আপনার সঙ্গে। টিফিন টাইম নিয়ে কথা হচ্ছে আজকে। অফিস বা স্কুল, যে যার বাড়ি থেকে ভালো

টিফিন নিয়ে আসে বলে, যে যার বাড়ি থেকে ভালো টিফিন নিয়ে আসে, যে সবচেয়ে ভালো টিফিন নিয়ে আসে বলে সুনাম আছে, কলিগরা তার টিফিন বক্স শেষ করে দেন, যার টিফিন সে কিছুই পায় না। আশিস দত্ত সল্টলেক থেকে তিনি পাঠিয়েছেন তার কথা। সময় চুরি করে অনেকে দিব্যি টিফিন টাইমে প্রেমটা চালিয়ে যান ঐশী সরকার চিনার পার্ক। এরপর অফিসের বস, অফিসে এক বস ছিলেন যিনি টিফিন টাইমে চেম্বারে এসে চেয়ারে বসে ঘুমিয়ে নিতেন, একেই বলে পাওয়ার ন্যাপ। লক্ষ্মী দে, সুভাষগ্রাম।

বহুকাল ধরেই আমার সকালের টিফিনে রয়েছে পরোটার সঙ্গে ঝাল ঝাল রাজমার লালচে তরকারি। মহানন্দে সেবা করে চলতো আমার মা, তার তুলনা আজও খুঁজে পাই না, তবে সেটা আজ চলছে। উত্তম দালাল, খরসরাই, বেগমপুর, হুগলি। টিফিনের সঙ্গে মায়েদের একটা খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। বাবাদের ক্ষেত্রে যদি টিফিন নিয়ে যাওয়ার কথা হয়, তাহলে ওই খুব বেশি হলে দোকান থেকে কেক বিস্কুটের মধ্যে দিয়ে ব্যাপারটা মিটে যায়। কিন্তু মায়েদের কাছে যখন টিফিনের আবদারটা আসে বা মায়ের কাছ থেকে যখন টিফিন বক্সটা গোছানো হয়, তখন তার মধ্যে কত রকমের যে আদর ভালোবাসা খাবার হয়ে আসে আমাদের কাছে, সেটার তো কোনো তুলনাই পাওয়া যায় না। আর যদি আবদার করা হয় যে মা কালকে এই টিফিনটা আমি নিয়ে যাব, সেটা স্কুল হোক, কলেজ হোক, অফিস হোক, যখনই হোক না কেন, মারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করেন সেই টিফিনটা গুছিয়ে দেওয়ার। হয়তো নিজে সেই টিফিনটা খান না, হয়তো তার জন্যই সেই টিফিনটুকু সকালে তাড়াহুড়ো করে কোনো ক্রমে তৈরি করে দেওয়া, কিন্তু তবুও সেই যে একটা প্রচেষ্টা টিফিনের মধ্যে, সেটাই বা কম কিসে। তাই টিফিন মানে কিন্তু শুধু টিফিন নয়, টিফিন মানে তার সঙ্গে জড়িয়ে থাকে আরও আরও আরও অনেক কিছু, যে অনেক কিছুর জন্যই এই টিফিন বক্সটা আমাদের কাছে ম্যাজিক বক্স হয়ে ওঠে মাঝে মাঝে। আর সেই ম্যাজিক বক্সের মধ্যে দিয়ে যে ম্যাজিক, যে জাদু আমাদের কাছে এসে পৌঁছয়, স্বাদ, গন্ধ, আদর, ভালোবাসা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সেখানে একাকার হয়ে যায়। আর সেই একাকার হয়ে যাওয়া টিফিন টাইমের কথা নিয়েই আজকে আমাদের মনের মেলোডিতে কথা হচ্ছে। আর গান শুনছি আমরা নানান শিল্পীর কণ্ঠে নানান রকমের, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও প্রচুর মেসেজ এসে জমা হয়েছে, একটুখানি করে পড়তে শুরু করি, কারণ সময় তো ক্রমশ এগিয়ে চলেছে। টিফিন টাইম বলে সময়টা তো আর আটকে থাকবে না। টিফিন মানেই অফ পিরিয়ড সময় আড্ডা দেবার, টিফিন মানেই হজমিগুলি সাথে কুলের আচার, টিফিন মানেই কাড়াকাড়ি ভাগ করে খাওয়া, টিফিন মানেই জাদুকাঠি মায়ের স্নেহ ছোঁয়া, টিফিন মানেই মনের সুখে সুখ দুঃখের কথা, টিফিন মানেই প্রেমের তরে চিনচিনে এক ব্যথা, টিফিন মানেই দেদার মজা স্বাধীনতা অবাধ, টিফিন মানেই ছেলেবেলায় ফিরে যাবার স্বাদ। নন্দা রায়পোড়েল, হাওড়া, বেলগাছিয়া, এল রোড। এরপর টিফিন টাইম মানে স্কুলে বড় গামলার ঢাকনাতে ভাত মাখিয়ে নজন বন্ধু একসঙ্গে এক থালাতে খাওয়া, একসঙ্গে ঘোরা, আরও কত কিছু। এখন সবার সঙ্গে কথা হয় না, খুব মিস করি। মনিকা মাইতি, নামখানা। আর টিফিন টাইমে স্কুলে ছোটবেলায় খুব মজা হতো, এরোর কাছ থেকে টিফিন চেয়ে খাওয়া, কারোর কাছ থেকে টিফিন চুরি করা। রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। এরপর কে বলছেন, উৎপল মুখোপাধ্যায় বলছেন পুনে থেকে, মনের মেলোডি অনুষ্ঠান তিনি শুনছেন ব্রেকফাস্ট করতে করতে। আজকের বিষয়টা খুব মজার, ওনার কাছে উনি বলছেন প্রবাসী টিফিন কথাটা খুব একটা চলে না, এখানে নাস্তা বা ব্রেকফাস্ট খাবার ওই একই কিন্তু নাম আলাদা। যেমন ধরুন আমি এখন ব্রেকফাস্ট করছি, ছোটবেলায় বাড়িতে প্রতি রবিবার লুচি আর আলুর তরকারি হতো, কিন্তু এখন নানা ধরনের খাবার হয়, পরোটা, পোহা, ইডলি, উপমা আর মাঝে মাঝে লুচি, সঙ্গে থাকে ফল আর মিষ্টি। যখন কর্মরত ছিলাম তখন অনেক রকম খাবার অফিসে সবাই মিলে ভাগ করে খেতাম, ভালো লাগতো। এখন অবসর জীবনে হেলদি ফুড খেতেই হয়, আর হেলদি ফুড খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টিফিনের কোনো বিরোধ নেই, টিফিনেও আমরা হেলদি ফুড খেতেই পারি। টিফিনে নানান ধরনের ফল খাওয়া যায়, টিফিনে একটা খুব সেদিনে ভালো একটা খাবার আমার এক বন্ধু খাচ্ছিল, সেটা দেখলাম, টক দই, তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কার কুচি, তার সঙ্গে একটু ধনে পাতা, একটু বিটনুন আর একটু চাট মশলা যদি দেওয়া যায়, যারা যারা খাবেন, ভালো করে ওটা মিশিয়ে নিয়ে রুটি দিয়ে, সেটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে আমার, এবং আমি খেয়ে দেখলাম সেই বিষয়টা কিন্তু বেশ ভালো লেগেছে। সুতরাং হেলদি নানান রকম খাবার বেশ মিলিয়ে মিশিয়ে খাওয়াই যায়। হেলদি খাবার মানেই যে সেটা ওই সহজ সরল নাকশিটকর্ণ মতো খাবার হবে এমনটা নয়, হেলদি খাবারের সঙ্গে অনেক কিছুই কিন্তু জড়িয়ে থাকে, বিশেষ করে ওটস দিয়ে, ডিম দিয়ে যে একটা চিলা মতো করা হয় সেটাও কিন্তু বেশ হেলদি, কিন্তু হেলদি টিফিন, কিন্তু সেটা বেশ খেতে মজা লাগে, খেতে ভালো লাগে। তো এরকম হেলদি খাবার অনেক কিছুই হয় যেটা আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে। খাবার মানে কেবলমাত্র কিন্তু শরীর স্বাস্থ্য নয়, খাবার মানে মনটাকে ভালো রাখার একটা একটা খাবার খেয়ে যদি ভালো লাগে তবেই না সেটা পেটে যাবে, তবেই না সেটা আমাদের মাথায় যাবে, তবেই না সেটা আমাদের শরীরে লাগবে। খাবার খেয়ে যদি আমি ওই জন্য মাকে বারবার বলতাম যে মা তুমি সহজ সরল সাদা করো না, তুমি বেশ একটু সুন্দর করে করো, তো এরকম সুন্দর করে রান্না আমাদের সকলের বাড়িতেই হয়। রান্না বিষয়টা আবার আলাদা, টিফিনের ব্যাপারটা আবার আলাদা। টিফিনে একটুখানি হালকা ব্যাপার হয়, ডোজটা একটু হালকা হয়, কিন্তু সেই হালকা ডোজটাই আমাদের কাছে এমনভাবে গিয়ে পৌঁছয় যেটা কিন্তু অনেকখানি। কারণ যখন হয়তো অনেকটা সময় খালি পেট রয়েছে, হয়তো খাওয়া দাওয়ার সকালবেলা জলখাবারের যে সময়টা, বাড়িতে হয়তো খাওয়া হলো না, জাস্ট চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাওয়া,

এবং সঙ্গে করে একটা বাক্স নিয়ে যাওয়া, যেটা খুললেই হয়তো একটা ম্যাজিক বক্স বেরোবে যার মধ্যে দিয়ে নানান ধরনের সুন্দর সুন্দর খাবার বেরোবে। আর যদি ওরকম হতো সেই ভূতের রাজার বরে গুপিয়ার বাঘা হাতে তালি দিয়ে যেরকম নানান ধরনের খাবার নিয়ে আসতে পারত, তাহলে তো সেটা একটা অন্যরকম মজা হতো, অন্যরকম একটা ব্যাপার হতো। এইরকম স্বপ্ন আমরা সবাই দেখি যেদিন আমাদের টিফিনটা খুব একটা পছন্দ হয় না, যদি হাতে হাতে তালি মেরে নিজেদের

কারণ যে সময়টা ওনারা চালু করেছিলেন এই ব্যবস্থাটা, তখন দুজনে হাতে তালি মেরে খাবারটা নিয়ে চলে আসতো। আর এখন যেহেতু একটু সময়টা এগিয়ে গেছে, আমরা একটু আরো একটু আধুনিক হয়েছি, আমাদের হাতে যন্ত্র অনেক বেশি বেড়ে গেছে, তখন হাতে হাত দেওয়ার মতন মানে দুজন লোককে একসঙ্গে খুঁজে পাওয়া খুব মুশকিল, সবাই তো ব্যস্ত। তো সেই জন্য হাতে একটা যন্ত্র আছে, যে যন্ত্রের মধ্যে টুক টুক টুক টুক করে টাইপ করে দিলেই কিন্তু কেউ একজন এসে পছন্দ মতো খাবার আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যান। ফলে ফর্মটা আলাদা হয়েছে, বিষয়টা কিন্তু সেই কবে সত্যজিৎ রায় একটা আমাদের ধারণা দিয়ে গিয়েছিলেন। তো এরকম খাবার সম্পর্কে যত ধারণা আমাদের পাওয়া যায় ততই ভালো। আর আপাতত চলুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনি, শুনে তারপর ফিরে আসছি আবার।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
1: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগোঁ তক পানি পৌঁছানে কা হি নাহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা, বিকেন্দ্রীকরণ কা উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
0: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কবি সুমনের গান শুনতে শুনতে আমরা মনের মেলোডির একেবারে শেষ দিকে এসে পৌঁছে যাচ্ছি, কিন্তু মেসেজ তো আমাকে পড়তেই হবে, কারণ অনেকগুলো মেসেজ এখন জমা হয়ে আছে। আমাদের আর্থিক অনটনের জন্য আমার টিফিন বক্সের যে গুরুত্ব সেটা আমি উপভোগ করতে পারিনি। বর্তমান যুগে টিফিন বক্সের গুরুত্বটা অনেক বেশি। আমি টিফিন বক্সে গুরুত্বপূর্ণ করতে পারিনি ঠিক, কিন্তু আমার বড় মেয়েকে রোজ টিফিন বক্সে করে টিফিন দিতে হয়, আর রোজ রোজ নিত্য নতুন খাবার না দিলেই তার রাগ হয়ে যায়। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। এরপর হচ্ছে হাওড়া বালি থেকে কিশোর। আমি যখন স্কুলে পড়তাম মা যা টিফিন দিত খেতাম, কিন্তু আমার মেয়েকে স্কুলে যে টিফিনগুলো পাঠানো হয় পুরো টিফিন মেয়ে খেত না। ওর মা ওকে খুব বকাবকি করত। স্কুল ছুটির সময় আমি আনতাম, মেয়েকে দেখতাম টিফিন ব্যাগেই পড়ে আছে। আবার বাড়িতে গেলে অশান্তি হবে, তাই আমি খেয়ে নিতাম টিফিনটা, শুধু অশান্তির ভয়েই টিফিনটা খেয়ে নিতাম। মেয়েকে বাইরে টিফিন কিনে দিতাম, বলতাম তোর মা জিজ্ঞেস করলে বলবি সব টিফিন আমি খেয়ে নিয়েছি। টিফিন এই যে মানে একটা বাবাদের যে প্রশ্রয় সেটা কিন্তু, সেটাও কিন্তু এই টিফিন বক্সের সঙ্গেই জড়িয়ে থাকে, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। আমি উঠি ঠিক সকাল ছটায়, একটু হেঁটে এসে ব্রাশ করে চা বিস্কুট খাই, তারপর টিফিন। প্রতিদিনের টিফিন আমার আলাদা আলাদা হয়। কোনো দিন রুটি তরকারি, কোনো দিন চাউমিন, আবার কোনো দিন টিফিনে ওটস রাখি, আবার চিড়ের পোলাও হয়। এগুলো আমাদের টিফিনে খাওয়া হয়। আর ছোটোবেলায় যখন স্কুলে যেতাম মা টিফিন বক্সে পরোটা আলুর চচ্চড়ি দিয়ে দিতেন, কিন্তু টিফিন পিরিয়ডে টিফিন বাক্স খুলে যদি এটা আমি দেখতাম আর অন্য বন্ধুদের টিফিন দেখলে আমার ওটাই বেশি খেতে ইচ্ছে করতো। আমরা টিফিন পিরিয়ডে সবাই ভাগ যোগ করে শেয়ার করেই খেতাম, আর সেই টিফিন খাওয়ার মজাই ছিল আলাদা। শুভ্রা ভট্টাচার্য, বাসদ্রোণী, কলকাতা 70 থেকে তিনি পাঠিয়েছেন।

আর এরপরে আরেকটি মেসেজ রয়েছে যেটা আমি একটু পড়তে চাইব। খুব মনে পড়ছে বিদ্যালয়ের টিফিন টাইমের কথা। আমি আমতলা বিষ্ণুপুর শিক্ষা সংঘের ছাত্র। আমাদের স্কুলটি ছিল একটি মিশনারি স্কুল, দুটো টিফিন হতো, একটা 10 মিনিটের টিফিন আর একটা আধ ঘন্টার টিফিন। এত ভিড় হতো যে কিছু খাওয়ার সময় থাকতো না, ঘন্টা পড়ে যেত। তাতে মনে কোনো ক্ষোভ ছিল না, বরং আনন্দই ছিল ভরপুর। বড় টিফিনে আইসক্রিম খাবো, কুলের আচার খাবো, এগুলোতেই মজা। প্রতিদিন স্কুলে টিফিনের সময় একজন আইসক্রিমওয়ালা স্কুলে আসতেন, তার নাম ছিল সাথী। সাথী মূলত মেয়েদের নাম, কিন্তু তিনি ছিলেন পুরুষ। শিক্ষক থেকে ছাত্র সবাই তাকে সাথী বলেই ডাকত। মনে পড়ে বেশ কয়েক বছর পর একদিন বিকেলে বাড়িতে আছি, হঠাৎ সেই আইসক্রিম বিক্রি করবার অদ্ভুত শব্দটা শুনতে পেলাম, কণ্ঠস্বর শুনতে পেলাম। দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম রাস্তার ধারে সেই সাথী এসেছেন আইসক্রিম বিক্রি করতে। উনি সেদিন ওই জায়গায় গিয়েছিলেন আইসক্রিম বিক্রি করতে। পরে আমি শিক্ষকতা করেছি ওই স্কুলে কয়েক বছরের জন্য, তখনও তাকে দেখেছি বৃদ্ধ বয়সে আইসক্রিম বিক্রি করতে। তারপর হঠাৎ করে মানুষটি যেন কোথাও হারিয়ে গেল। অনেকে বলে সে মারা গেছেন, কিন্তু আজও মনে পড়ে স্কুল জীবনে সেই টিফিন টাইমে সাথীর কাছ থেকে কেনা আইসক্রিম। স্বাগত পাল, মামুদপুর, আমতলা। এরকম কত আমাদের থেকে যায় আমাদের কাছে ছোট ছোট স্মৃতি, যে স্মৃতিগুলো কিন্তু আমাদের জীবনে অনেক বড় হয়ে আসে এবং সেই স্মৃতিগুলোই কিন্তু আমাদের কাছে থেকে যায় অনেক দিন ধরে। অপর্ণা ভট্টাচার্য তিনি বলছেন, বেশিরভাগ সময় মুড়ি নিয়ে যেতাম আর বন্ধুরা লুচি বা পরোটা নিয়ে যেত। ওরা আমার মুড়ি খেত আর আমি ওদের টিফিন খেতাম। এটা অপর্ণা ভট্টাচার্য হাওড়া থেকে তিনি পাঠিয়েছেন, না হুগলি থেকে তিনি পাঠিয়েছেন। আর এরপরের কোনো কি মেসেজ আমি ছেড়ে যাচ্ছি, একটা ছোট্ট মেসেজ আছে। আমি মুম্বাই থেকে গৌর পাল। সেই সময় স্কুলে টিফিন নিয়ে যাওয়ার চল আমাদের ছিল না, তবে আমার এক ধনী বন্ধু টিফিন নিয়ে আসতো এবং তা আমাদের সঙ্গে ভাগ করে খেত। সেই খাবারের স্বাদ আজও আমার জিভে লেগে রয়েছে। এরকম কত টিফিন, কত বন্ধুত্বের কথা এই টিফিনের সঙ্গে কিন্তু জুড়ে থাকে। পুরনো কথা মনে পড়ে গেল, মায়ের হাতের সেই টিফিন। কখনো খুব বৃষ্টির দিনে আমাদের ক্লাসে খুব কম স্টুডেন্ট আসলে স্যারের কাছে বলতাম, আজ স্যার আজকে আর ক্লাস করতে ভালো লাগছে না। স্যার বলতো, যা আজকে আমি টিফিনের টাকা দিচ্ছি, মশলা মুড়ি নিয়ে আয়, সবাই মিলে খাবো। আজকের আর কেউ এমন করে বলে না। এরকম কথা এটা কে পাঠিয়েছেন, নাম তো এখানে দেখতে পাচ্ছি না আমি কে পাঠিয়েছেন। রীনা হালদার পাঠিয়েছেন কি আমি বুঝতে পাচ্ছি না, এখানে আপনি নামটা লেখেননি। তো যাই হোক, আমরা চলে যাব পরের গানে। গান শুনতে শুনতে আবার ফিরে আসব, সঙ্গে থাকবেন আর শুনতে থাকুন।

অনুপম রায় আর অর্ক মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম রসগোল্লার কথা। রসগোল্লার কথা শুনতে শুনতে আমরা চলে এসেছি একেবারে আমাদের মনের মেলোডির শেষ দিকে। আর শেষ দিকে এসে একটুখানি মিষ্টি মুখ যদি না হয় তাহলে কেমন হয় বলুন। সেজন্য রসগোল্লা খেতে খেতেই ওই আর একবার বলা, টিফিন মানে শুধু খাবার নয়, টিফিন মানে বিশ্রাম, টিফিন মানে বন্ধুত্ব, টিফিন মানে সম্পর্ক তৈরি হওয়া, কাজের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট বিরতিতে নতুন নতুন উদ্যমে নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ, একসঙ্গে খাওয়ার অভ্যেস এবং ভাগ করে খাবার প্রবণতা, সবকিছু মিলিয়ে মিশিয়েই টিফিন। জীবনের শত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন একটু করে টিফিন টাইম আমাদের দরকার, আমাদের শরীরের জন্য নয়, আমাদের মনের জন্য। আর ঠিক এই মুহূর্তে যেটা দরকার একটুখানি হজমি দরকার, কারণ এত কিছু খাবার শেষে শুধু তো টিফিন টাইমটা টিফিন টাইমে রইল না, অনেক কিছু আমরা খেয়ে ফেলেছি সঙ্গে রসগোল্লাও, আর শেষে একেবারে একটু হজমি খেতে খেতে যদি যাই তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই নচিকেতা অঞ্জনা সুমনের কণ্ঠে সেই হজমির কথা শুনতে শুনতে আজকের মনের মেলোডি শেষ করব। গোপা ছিলাম, সঙ্গে থাকুন, ভালো থাকুন, টিফিন টাইমে থাকুন, টিফিনে থাকুন, আর টিফিনে রাখুন।

0: ভেবে কেউ হজমি খায়,
1: ভেবে কেউ হজমি খায়,
0: এই ভেবে কেউ হজমি খায়, এতে ভীষণ ভাল লাগে, তাই পেটু খালি হজমি চায়,
1: খালি হজমি চায়,
0: পেটু খালি হজমি চায়, ফুচকা খেলে পেট ভরে না, তেঁতুল জলের আহ্বানে মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে,
2: মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে।
0: চানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়, এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্যে নয়,
1: বিধানসভার জন্যে নয়,
0: বিধানসভার জন্যে নয়। পেপারমিন্টকে সারা জীবন বলছে লোকে পেপারমিন্ট, গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট,
2: গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট।

0: তো সময় মতো আমার চাই।
1: ললিপপের রাংতাটাকে কায়দা করে খোলার পর,
2: কায়দা করে খোলার পর,
1: কায়দা করে খোলার পর, মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
2: আয়েশ করে জব্দ কর,
0: আরে আয়েশ করে জব্দ কর।

ভূমিতে প্রজাপতি বিস্কুটটাও ভালোই লাগে কামড়াতে, চাটনি জমে দিব্যি ভালো কামরাঙার আমড়াতে।

0: আগে যখনই কেউ বিদেশ থেকে ফিরত, তারা সবাই সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত। কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
1: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণে।

আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও 2 দিন বাড়িয়েছে রাজ্য সরকার। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক। চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি

উদ্ভাবন অনুষ্ঠান ভিভা টেক সম্মেলনে অংশ নেবেন। সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। ভারতীয় সমৃদ্ধশালী ঐতিহ্য এবং মানুষে মানুষে জনসংযোগের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও জি সেভেন শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্য উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা যে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তার উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাই গভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ বায়ু ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। তিনি বলেন, গত ১২ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশে নতুন জোয়ার এসেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১,৭৮,০০০ কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি উল্লেখ করেন, আগের অর্থবর্ষের ১,৫৪,০০০ কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর ১৫.৬% বৃদ্ধি হয়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষের ৪,৭৪৬ কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ গুণ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনের এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্যান্য সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। শ্রী সিং জোর দিয়ে জানান, ধারাবাহিকভাবে নীতিগত সহায়তা, নতুন উদ্যোগ, বেসরকারি খাতের বর্ধিত অংশগ্রহণ এবং ক্রমবর্ধমান রপ্তানি বৃদ্ধির ফলে আগামী বছরগুলিতে প্রতিরক্ষা উৎপাদন আরও বাড়তে চলেছে। ভারত ও থাইল্যান্ড তাদের দশম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুকটানোল ডিউভানিচ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৪৬,০০০এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনার যন্ত্র বিতরণ, ৯১০টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। বর্তমানে ভারতের কৃষি রপ্তানি পণ্য ২৮০ থেকে ৫০০ পৌঁছেছে বলে জানিয়েছেন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অভিষেক দেব। তিনি বলেছেন, এর ফলে ভারত বিশ্বের রপ্তানি বাজারে প্রথম সারির দেশ। আমেরিকা, ব্রাজিল, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। গত বছর দেশের কৃষি রপ্তানির পরিমাণ ৫৩ বিলিয়ন ডলার। ভারতে এখন প্রথাগত রপ্তানি পণ্য হিসেবে চাল, মশলা ছাড়াও আঙুর, আনারস, বেদানা দেশের বাইরে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স আলবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। এছাড়াও দ্বিতীয় প্রিন্স আলবার্টকে ভারত ইনোভেটস ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানান তিনি। ভারতের ব্রিক্স পৌরোহিত্যে ভার্চুয়াল পদ্ধতিতে ব্রিক্স মাদক বিরোধী কার্যনির্বাহী গোষ্ঠীর অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি জানিয়েছে, এই বৈঠকে ভারত, চীন, ইথিওপিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী অংশ নেয়। বৈঠকে প্রতিনিধিরা মাদক পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়, হুমকি, পাচার নিয়ে আলোচনা করেন। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা, যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত ৯:৩০ থেকে ১০টায় গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন।

0: আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল ১১টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার ১৯ জুন শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার ২৩ জুন রাজ্যপালের অভিভাষণের ওপর ৬ ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। ২৪ ও ২৫ তারিখ বাজেটের ওপর ১০ ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৬ জুলাই। সেই পর্যায়ের আলোচ্য সূচি পরে চূড়ান্ত করা হবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত রাখার কাজ শুরু হয়েছে। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও ২ দিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই তার এই শিবির শেষ হওয়ার কথা ছিল। পরিবর্তে শুক্রবার ১৮ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরে এক জনকল্যাণ শিবিরে উপস্থিত রয়েছেন। তিনি এই শিবিরগুলিতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আবেদনপত্র রাখার নির্দেশ দেন। তিনি বলেন,
1: কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পারবেন, যার ৬০% অর্থ মোদিজির নেতৃত্বে ভারত সরকার দেবে, ৪০% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় কর্মসূচি আপনাদের কাছে আমি বলবো, প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন, তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন।
0: দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ ৩ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজভেলু ও ভিপি শিভাকুলুন্ধু এবং বিজেপির বিধায়ক জিএনএস রাজশেখরন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী রবনীত সিং আজ অমৃতসর শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন। নতুন এই রেলপথে গুরদাসপুর ও বাটালা হয়ে যাবে, এর ফলে দূরত্ব ও সময় দুটিই কমবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা ৩-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। অন্য আরেকটি খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রেলিয়া জর্ডেনকে ৩-১ গোলে পরাজিত করেছে। রাত ১০:৩০টায় আজ পর্তুগাল গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরত এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির ওপর আলোকপাত করেছেন। খবর শেষ হলো, এরপরই শুনতে পাবেন খবর ১:৩০।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी G7 शिखर सम्मेलन में आज अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप के साथ बैठक करेंगे। आज की मुलाकात में दोनों पक्षों के बीच कई क्षेत्रों में आपसी सहयोग को मजबूत करने तथा आपसी हित के क्षेत्रीय वैश्विक मुद्दों पर भी व्यापक चर्चा की संभावना है। ब्यौरा हमारे संवाददाता से।
3: यह बैठक इसलिए भी काफी महत्वपूर्ण है क्योंकि भारत एक बड़ी वैश्विक महाशक्ति के रूप में उभरा है। अंतर्राष्ट्रीय समुदाय जटिल वैश्विक चुनौतियों के समाधान के लिए लगातार नई दिल्ली की ओर देख रहा है। वैश्विक मुद्दों पर चर्चाओं को नया आकार देने में भारत की बढ़ती भूमिका, उसके विस्तार लेते राजनयिक प्रभाव और विभिन्न मंचों पर विश्व नेताओं के साथ सक्रिय जुड़ाव को दर्शाती है। कल शिखर सम्मेलन के एक आउटरीच सत्र के दौरान प्रधानमंत्री नरेंद्र मोदी ने इस बात पर विशेष जोर दिया कि आज की आपस में जुड़ी हुई दुनिया में अंतर्राष्ट्रीय साझेदारी बनाने के लिए आपसी विश्वास कितना जरूरी है। उन्होंने इस बात को भी रेखांकित किया कि भारत ने हमेशा मानवता को सर्वोपरि रखने के दृष्टिकोण का पालन किया है। अंकित कुमार, आकाशवाणी समाचार, एवियो फ्रांस।
2: प्रधानमंत्री यूरोपीय संघ परिषद के अध्यक्ष एंटोनियो कोस्टर यूरोपियन आयोग के अध्यक्ष फॉन डर लेन के साथ त्रिपक्षीय बैठक करेंगे। वे जर्मन चांसलर फ्रेडरिक मर्ज के साथ भी बैठक करेंगे। इसके बाद प्रधानमंत्री नरेंद्र मोदी आज शाम फ्रांस की राजधानी पेरिस पहुंचेंगे। भारतीय समुदाय के लोग प्रधानमंत्री

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো।

0: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে
1: মেঘ ছোট ক্ষতি নেই আকাশ তো বড়

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:14 পার হয়ে গেছে আর 100.1 FM গোল্ডে চলে এসেছি তোমায় গান শোনাবো নিয়ে। আজকে আমি দেবলীনা,
1: আমি ঝুমুর। আজকে যে গান দিয়ে আমরা শুরু করলাম, নীর ছোট ক্ষতি নেই, এই গান শুনতে চেয়েছিলেন গোপা চক্রবর্তী এবং পার্থ চক্রবর্তী ডানকুনি হুগলি থেকে। ইন্দ্রাণী ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে,
0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে। আমরা চলে যাব আমাদের পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে মানে যদিও এখনও বর্ষা আসেনি, তারপরেও বর্ষা তো ঢুকি ঢুকি করছে, কাজেই সেই কারণে আষাঢ়ের গান শুনতে চেয়েছেন আমাদের কাছে। আমরা মনে হয় গানে যাই
1: বেশ।

0: ফুলেশ্বর হাওড়া থেকে সুমিতা মাইতি এবং সৌমিতা মাইতির অনুরোধে আমরা শুনছিলাম এই গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।
1: আসার তো এসেই গেছে, আর যার জন্য কোথাও একটা মনটা মনে মনে কোথাও আমরা পৌঁছে গেছি সেই আষাঢ় শ্রাবণ সেই বৃষ্টি ভেজা দিনগুলোতে। এবং বৃষ্টি পড়লে যেমন মন মানে না, তেমনই একটি গান শুনতে চেয়েছেন দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, ধলি সরকার মুজফ্ফরপুর বিহার থেকে এবং প্রদ্যুৎ সামন্ত কামিনা শ্যামপুর হাওড়া থেকে। তারা শুনতে চেয়েছেন আষাঢ় শ্রাবণ মানে না তোমন, মনিহার ফিল্ম থেকে মুকুল দত্তের কথা হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। এই গান থাকলো আপনার জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

আমরা শুনছিলাম এই গান শচীনদেব বর্মনের কণ্ঠে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আমাদের কাছে আসাম থেকে হিতেন্দ্র দাস।

0: সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই নজরুলগীতি, এবং এই নজরুলগীতি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন
1: সুজয়, সুদীপ্ত এবং রুনু মণ্ডল।
0: একটা মজার কথা
1: পুকুর থেকে,
0: হ্যাঁ একটা মজার কথা দেখো ঝুমুরদি, আমাদের কাছে কিন্তু বেশিরভাগ অনুরোধ আসছে পুরুষ শিল্পীদের কণ্ঠে গান শুনতে চেয়ে, না মানে এটা এই কারণেই বলা যে কেউ কারুর কারুর হয়তো মনে হতে পারে যে কেন এত পুরুষ শিল্পীদের কণ্ঠে গান শোনানো হচ্ছে। আসলে তোমায় গান শোনাবো, তোমাদের গান শোনাতে এসেছি, তোমরা যেসব গানের অনুরোধ করবে সেগুলোই তো আমরা বেছে নেব শোনানোর জন্য। তো গতকাল যে মানুষটির জন্মদিন গেছে, আজকে তার গানেরও বেশ কিছু অনুরোধ আমরা পেয়েছি, তো আবারও একবার তার গানে যাই। কুহক ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে আগে শুনবো এই গান, ফিরে এসে বলছি যে এই গান শুনতে চেয়ে কারা অনুরোধ করেছিলেন।

0: কুহক ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা থেকে।
1: এই গানটা জানো তো ঝুমুরদি, মানে যখন প্রথম শুনি ছবিটা দেখার আগে, তখন ভেবেছিলাম যে এটা অসম্ভব মাখামাখা রোমান্টিক গান, এবং তারপরে দেখা যাচ্ছে যে ছবির নায়ক সে জেলখানা থেকে ছাড়া পেয়ে একটা বুড়োর মাথা হাতে নিয়ে গাছের নিচে বসে একটা পার্কে গাইছে, এবং দূরেই বসে আছে এক রোমান্টিক কাপল। তারপর তাদের কাছে গিয়ে তারা যখন এসে টাকা দিতে চাইছে, তখন সেই বুড়োর মুখের তলা থেকে বেরিয়ে আসছে একটা ছুরি। আশ্চর্য ব্যাপার না, এরকম একটা রোমান্টিক গানের পর এরকম একটা থ্রিলিং অ্যাকশন ভাবা যায় না।
0: চলে যায় আমাদের পরের গানে।

0: সুধীন দাশগুপ্তর কথায় শুনে আমরা শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুভাষগ্রাম থেকে সুপ্রিয়া পাড়ুই এবং পলাশ রায়।
1: এর পরে আমরা শুনব শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান।

জামশেদপুর থেকে শুনতে চেয়েছেন সুদীপ্ত হাজরা, তার অনুরোধে আমরা শুনছিলাম শ্যামল মিত্রর কণ্ঠে এই গান, আর ফিল্মের নাম বন্দি বলাকা, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং শ্যামল মিত্র নিজের সুরে, একেবারে পাশ্চাত্য সুরের ঢঙে করা একটি সুর, সেরকমই একটি চলন। আমরা চলে যাব এবার হৈমন্তী শুক্লার একটি গানে, যে গানের জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে।

0: হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনলাম আমরা এই গান। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে। এই গানের কথা ভবা পাগলা, আর এই গানের সুর শিল্পী নিজের।
1: আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই গান।

0: আমরা শুনছিলাম মোহনার দিকে, এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই গান আশা ভোঁসলের কণ্ঠে, স্বপন চক্রবর্তীর কথা এবং সুরে। এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন করিমপুর থেকে সন্তোষ সিহি।
1: সুব্রত কুমার করণ বজবজ বাউলি থেকে শুনতে চেয়েছেন এস ডি বর্মনের গাওয়া প্রেম যমুনায় হয়তো কেউ ঢেউ দিল। এই গান এই মুহূর্তে আপনার জন্য।
2: প্রেম যমুনায় হয়তো

মান গোনা পড়ছিল যে পড়ছিল যে ঘর যে তাকে আনল ডেকে আনল রে আগুন হিয়া দুগুল বুঝি ভাঙল রে।

0: যমুনা হয় কাকেও ঢেউ দিল রে আগুন হিয়া দুকুল বুঝি ভাঙল রে।
1: তোমায় গান শোনাবোর একেবারে শেষ অনুরোধে আমরা পৌঁছে গেছি, আর শেষ যে অনুরোধ আমরা রাখবো আবারও নীল আকাশের নিচে এই ফিল্মের সাউন্ড

0: থেকে টাইটেল সং অর্থাৎ নীল আকাশের নিচে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুপ্রিয়া দত্ত ডানকুনি থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে এই গান তার কণ্ঠে শুনতে শুনতে আপাতত ঝুমুর আর দেবলীনা বলবে টাটা।
1: আবারও ফিরে আসছি 2:30 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ পিএম সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
3: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।
2: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণের।
4: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা।

প্রথম রেকর্ড বেরোনোর পর সেটাকে কাগজে মুড়ে হাতে নিয়ে চেনা জানা বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন তিনি, যাতে কারো মনে একটু কৌতূহল হয় এবং তিনি জানতে চান ওটা কি গো। ধীরে ধীরে গান গাওয়া তখন অস্থি মজ্জায় ঢুকে পড়েছে। হয়তোবা শচীনকর্তার বাড়ির সামনে অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা, কখন একটুখানি কর্তার গান দুকলি ভেসে আসবে আর তিনি অঞ্জলি পেতে তাই গ্রহণ করবেন। হাঁটতে হাঁটতে হয়তো কোনো বাড়ির থেকে ভেসে আসছে পঙ্কজ মল্লিকের গান। স্তব্ধ হয়ে ভাবছেন, যদি কখনো এমনটা হয় আমার গানও এইভাবে ঘরে ঘরে বেজে ওঠে। সেই যুবক যদি একবারও তখনও জানতে পারতেন ঘরে ঘরে কেন, তার শ্রোতার দলে, গুণমুগ্ধ শ্রোতার দলে একদিন নাম লেখাবেন ওস্তাদ আমির খান কিংবা গজল সম্রাট মেহেদী হাসানও।

0: আসলে ওই যে খবরের কাগজে মুড়িয়ে নিয়ে রেকর্ডটা ঘুরে বেড়ানো, সেই পথচলার কিন্তু প্রথম শুরু হয়েছিল 1937 সালে নরেশ্বর ভট্টাচার্যের লেখায় শৈলেশ দত্তগুপ্তের সুরে এই জানিতে যদি গো তুমি, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান রেকর্ডে জায়গা পেল এবং তিনি প্রথম এখানে গাইলেন। গাওয়ার পরে যেটা হয়, আমরা অনেক সময় বলি না যে আমরা এক ভাবি আর ঈশ্বর অন্য কিছু ঠিক করে রাখেন, তার ক্ষেত্রে যেমন এটাও হয়েছে, আবার আমরা এ কথাও বলি বোধহয় মায়ের মনের কথা সবচেয়ে বেশি বুঝতে পারেন শুনতে পারেন ঈশ্বর। এইরকমই 1936-37 সময় কলকাতার রাস্তা দিয়ে একটা রেকর্ডের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তার মায়ের চোখে পড়েছিল দুটো ছবি, পঙ্কজ মল্লিকের ছবি এবং তার পাশে এস ডি বর্মনের ছবি। সেই ছবি দুটো দেখে মা মনে মনে বলেছিলেন, যদি আমার ছেলেটার ছবিও এখানে কোনোদিন থাকে। সেদিন ঈশ্বর শুনে নিয়েছিলেন বোধহয়, আর তাই পরবর্তীতে আমরা গানের জগতে এরম একজন সম্রাটকে পেলাম যার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ, এবং সেই কণ্ঠকে বিশেষ ঘষামাজা করার প্রয়াস কোনো দিন তার মধ্যে দেখা যায়নি, এবং এই কণ্ঠকে চিরকাল অন্য গুণী মানুষেরা, তারা কিন্তু কোথাও একটা যেন মনে মনে ঈর্ষাই করে এসেছেন যে এত কষ্ট আমাদের করতে হয় অথচ এ কি অনায়াসে গান গায়।
1: এবং আর একটা মজার জিনিস ঝুমুর্দি, যাদের এই অভিজ্ঞতা হয়েছে, এই সৌভাগ্য যাদের হয়েছে, যারা হেমন্ত মুখোপাধ্যায়কে লাইভ শুনেছেন মঞ্চে, তারা বলছেন যে স্টেজের পাশে দাঁড়িয়ে যখন শুনছি দেখছি কিচ্ছু শোনা যাচ্ছে না, মাইকের একদম কাছে ঠোঁট দুটোকে নিয়ে গিয়ে তিনি গাইছেন কিচ্ছু শোনা যাচ্ছে না, অথচ অডিটোরিয়ামে যদি আপনি একবার ঢোকেন তাহলে সেই মন্দ্র স্বর মন্দ্রিত হচ্ছে প্রতিটা কোণে প্রতিটা কোণে।
0: অ্যাকচুয়ালি উস্তাদ আমির খাঁ সাহেব যেমন হেমন্ত মুখোপাধ্যায়কে বারবার বলতেন যে মাইক্রোফোন থেকে আপনার স্বর

0: পরেশ ধরের কথায় সুরেই গান শুনতে শুনতে আরেকজন 90-এর দশকের শিল্পীর গানের কথা মনে পড়ে যাচ্ছিল না, যেভাবে এই গানটা উল্লেখ করা হয়েছে রেডিওতে হঠাৎ একটা পুরনো গান। হ্যাঁ, এবং তারপরে এই গানটার কথা বলে বলা হচ্ছে তার সুরটা চেনা চেনা তবু ছোঁয়াচ লাগে। তো সত্যি সত্যিই তাই, যে এই যে একটা ফেলে আসা সুর, কি আশ্চর্য জাদুতে এই মানুষটার কণ্ঠ কত দামাল বাচ্চাকে শান্ত করে দিয়েছে, কত দুরন্ত অস্থির বাচ্চা, সে যখন একটা গান শুনছে সে গানের মানি সে বুঝতে পারছে না, কিন্তু তারপরও সে শুনছে 5-6 বছর বয়সে, কেন? শুধু সেই কণ্ঠের জাদু।
1: এবং একটা জিনিস ভাবো যে যখন এই কণ্ঠ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চারা এই কণ্ঠের গানের সঙ্গে পরিচিত হচ্ছে দুপুরবেলা বা অন্য সময় তাকে সামলাতে গিয়ে মায়ের মুখে শুনে শুনে, মানে ঘরের মধ্যে বন্দি থেকে অবস্থাতেও বাইরে এই গানের জগৎকে তার সহজ সরল এই যে চলন, এই সবটা নিয়ে কিন্তু তিনি ধরা দিতেন যে কোনো মানুষের কাছে, তা সে গৃহবধূ হন কিংবা খুব ভালো সঙ্গীতকে বুঝুন এমন কোনো মানুষ হন।
0: অথচ এই গান গাওয়া কিরকম বিপদে তাকে ফেলেছিল দেখো, তিনি যখন স্কুলে পড়ছেন এবং মিত্র ইনস্টিটিউশন এমন একটা স্কুল সেই সময়, তার বাবার যেটুকু রোজগার এবং যতগুলো ভাই বোন সেখানে, সেই স্কুলে পড়ানোটা একটু অসুবিধের, কিন্তু এই মেজ ছেলে এর এত মেধা, বাবা তাই টিচারদের সঙ্গে কথা বলে হাফ ফিজে তাকে পড়ার ব্যবস্থা করলেন। করলে কি হবে, ম্যাট্রিক পরীক্ষার যখন আর মাত্র 3 মাস বাকি, ছেলের এমন গানের ভূতে ছেলেকে পেয়েছে, বন্ধুদের নিয়ে টেবিল বাজিয়ে ক্লাস বাঙ্ক করে চলছে গান। তো এই ব্যাপারটা বেশ কিছুদিন চলার পর যখন টিচার ধমকে ধামকেও ব্যাপারটা ঠিক বাগে আনতে পারলেন না, স্কুলের খাতা থেকে তার নামটাই কাটা পড়লো এবং তাকে এটা বলা হলো যাও এবার পথে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াওকে।
1: কী করে আর জানবেন যে সত্যি কথাই, যে এই গানই তাকে একদম অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবং কী অদ্ভুত দেখো।

0: যেদিন ওই সহকারী প্রধান শিক্ষক এসে বলেছিলেন কারা গান গাইছিল, কেউ কিন্তু বলেনি, এই মানুষটি হাত তুলে বলেছিলেন আমি গাইছিলাম। যদিও বন্ধুরা পরে গিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে তারাও ছিল সঙ্গে, কিন্তু খুব একটা কাজ যে হয়নি সে তো বলাই বাহুল্য। বাবা যেদিন জানতে পারেন, মানে বাড়ি থেকেই না আমাদের কত শিক্ষা আসে দেখো, বাবা যেদিন জানতে পারেন তিনি আবার ছুটে যান, গিয়ে সেই শিক্ষকের সঙ্গে কথা বলেন, তার নিজের অবস্থার কথা বলেন, সবটা জানান, এবং তারপর তার কথা ভেবে তাকে অ্যালাউ করা হয় আর কি হেমন্ত মুখোপাধ্যায়কে। এবং যখন বাবা আসছেন বাড়িতে সবটা সেট করে নিয়ে, উনি কিন্তু বাড়ি ফিরে একবারের জন্য বকেননি যে কেন গান গেয়েছ, কেন আমার এরকম অবস্থা দেখেও তুমি এই সাহস দেখিয়েছ, কিচ্ছু বলেননি, চুপটি করেছিলেন। এই যে চুপ করে থাকা এবং একটা কোনো কাজ করেছেন যেটার পানিশমেন্ট পেয়েছেন, ছেলেটি সেদিন বুঝল। তারপরে মাধ্যমিকের সময় কিন্তু বাবাকে একবারও সে নিরাশ করেনি, খুব ভালো রেজাল্ট করলো, এবং তারপর গানের ভূতটা যদিও ভিতরে ভিতরে চলছে, যদিও তিনি নিজে চাইতেন তিনি লেখালেখির জগতে থাকবেন, তিনি তখন লিখছেন, এই সমস্ত কিছুই চলছে, বন্ধুরাও একটু একটু বুঝতে পাচ্ছেন, যদিও তার ভীষণ কাছের বন্ধু সুভাষ মুখোপাধ্যায় বলেন লেখাটাও ঠিক হতো না।
1: আসলে মুশকিলটা হলো একটা বিখ্যাত সাহিত্য পত্রিকা, তাতে যখন একটা ছোট গল্প প্রকাশিত হলো তখন তার মনে হলো কে বলেছে, হয় না এই তো হয়, দেখ মানে কোন পত্রিকা, মানে ওই পত্রিকা একটা গল্প ছাপা হওয়া মানে সেটা একটা বিশাল ব্যাপার ছিল তখন। কিন্তু যাই হোক, এই বন্ধুকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটাও কিন্তু করেছিলেন সুভাষ মুখোপাধ্যায়।
0: সেই সমস্ত গল্পে নিশ্চয়ই আসবো, তবে এখন একটা গান।

0: এই যে গানটা আমরা শুনলাম, এই গানেও দেখুন এই কণ্ঠই যেন আমাদের কোথাও একটা এইভাবে অনেক এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাচ্ছে, যেন সত্যিই আমরা সেই জায়গাগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। একটু আগেই দেবলীনা কথায় কথায় বলছিল ওর ছোটবেলায় এই গানগুলো শুনলেও ওর কোথাও মনে হতো যে এটা খুব কাছের, অথচ বোঝার সেই সময় বোধটাও হয়নি, বয়সটাও হয়নি। উনি এইভাবেই আমাদের কাছে ধরা দিয়েছেন, ওনার গানে একটা যে সহজ চলন, ওনার উচ্চারণ, এবং যে কোনো গান ওনার কণ্ঠে পড়লে সেটা যেন অন্য রকম একটা মাধুর্য তৈরি করত। তবে এইবারে বলা যাক, সেই মানুষটা যখন প্রথম সুর করলেন গানে, সেটা 1943, এবং অমিয় বাগচির লেখা, হেমন্ত মুখোপাধ্যায় সুর করছেন এবং অবশ্যই গাইছেন নিজে। যদিও এই সময়ের কণ্ঠের সঙ্গে এখন যে গানগুলো শুনছি মিলিয়ে নিতে একটু অসুবিধে হয়,
1: কণ্ঠ এবং গায়ক দুটোই।
0: হ্যাঁ,
1: আমরা শৈলেশ দত্তগুপ্ত সুরে যে গান শুনলাম বলো, সেই গানের ওটা আলাদা করে
2: ভীষণভাবে প্রভাবিত। হ্যাঁ
0: ঠিক। তো এইবারে সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য সুর দিলেন এবং গায়ক গাইছেন, সেই গানে আমরা যাই।

0: শুনছেন অমূল্য আধুনিক, আর আজকে অমূল্য আধুনিক জুড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছি আমরা, কখনো তার সুরে, কখনো অন্য সুরকারের সুরে, কিন্তু কণ্ঠ তারই, সেখান থেকে বেরোচ্ছি না।
1: আমরা শুরু করেছিলাম যে সুরকারের সুরে, তার অসম্ভব পছন্দের, মানে বাংলা সঙ্গীত জগতের যে দুই নক্ষত্র পুরুষ কণ্ঠ হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে, দুজনেই ছিলেন তার অসম্ভব প্রিয়, তিনি নচিকেতা ঘোষ। হ্যাঁ, মুকুল দত্তের কথা এবং নচিকেতা ঘোষের সুরে আমরা গান দিয়ে শুরু করেছিলাম। আরেকজন, মানে যেহেতু আমরা অন্য সুরকারের কাছে যাব, আরেকজনের কথা বলি, তিনি রতু মুখোপাধ্যায়, এবং তার অসম্ভব পছন্দের শিল্পী ছিলেন মান্না দে, এটা ঘটনা। এবং হেমন্তবাবু রতু মুখোপাধ্যায়কে এরকমভাবে বলতেন, আপনি তো ভালো গানগুলো সবই মান্নাবাবুর জন্য রাখেন। তো রতু মুখোপাধ্যায় সুরে খুব কম কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু যে কাজ করেছেন তা যে কী ভালো, কী ভালো, গানেই যাই বরং।
0: একদম,

0: আমরা এই গান শুনছিলাম রতু মুখোপাধ্যায়ের সুরে। আর এরপরে সলিল চৌধুরী, যার সাথে একটা অবিস্মরণীয় মানে কাজ, একের পর এক সৃষ্টি। এবং সবথেকে বড় কথা, দেখো এ গানের গল্প এতদিনে সকলের জানা যে সলিল চৌধুরী যখন এসেছিলেন হেমন্তবাবুর বাড়ি, যেসব গান তিনি শোনাচ্ছিলেন, তখন হেমন্তবাবু বলেছিলেন যে এই গানগুলো খুবই ভালো এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য খুব ভালো, কিন্তু এই গান তো রেকর্ড করা যাবে না।
1: হ্যাঁ, কারণ ওইখানে তো কোয়ারের মতো করে গাওয়া বা অন্যভাবে অনেকে মিলে গাওয়ার একটা ব্যাপার ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মনে হয়েছিল যে ততদিনে উনি যেভাবে পরিচিতি লাভ করে গেছেন, সেক্ষেত্রে এই গান উনি কী করে প্রেজেন্ট করবেন। যদিও যিনি এসেছিলেন বাড়িতে তিনিও তো ছাড়ার পাত্র নন, তো যেতে যেতেও পকেট থেকে কাগজ বের করে বলেন, আমার কিছুটা লেখা আছে, আমি আবার বাকিটা লিখব। এবং এই যে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো, এবং কোথাও সেই সুরকার এই গায়ককে বলতেন ঈশ্বরের কণ্ঠ, বলতেন যে যদি ঈশ্বর গেয়ে উঠতেন তাহলে এই কণ্ঠই হতো। তাহলে ভেবে দেখুন কি মুগ্ধতা, কোন জায়গায়। অথচ হেমন্ত মুখোপাধ্যায় তার বন্ধুকে বলছেন, সুভাষ মুখোপাধ্যায়কে বলছেন যে আমাকে যা লিখে দিবি সেটা হয়তো আমি গেয়ে দিতে পারবো, তবে যদি নামটা দিস সেটা পারবো না। হ্যাঁ, নামটা যদি দিস তাহলে সেটা কিশোর কুমার পারবে। প্রত্যেকের মধ্যেই কিরকম সুন্দর একটা সম্পর্ক। এবং হেমন্তবাবু খুব ভালো জানতেন কোন কাজ কাকে দিয়ে হবে,
0: এবং তিনি বলছেন যে এটা আমি পুরোপুরি শিখেছিলাম সচিনদার কাছ থেকে, সচিন কর্তার কাছ থেকে, যে কোনটা আমি কাকে দিয়ে গাওয়াবো। এবং সবথেকে মজার কথা, দেখো সলিল চৌধুরী যেমনভাবে গণসঙ্গীত গাইয়েছেন হেমন্তবাবুকে দিয়ে, যে গানের ভেতরে একটা কাহিনী আছে সেরকম গানও আমরা মানে সেই জুটির কাছ থেকে পাচ্ছি। তার পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়ের যে ঈশ্বর দত্ত কণ্ঠ, সেটাকে ব্যবহার করে অদ্ভুত অদ্ভুত সৃষ্টি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, মনের জানালা ধরে, আবার অদ্ভুতভাবে সুর নিয়ে খেলা করেছেন, রিদম নিয়ে খেলা করেছেন। সেই এক্সপেরিমেন্টেশনের জন্য কিন্তু বেছে নিয়েছেন হেমন্তবাবুর কণ্ঠকে। আমরা যে গানে যাব সেই গানটা শুরু হচ্ছে কিন্তু এক জায়গায় কখনো ফিরছে না, একটা চলা, সেই চলাটা শুরু হচ্ছে এবং শুরু হওয়ার পর কেবলই চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। শুধু ওই যে মানে ফেলে আসা একটা ডাকের মতো, একটা নামের মতো, একটা একটা ডাক যে হারালো হারালো মন হারালো, শুধু এটা ওই ফেলে আসা ডাকের মতো আসছে, কিন্তু বাকি চলাটা

0: আরও একজন সুরকারের কথা বলবো, কোথাও এই মানুষটির সঙ্গে তাঁর জড়িয়ে যাওয়া, সেখানে মাঝখানে যিনি জুড়ে দিয়েছিলেন সেতুর মধ্যে রবি ঠাকুর, কারণ এই দুজন মানুষই রবীন্দ্রনাথের অসম্ভব ভক্ত এবং জীবনে রবীন্দ্রনাথের রচনা, রবীন্দ্রনাথের পথ, তার জীবন চর্চাকে তারা ধারণ করেছেন বলা যায়। দেখবেন আমরা একটু আগেও একটা গান শুনতে শুনতে আমাদের মনে হচ্ছিল, এবং আমাদের মনে হচ্ছিল যে গানের চলনটা কিরকম যেন রবি ঠাকুরের গানের মতো, একটা স্নিগ্ধ শান্ত একটা সুন্দর চলন। এবার আমরা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা একটি গান শুনব। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছেও হেমন্তবাবু মানে সেরকমই একজন মানুষ, বাবা যাব ভয়ে, তার কাছে ভয়ে যেতেই চাইতেন না, অথচ এত সুন্দরভাবে গ্রহণ করেছিলেন তাকে হেমন্তবাবু। এবং উনি খালি বলতেন যখন গান তোলানোর কথা হতো, আমাকে কবে শেখাচ্ছেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এবং অভিজিৎবাবু বলছেন যে অত বড় মাপের একজন মানুষ, অথচ কোনো সুরকারের সঙ্গে তিনি যখন কাজ করছেন তখন কিন্তু গুরুর জায়গাটাই তিনি দিচ্ছেন, যে আমাকে কবে তোলাবেন, আমাকে কবে শিখিয়ে দেবেন গানটা। এই যে একজন মানুষের আরেকজনের প্রতি এই শ্রদ্ধা, এটাই কোথাও মানে সম্ভ্রম আদায় করে নেয় বলা যায়। আমরা তাহলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে এখন চলে যাই একটি গানে, শুনতে থাকি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য, এইসব কবিদের কবিতা যেভাবে প্রাণ পেয়েছে তার কণ্ঠে। আমরা শুনছিলাম প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা, এবং এই কবিতায় সুর দিয়েছেন আরও একজন কিংবদন্তী সুরকার সুধীন দাশগুপ্ত। সুধীন দাশগুপ্তর সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কাজ আমরা কম পাই, কিন্তু যে কটা পাই সেরার সেরা।
1: আসলে দেখুন, যেদিন প্রথম সলিলবাবু এসে বলেছিলেন যে কবিতায় উনি সুর দেবেন আর গাইতে হবে হেমন্ত মুখোপাধ্যায়কে, সেদিন আঁতকে উঠেছিলেন উনি। কিন্তু সলিলবাবু বলেছিলেন, আসলে আপনার এই স্বর্ণকণ্ঠটা যদি আমাকে দেন তাহলে আমি অনেক কিছু করতে পারি, এর আগেও তো আমরা কাজ করেছি বলুন। যা হোক করে তিনি কনভিন্স করিয়েছিলেন, এমন নয় যে সেই প্রথম তিনি কবিতায় এইভাবে সুর দেওয়া হলো তার জন্য এবং তিনি গান গাইলেন, এমনটা নয়। পরবর্তীতেও করেছেন, এবং প্রথম দিকে তিনি যখন গান গাইবেন সেই সময় যখন প্রয়োজন হয়েছে তখন কিন্তু বন্ধু কলম তুলে নিয়েছে, লিখে দিয়েছে গান এবং সেই গান তিনি গেয়েছেন। তো এরকমটা চলতেই থেকেছে, নতুন যা কিছু তাকে তিনি গ্রহণ করেছেন। কিন্তু সবথেকে বড় কথা, যে কাজটা উনি হয়তো ভালোভাবে জানেন না সেটা অকপটে স্বীকারও করেছেন, এইটা একজন মানুষের অনেক বড় একটা গুণ। এই মানুষটিকে আমরা আরও একভাবে চিনি, এবং কোন প্রান্তে কোন মানুষ যে তার অপেক্ষায় থাকতো, শুধু একটি বার তাকে ছুঁয়ে নিতে পারলে তাদের মনে হতো তারা তাদের স্বদেশ ভূমিকে ছুঁয়ে যাচ্ছে। এবং ওয়েস্ট ইন্ডিজে একবার এরকম উনি গেছেন, যখন প্লেন থেকে নামছেন সেই সময় এইরকম একটা ড্রেসে একজনকে নামতে দেখে তারপরে পরবর্তীতে রাস্তায় অনেকে এসেছেন তাকে একটিবার ছুঁয়ে দেখার জন্য, এবং ছুঁয়ে দেখার পরে বলেছিলেন যে যেতে পাচ্ছি না তো দেশে, আপনাকে একটু ছুঁচ্ছি, মনে হচ্ছে আমি আমার স্বদেশকে ছুঁয়ে যাচ্ছি, স্বদেশের মাটিকে ছুঁচ্ছি। এইরকমভাবে যেমন বিদেশে যারা আছেন তারা তাকে ছুঁচ্ছেন, তার গানের মধ্যে দিয়ে মায়ের কোলটিকে খুঁজে পাচ্ছেন, ঠিক তেমনি আমাদের খুব চেনা জানা জায়গাতেও এমন কিছু মানুষ ছিলেন যাদের তিনি নিয়মিত সাহায্য করতেন। পড়তে পড়তে হঠাৎই একজনের কথা মানে আমার নজরে আসে, অবিভক্ত মেদিনীপুর জেলার একটি স্কুল, এবং সেই স্কুলের নাম সবং শারদাময়ী উচ্চ বিদ্যালয়। সেইখানের একজন প্রাক্তন স্টুডেন্ট তিনি ভাগ করে নিয়েছেন যে তিনি যখন 9-10 পড়েন সেই সময় তাদের স্কুলে প্রায় 22-23 বছরের একজন এসে ভর্তি হন ক্লাস 7-এ। তার জীবনে প্রচুর বিপর্যয়ের মধ্যে দিয়ে তিনি গেছেন, যার জন্য তার এত দেরিতে মানে আসা স্কুলে ভর্তি হওয়া, এবং তাকে সবাই কালোদা বলে ডাকত। সেইখানে তিনি আসেন, ভর্তি হন, কিন্তু ভারী ভালো গান করেন তিনি, যার জন্য সবার কাছে এই কালোদা ভীষণ ফেমাস। স্কুলের সমস্ত

0: প্রোগ্রাম কালোদা কিন্তু একদম বাধা ধরা। হঠাৎই স্কুলে একদিন শিক্ষা প্রধান শিক্ষক আসেন এবং বলেন যে তোমার জন্য বোম্বে থেকে একটা চিঠি এসেছে। তো বোম্বে থেকে চিঠি, সবার চোখ বড় বড় হয়ে গেছে, কালোদা গেছেন। তারপর জানা যায় হেমন্ত মুখোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন এবং সেখানে লেখা যে তুমি বলেছো তুমি আমার এখানে আসতে চাও এবং এখানে তুমি যদি প্রয়োজন হয় তুমি কোনো কাজ করবে আমার বাড়িতে এবং শুধুমাত্র গান গাওয়ার জন্য, সঙ্গীত শিক্ষার জন্য। আমি বলি কি, লেখাপড়া করাটা খুব জরুরি, তুমি পড়াশুনোটা মন দিয়ে করো এবং তার জন্য আমি সামান্য কিছু পাঠাচ্ছি, তুমি যদি গ্রহণ করো আমার ভালো লাগবে, ভেবে দেখো। এবং যে অ্যামাউন্টটা এসেছিল সেটা ওই সময় দাঁড়িয়ে সারা বছরের স্কুলের ফিস দেওয়ার মতো যথেষ্ট অ্যামাউন্ট। সবথেকে বড় কথা, ওটা যে একবার এসেছিল এমনটা নয়, কিন্তু পরের বছর একই সময় সেই খাম তার নামে এসেছে। এরকম কত মানুষ, কত গুণীজন আছেন যাদের জন্য প্রয়োজনে পাশে থেকে গেছেন তিনি, কেউ কেউ হয়তো তার নামটুকুও জানেন না।
1: একটা মজার কথা কি জানো, এখন আমরা যখনই কোনো সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি দেখব কেউ হয়তো কোথাও গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিচ্ছেন, সেটারও একটা ছবি থাকে। অথচ এই মানুষটা অন্তত 18 থেকে 19টা পরিবার প্রত্যেক মাসের পয়লা তারিখে শুধু নাম আর ঠিকানা লেখা থাকতো এবং ওনার যিনি ড্রাইভার কাম সেক্রেটারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন তার নাম সন্তোষ, এবং সেই সন্তোষ খালি জানতো, মানে ডান হাতও জানতো না বাঁ হাত কী করছে, বাঁ হাতও জানতো না ডান হাত কী করছে। সন্তোষের কাজ ছিল মাসের পয়লা তারিখে খামগুলো মুছে দেওয়া। মানুষটা যেদিন মৃত্যুশয্যায়, যেদিন আর কয়েক ঘন্টা পরে তিনি চলে যাবেন চিরতরে, চিরঘুমে ঘুমিয়ে পড়বেন, শুয়ে পড়বেন, তখনও তিনি হঠাৎ করে খোঁজ নিচ্ছেন আজকে কত তারিখ, সন্তোষ কোথায়, খামগুলো পৌঁছলো তো। কোনোদিন কাউকে দেখিয়ে যা মানে শুনিয়ে প্রচার করে সে কাজ তিনি করেননি, এমনই ছিলেন তিনি। তার আরেক মানে বাংলাতে বলা হতো যে প্রেমের কণ্ঠস্বর হেমন্ত মুখোপাধ্যায়, যখন শ্যামল মিত্র এলেন তখন বলা হলো তাহলে কি ইনি হচ্ছেন প্রেমিকের কণ্ঠস্বর। তো সেই শ্যামল মিত্র সুরে আমরা শুনবো অনল চট্টোপাধ্যায়ের কথায় হেমন্তবাবুর গান।

0: হয়ে গিয়েছিল যে আধুনিক গানের ক্ষেত্রে প্রত্যেক শিল্পী চাইতেন যেন তার জন্য হেমন্ত মুখোপাধ্যায় গান তৈরি করেন, এবং পূজোর সময় স্পেশালি এটা বেশিরভাগ শিল্পীদেরই সেই সময় চাহিদা ছিল যে হেমন্তবাবুর সুরে যদি একটা গান হয় তাহলে তো মারমার কাট কাট হয়ে যাবে।
1: সব থেকে মজার ব্যাপার, তো এই তালিকা থেকে কিন্তু যিনি বাদ ছিলেন না তিনি পুলক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনে বেশ কিছু দুঃখও এসেছিল হেমন্তবাবুর কারণে। মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের গান বেরোলেই একজন অজ্ঞাত পরিচয় মহিলা তিনি টেলিফোন করতেন এবং তার মুগ্ধতার কথা জানাতেন এবং ফোনটা রেখে দিতেন, কিছু না বলে, তিনি কে, তার নাম, তিনি কোথায় থাকেন, কিচ্ছু না। পুলকবাবুর মনে মনে হ্যাঁ রঙে রসে তিনি একটা নতুন রকমের চেহারার কল্পনা করেছেন। একদিনকে সেই মহিলা বললেন যে আমরা তো দেখা করতে পারি, পুলকবাবু তো এটার জন্যই অপেক্ষা করছিলেন। এবং বর্তমানে রবীন্দ্রসদনের থেকে একটু আগে যে মোড়, সেই মোড়ে দেখা করার কথা, এবং যেদিন দেখা করার কথা সেই দিন সকালবেলা, মানে যেদিন বিকেলে দেখা হওয়ার কথা

0: সেদিন সকালে হেমন্তবাবুর ফোন আসে যে পুলক তুমি চলে এসো, আমি বম্বে থেকে এসেছি, একটা গান তৈরি করে আজকেই ফিরে যাব। এই মানুষটা ডাকলে না আর কিচ্ছু বলা যেত না। এদিকে পুলকবাবু অনেক কষ্ট করে সাহস সঞ্চয় করে সেই স্বপ্নচারিণীর সঙ্গে দেখা করার মানে মোহে লোভে একবার মিনমিন করে প্রস্তাব দিলেন, আচ্ছা হেমন্তদা বলছি ব্যাপারটা কি আজই করতে হবে,
1: কাল গেলে হয়,
0: কাল গেলে হয় না? উনি বললেন না আমার তো রাত্রিবেলা ফ্লাইটে, আমি চলে যাচ্ছি বম্বে। আচ্ছা ঠিক আছে তুমি পারছো না তাহলে ছেড়ে দাও।
1: এইটাও আবার ছাড়া যাচ্ছে না,
0: এইটা তো কোনোভাবেই, যদিও বা সেই স্বপ্নচারিণীকে সেই দুর্দীপবাসিনী করেই রেখে দেওয়া যায়, কিন্তু হেমন্তবাবুকে না বলাটা যায় না। খুব মনে দুঃখ নিয়ে সেদিন গেছিলেন, কাজ করেছিলেন এবং তারপর থেকে সেই ফোন এবং চিঠি আর কোনো দিন তিনি পাননি। কিন্তু তারপরেও তার শ্রদ্ধার হেমন্তদার জন্য যা যা কাজ তিনি করে গেছেন অসাধারণ।

0: যে গীতিকারের সঙ্গে একটা অন্য রকমের সম্পর্ক ছিল তিনি মুকুল দত্ত, এবং মুকুল দত্তর লেখা বেশ কিছু গান আমরা আজকে শুনে ফেলেছি। তো একটা সময় তখন মুকুল দত্ত বম্বেতে এবং হেমন্তবাবুও বম্বেতে, আর নচিকেতা ঘোষ নতুন গান তৈরি করবেন। তো হেমন্তবাবু মুকুল দত্তকে একদিন বললেন যে চলো না নতুন কিছু একটু লেখো, অনেকদিন তো ভালো নতুন গান হয় না। তো তারপর যে গান মুকুল দত্ত তৈরি করলেন সেই গানটির শুরুতে একটা ছোট্ট সংলাপ, এক কথার একটা মাত্র শব্দ, সেটা বসলে বোধহয় গানটার ব্যঞ্জনা একেবারে অন্যরকম হয়ে যায়। তাহলে সেই কথাটা বলবে কে?
1: আসলে সেই সময় খোঁজা হচ্ছে ওখানে কে জানেন বাংলা, যিনি বলে দিতে পারবেন, কারণ এটা রেকর্ডিংটা হবে বোম্বেতে। তো সেই সময় বলা হলো যে ঠিক আছে, তাহলে মুকুল দত্তের স্ত্রী, তাকে দিয়ে যদি এই কথাটা বলানো যায়। চাঁদ ওসমানি তখন এই কথাটা বললেন, প্রথম ওয়ার্ডটা। এবং মজা হচ্ছে মুকুল দত্ত কিন্তু চাঁদ ওসমানির আবার শিক্ষকও ছিলেন, তাকে বাংলা পড়াতেন। হ্যাঁ, এবং এই পড়াতে গিয়েই গণ্ডগোল হয়ে যায়, ভালো লাগা ভালোবাসা এবং অবশ্যই বাড়ি থেকে মেনে না নেওয়া, তারপর তাদের স্ট্রাগল অন্য মাত্রা নিয়েছিল, সে গল্প অন্য। কিন্তু ওই যে একটা কথা, এবং এই সময় কিন্তু এটা চলছে যে একটা সংলাপ, একটা নারীকণ্ঠ, কোনো একটা কিছু আসছে এবং এই ধরনের গানগুলো মানুষ পছন্দ করছে,
0: একটা নতুন ধারা এটা,
1: একদম। তো সেই ধারায় কিন্তু প্রথম কাজ করছেন হেমন্ত মুখোপাধ্যায়, মুকুল দত্ত এবং চাঁদ ওসমানি,
0: আর সুর দিয়ে সাজাচ্ছেন নচিকেতা ঘোষ।

0: এরপর যার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের কাজের কথা বলতেই হয়, তিনি গৌরী প্রসন্ন এবং খুব ভালো বন্ধু, খুব ভালো বুঝতেন একে অপরকে। ইনফ্যাক্ট এনাদের একটা প্রায় দলই ছিল যারা ভীষণ ভালো নতুন নতুন কাজ করছেন এবং একজন আরেকজনের সঙ্গে সেটা নিয়ে কথা বলছেন। আবার গৌরীবাবু অনেক সময় একজনের কথা আরেকজনকে বলে দিয়ে গোলও বাঁধিয়ে ফেলছেন, এরকম নানান কিছু হতেই থাকতো।
1: এবং বোঝাপড়ার জায়গাটা এরকম জায়গায়, দেখো একটা ছবির কথা আমাদের সকলেরই মনে আছে, হারানো সুর। তো হারানো সুরে এক পিঠে তুমি যে আমার এবং আর এক পিঠে একটি রবীন্দ্রসঙ্গীত ছিল, কিন্তু তখন দুপিঠে দুটো মৌলিক গান না হলে তার ডিস্ক বেরোবে না, রেকর্ডটা বেরোবে না।

0: বোঝাপড়া।
1: দুজনের বন্ধুত্ব নিয়ে না অনেক কথা আসে। হ্যাঁ, মানে একবার দুজনে গেছেন বিদেশে, দুজনেই কিন্তু আলাদা আলাদাভাবে গেছেন এবং কোনো একটা জায়গায় গিয়ে দুজনে দেখা হয়েছে। সেই সময় মানুষজন রটিয়ে দিয়েছিল যে এই দুজনেই কোনো একটা গান অন্যভাবে নিয়ে নিয়েছে, সেই জন্য পালিয়ে গেছে ভয়। এবং মানে নিজেরাও এই সমস্ত কিছু নিয়ে ভীষণ মজা করতেন। হেমন্তবাবু যেমন কোনোখানে যাচ্ছেন প্রোগ্রামে, এবার সেটা হয়তো আয়কর দপ্তরের কোনো প্রোগ্রাম, উনি বলতেন না আজকে আর পাট ভাঙা জামা কাপড় পরবো না, আয়কর দপ্তরের কাছে যাচ্ছে তো সকালের পড়াটাই পরে যায়, নাহলে আবার ধরে ফেলবে। এই যে একটা মজার মানসিকতা, এবং নতুন যারা আসছেন তাদের জন্য কাজ করা, তাদের সুযোগ করে দেওয়া, এটা কিন্তু একটা বড় আশীর্বাদ ছিল সেই সময়।
2: কিছু ছবি দেখো যেমন অসমাপ্ত, যেখানে একাধিক সুরকার কাজ করছেন, একাধিক গীতিকার কাজ করছেন, হেমন্তবাবুর গানটা কিন্তু লিখছেন গৌরীবাবু। হ্যাঁ, একটা অদ্ভুত ফোক প্যাটার্নের গান, কান্দো কেনে মনে, নীল আকাশের নিচে, তিনি ভাবছেনই না গৌরীবাবু ছাড়া অন্য কারোর কথা।

ভেবে দেখুন, যে মানুষের গান শুনে আমরা আমাদের নানান অভিব্যক্তিকে প্রকাশ করি, যে মানুষের কণ্ঠ শুনলেই মনে হয় যে আহা, এই কণ্ঠের প্রেমের গান না জানি তার কি মানে চলন, সেই মানুষ বলছেন বর্ষা তার ভালো লাগে না, সেই মানুষ বলছেন আমি মোটেই রোম্যান্টিক না, ওই সমস্ত রোম্যান্টিসিজম আমার আসে না, আমি কোনোদিনও বসে গলা সাধি না। এবং সত্যি সত্যিই তাই, পরপর পরপর আইসক্রিম খাচ্ছেন, হৈমন্তী শুক্লা দেখে আঁতকে উঠছেন, তো উনি বলছেন এগুলো খাওয়া ভালো, গলা ভালো থাকে। হ্যাঁ, মানে চিরকাল এইভাবেই চলেছেন। এবং আজকে এই আধুনিক গানের এই পর্ব থেকে ঝুমুরার দেবলীনা মানে কোথাও তো একটা শেষ করতে হবে, করব, মন চাইছে না যদিও করব, এবং সেক্ষেত্রে আমরা এমন একটা গানকে বেছে নিয়েছি যে গান যতটা গীতিকারের যতটা সুরকারের ঠিক ততটাই গায়কেরও বড় পছন্দের, তিনজনেরই এই গান, ১৯৫৮ সালের এই গান। এবং এই

0: গানের চলনটা এমনভাবে কম্পোজিশনটা সুরকার দিয়েছিলেন যেখানে জটিল যে স্বরবিন্যাসগুলো এবং যেভাবে কর্ডগুলোকে ইউজ করা হয় এমনিতে তার থেকে অনেকটা আলাদা করে নিয়ে গিয়ে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিলেন, এবং সুরকারের যখন সত্যিই বড় শরীর খারাপ এবং কোথাও মনে হচ্ছে যে হয়তো বা আর বেশি দিন নেই, এই সময় ফিরে ফিরে এই গানটাই শুনতে চাইতেন। এবং গীতিকার বলছেন এই গান বড় কাছের ছিল তার, তিনি বারবার এই গান শুনতে চাইতেন। আর এই তিনজনের ভীষণ পছন্দের গান, সেই গান দিয়েই আজকে আমরা এই পর্ব থেকে বেরিয়ে যাব, তবে নিশ্চয়ই আরও কিছু কথা আপনাদের সঙ্গে তো থেকেই যায়।
1: এই গানের স্বরলিপি সত্যিই লেখা থাকবে এবং এই গানের কাছে প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই কান পাতবে।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: সত্যি কথা বলতে এই মানুষটিও অন্য মানুষের বাঁচার ঠিকানা হয়ে উঠতেন এবং যার যেখানে অসুবিধে চেষ্টা করতেন নিজের সাধ্যমতো তার পাশে দাঁড়াতে। অভিনয় করতেন ভীষণ ভালোবেসে এবং প্রতিটা চরিত্রকে বড় প্রাঞ্জল করে তুলতেন।
1: প্রথম দিকে হয়তো তার কাছে বেছে বেছে অভিনয় করার মতন মানে সেই সুযোগটা তার কাছে ছিল না, চরিত্র বেছে তিনি অভিনয় করবেন, কিন্তু আমরা তাকে যেভাবে দেখেছি তার বাইরেও আমরা যদি পলাতক দেখি একরকম, পলাতক আর নিমন্ত্রণ এবং তার সঙ্গে ঠগিনী এই তিনটে ছবি যদি পরপর দেখা যায়, যদি তুমি সঙ্গে বসন্ত বিলাপ মেলাও, তাহলে কিন্তু বোঝা যায় যে একজন অভিনেতা হিসেবে তিনি কতটা ভার্সেটাইল ছিলেন।
0: তার সঙ্গে তুমি দাদার কীর্তিতে দেখো হ্যাঁ কীভাবে অপদস্থ করা হচ্ছে একজনকে এবং সেটা বেশ তাদের মানে গুরু হয়ে সেই সমস্ত শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানেও তো তিনি অনন্য। যখন যে চরিত্র করেছেন বড় বড় সেই জীবন্ত করে তুলেছেন সেই চরিত্রকে। স্বয়ং মহানায়কও ভীষণ ভয় পেতেন যদি জানতে পারতেন
1: বিপরীতে
0: আছেন, যেমন তার নিজের ভাইকে ভয় পেতেন তেমনি এই মানুষটিকেও ভয় পেতেন। অনুপ কুমার, আজকে তাঁর জন্মদিন, তাঁর জন্মদিনে আমাদের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানাই।
1: সঙ্গে ছিলাম ঝুমুর আর দেবলীনা।

0: That was a super trooper, a super duper song by this super duper group ABBA to begin our program, Musical Bandbox on 100.1 Akash Bani FM Gold. And the question is, what is a super trooper? Well, it's not a real person or a military reference. It's a specific brand name of an ultra bright yellow follow spotlight used in large arenas and concert. And before becoming a pop anthem, the song's working title was Blinka Linka Snoa, which translates to the Swedish nursery rhyme Twinkle Little Star. A little bit of info about the popular track Super Trooper by ABBA. Time for a short break on FM Gold.
1: Apni ki chiner Hangzhou shohor chenen, jekhane 2022 saler Asian Games e Bharat 107 ti padok jite itihas gorechilo. এই সাফল্যের পেছনে ছিল 1045টি খেলো ইন্ডিয়ান কেন্দ্র এবং প্রশিক্ষক, পুষ্টিবিদ ও ফিজিওদের সম্মিলিত প্রয়াস। এরপর প্যারাঅলিম্পিকে 29টি পদক জেতার রেকর্ড হয়। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, মহিলা ক্রিকেট, বক্সিং ও দাবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তিরঙ্গা গৌরবের সঙ্গে উঠছে।
2: এক খেলাড়ি দুনিয়াকে কিছু কোণে মে হাত মে তিরঙ্গা লেকর কে দৌড়তা হ্যায়, সারে হিন্দুস্তান মে ঊর্জা ভর দেতা হ্যায়, সারে হিন্দুস্তান মে চেতনা ভর দেতা হ্যায়।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
3: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

দিশাস্কিমে টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজকেই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল 18 তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে জানান। এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। এছাড়া ফলতা মুক্ত বাণিজ্য কেন্দ্রে নতুন করে শিল্প প্রসারেরও আশ্বাস দেন।
1: ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। ফলতাতে আমরা একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি। ফলতা গ্রামীণ হসপিটাল তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন।
0: সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এ পর্যন্ত 1 কোটিরও বেশি নাম নথিভুক্ত হয়েছে। ফলতার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ ও প্রশাসনের কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট নির্দেশ দেন, এই ধরনের হিংসাত্মক ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। ফলতায় আমফানের ত্রাণ ও বাংলার বাড়ি প্রকল্পের টাকা 9-6 ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্বচ্ছ সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী জানান। পরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতেও এ ধরনের স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন তিনি। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল বসতে চলেছে। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে এর সূচনা হবে। এদিকে বাজেট অধিবেশন শুরুর আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লি গেছেন। বাজেট সংক্রান্ত বিষয়ে তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ির সঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও স্বপন দাশগুপ্তর বৈঠকের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, আগামী সোমবার 22 জুন বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত বেশ কিছুদিন ধরেই ফেরার ছিলেন। তার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে। সম্প্রতি সুশান্ত ঘোষের গাড়ির চালককে পুলিশ ওড়িশা থেকে গ্রেপ্তার করে। তিনি সেই গাড়িতে থাকলেও পালিয়ে যেতে সক্ষম হন। তারপর থেকেই পুলিশ তার উপর নজর রাখছিল। এদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকেও গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তার বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। এরপর তাকে কোচবিহারের দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যে পালা বদলের পর থেকেই বেপাত্তা ছিলেন উদয়ন, তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। প্রথমে ফরওয়ার্ড ব্লক ও পরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে খুন, জখম, লুটপাট, সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়া সহ বাম ও বিজেপি নেতাকর্মীর হত্যার অভিযোগ রয়েছে। 2021 সালের ভোট পরবর্তী হিংসাতেও জড়িত ছিলেন তিনি। অনিত থাপা আজ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর মুখ্য কার্যনির্বাহী পদে ইস্তফা দিয়েছেন। পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং মানুষের স্বার্থে উন্নয়নের লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত বলে থাপা জানান। হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ এক বিক্ষোভ মিছিলে সামিল হন। ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত ওই মিছিলে তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, কুণাল ঘোষ, বৈশানর চট্টোপাধ্যায় প্রমুখ। কলকাতার

রুচিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানকে জনৈক তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণপুর থানায় পারুল আহমেদ নামে ওই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে আজ পানিহাটি শ্মশানে যায় সিবিআইয়ের একটি দল। মৃত চিকিৎসককে শ্মশানে নেওয়ার পর কী কী ঘটেছিল, কীভাবে তার দেহ সৎকার হয় তার তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। ফ্রান্সের এভিয়ন G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের জন্য উপকারী, ভারসাম্যযুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সুসংহত অর্থনৈতিক বিকাশের মূল ভাবনায় আয়োজিত কার্যনির্বাহী অধিবেশনে অংশ নিয়েছেন। শ্রী মোদী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় কৌশল বা ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। ওমানে ভারতীয় দূতাবাস জানিয়েছে বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেলাতে হামলার ঘটনায় মৃত দুই ভারতীয় নাগরিকের দেহ হস্তান্তর করা হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় কথা জানানো হয়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে পর্তুগাল। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু রাত 10:30। লিডসের হেডিলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় 7:00। FM প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6:35।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
3: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 एफएम गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 एफएम गोल्ड पर।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। রেল স্টেশন ও সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর জুন মাসের শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আসছি বিস্তারিত খবরে। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলিতে জনসমাগমের কারণে এর মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আগামীকাল 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দেন। সেখানেও মুখ্যমন্ত্রী আগামীকাল পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী, যুবক ও কৃষিজীবী মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
1: আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে,

0: সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরও আরও অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। অন্নদাতা ভগবান কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি।
1: ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। রাজ্য বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও রাজ্যের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রীকে পরামর্শ দেন বলে জানা গেছে। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতি বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন বলে জানা গেছে। রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া সম্ভব সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সহযোগিতার পথেই চলতে চায় নতুন সরকার। রাজ্যের বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, এবারে বাজেটে শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হবে।
2: অন্য সরকার, গত সরকার গত 50 বছরে যে ধরনের শাসন পশ্চিমবঙ্গ মানে এক্সপিরিয়েন্স করেছে, সেই তুলনায় আমরা হচ্ছি প্রো বিজনেস গভর্নমেন্ট। পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, এইগুলোর ওপর একটা অনেক নজর। আর ভাতার রাজনীতি, হ্যাঁ কিছু দরকার হয়তো এখন আছে, আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মোটামুটি রেখেছি। কিন্তু সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে।
1: রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামোর আধুনিকীকরণ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্দ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে এবং সমস্ত থানাকে পর্যায়ক্রমে 1-1-2 জরুরি পরিষেবার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ পোর্টালে আবেদনকারীদের জন্য নাম নথিভুক্ত করতে কোনো সমস্যা হবে না বলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। আজ নদিয়ায় সাংবাদিকদের তিনি জানান, নাগরিকত্বের আবেদন করার সময় পুরনো নথি লাগবে না, তবে নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার সময় প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে যে সমস্যা রয়েছে সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই তা মিটে যাবে বলে মন্ত্রী জানান।
3: যারা সিএ অ্যাপ্লিকেশনটা করছে, অ্যাপ্লিকেশন করলে তারা পোর্টালে নাম তুলতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে না। রাজ্যে এবং কেন্দ্রে এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি মনে করি অতি দ্রুত এর সমাধান হবে। না, সিএ তে অ্যাপ্লিকেশনের জন্য ওখানে ডকুমেন্টস তো লাগছে না, ওটা সার্টিফিকেট পাওয়ার সময় লাগছে, সিএ তে অ্যাপ্লিকেশনে লাগছে না।
1: রাজ্য সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলার পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে এই বিষয়ে কাজ শুরু হবে। দুর্গাপুজোর কার্নিভাল বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রেল স্টেশন এবং সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর আপাতত জুন মাসে শেষ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ আজ এই স্থগিতাদেশ দিয়েছে। এই বিষয়ে দায়ের হওয়া 25টি মামলার শুনানির পর বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, রেল সংলগ্ন জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তা রেলের জমি কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে, তাই এইসব জায়গার বিষয়ে তথ্য যাচাই করে রেলকে রিপোর্ট দিতে হবে। বালিগঞ্জ

যাদবপুর ডানকুনি সহ যেসব স্টেশনে রেল উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে জুন মাসের শেষ পর্যন্ত তা কার্যকর করা যাবে না বলে বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন। হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে অংশ নেন। তার সঙ্গে দলের নেতা কুণাল ঘোষ, বৈশানর চট্টোপাধ্যায়, দোলা সেন সহ অন্যান্যরাও এই মিছিলে অংশগ্রহণ করেন। পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না বলে মিছিল থেকে দাবি তোলা হয়। বন্যা, নদী ভাঙন ও সেচ পরিকাঠামো দীর্ঘমেয়াদী উন্নয়নের পাঁচটি প্রকল্পের জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে 17,800 কোটি টাকার বরাদ্দ চেয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট প্রকল্পগুলির সম্ভাব্য ব্যয়, কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্ব, উপকৃত জেলার সংখ্যা এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এইসব প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন সত্ত্বেও অর্থ বরাদ্দ মেলেনি। এ সংক্রান্ত আবেদনের চিঠির প্রতিলিপিও দেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য সমন্বয়ের নতুন পরিবেশে প্রকল্পগুলি অনুমোদন এবং অর্থ বরাদ্দ প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তাঁর বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। এরপর তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, উদয়ন গুহের বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষকে আজ পুরী থেকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন ধরে তিনি ফেরার ছিলেন। তার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুশান্ত ঘোষের গাড়ি চালককে কিছুদিন আগে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেস নেতা ও বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের 5টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফ্ল্যাট থেকে কয়েক লক্ষ টাকার সোনা কেনার রসিদ পাওয়া গেছে। বাজেয়াপ্ত 5টি অ্যাকাউন্টে জমা 3,70,00,000 টাকার উৎস কী তা অনুসন্ধান করা হচ্ছে। বাঁকুড়া ও সোনামুখীর পর আজ বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী ও উপপুরপ্রধান মহাবীর আগরওয়াল পদত্যাগ করেছেন। বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে তাঁরা নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শিউলি দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 12 জুন রাজ্যে বর্ষা এলেও মৌসুমী বায়ুর দুর্বলতা ও বাতাসে কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি না থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। খবর শেষ হলো, এরপরের খবর শুনবেন 8:10 মিনিটে খেলার খবর।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: ঘড়ির কাঁটা বলছে 8:00 এক হয়ে
1: 51 সেকেন্ড। আপনার কথায় মনীষা রয়েছি, আপনার সঙ্গে শুনব বলে আপনার কথা। আজ আপনার কথায় এমন একটা বিষয় আমরা রেখেছি যে বিষয়টা ভারী মজার, কারণ এই আবার বিয়ে বাড়ি শুরু। প্রত্যেকের নিশ্চয়ই বর্ষাকালে প্রচুর বিয়ে বাড়ির অফার এসেছে, নেমন্তন্ন এসেছে। তাই নেই একটা মজাদার আলোচনা চলুক, এই যে বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়ি কি আদৌ গরমকালে ভালো, নাকি বিয়ে বাড়ির জন্য আদর্শ সময় আপনার কাছে একদম অন্য কিছু, অন্য একটা, সেটা নিয়েই কথা হবে। কথা বলবো মনীষা এবং কথা বলবেন আপনিও। কিভাবে কথা বলবেন এটা যারা ভাবছেন, যারা এই মাত্র রেডিও সেটটা টিউন করলেন, তাদেরকে বলে দিই আপনি আমাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারেন এই মতামত জানানোর জন্য। যেমন ধরুন আপনি আমাকে ফোন করতে পারেন, কিভাবে ফোন করবেন মানে কোন নাম্বারে ফোন করবেন সেটা জানিয়ে দেবার পালা। আপনি ফোন করুন 2248-8085 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন বা SMS করুন 9903-05-999-2 এই নাম্বারে। এরপরেও যারা ফেসবুকে বা ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা 100.1 FM গোল্ড কলকাতার ফেসবুক পেজে যান, সেখানে আপনার কথা এই অনুষ্ঠানটির নাম দিয়ে একটি পোস্টার পড়েছে, তার নিচে কমেন্ট সেকশনে লিখে পাঠান আপনি কী মনে করছেন, সেটি আমরা শুনিয়ে দেব আর অন্য শ্রোতাদের। ফোন লাইন ব্লিঙ্ক করছে, প্রচুর হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই আমি পেয়েছি এবং অবশ্যই আমার কাছে ফেসবুকের উত্তরও আছে। প্রথমেই একটু চোখ রাখি ফেসবুকের উত্তরের দিকে। ফেসবুকে প্রথম শুভ্রা ভট্টাচার্য লিখছেন বাঁশদ্রোণি থেকে, লিখছেন আজকে টপিকটা আমার ভীষণ ভালো লেগেছে, এই প্রচণ্ড গরমে বিয়ে বাড়ি বা বিয়ে বাড়ি ছাড়াও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা সত্যি খুব ঝক্কির। তীব্র দাবদাহে সেজে গুজে ঘেমে একাকার হয়ে যাওয়ার পর, ঠিকই বলেছেন, একরকম একাকারই হতে হয়, তারপর খাওয়া দাওয়া, এতে অনেকের শরীর খারাপ হয়। আমার মনে হয় আনন্দ অনুষ্ঠানগুলোর জন্য শীতকাল বা মনোরম আবহাওয়া বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ, এতে সবাই স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠান উপভোগ করতে পারে। শুভ্রা ভট্টাচার্য লিখলেন মাসদ্রোণী থেকে। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো,
2: নমস্কার দিদিভাই।
1: নমস্কার।
2: হ্যাঁ, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদিভাই, দিদিভাই
1: বলুন,
2: আমার তো শীতকালে খুব বিয়ে বাড়ি খেয়ে মজা, কারণ শীতকালে দেখুন যাই খাবেন মোটামুটি আপনি শান্তিপূর্ণ ভাবে খেতে পারবেন, শীতকালে যে বিয়ে বাড়ি গিয়ে কোনো অসুবিধা নেই, এবং বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি, হ্যাঁ এইটাও হবে, এবং যাই খাবেন সেটাই হজম হয়ে যাবে, এবং বেশি মাত্রায় নয়, সবসময় নিজেকে মেপে খাওয়াটাই আমার তো মনে হয় ভালো জিনিস। হ্যাঁ, এই হলো ব্যাপার। হ্যাঁ, এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে যাব পরের মেসেজের দিকে। পরের মেসেজে চোখ রাখবো হোয়াটসঅ্যাপে, দেখে নেব, প্রচুর হোয়াটসঅ্যাপ এসেছে, দেখে নেব কে লিখছেন, কি লিখছেন। বিশ্বজিৎ কর বোড়াল মেইন রোড গড়িয়া থেকে ছড়ায় ছড়ায় লিখছেন, গরমে আদৌ ভালো নয় সব ধরনের বাড়ি, জুন মাসের মধ্য গগনে এসবের কী বা দরকারি, সাজুগুজু তো আবশ্যক, সাজবাক্সে কত কেমিক্যাল, জীবনটাই চরম বৃথা যদি না হয় ফেসিয়াল, এর উপর বেনারসি আর ঢাউস সাইজের শেরওয়ানি, যতই থাকুক কুলার এসি ঘামের দরদরানি, চিকেন মাটন সঙ্গে ডিজে, অবস্থা একেবারে প্রতিকূল, গরমে তাহলে স্থগিত থাকুক পরেই ফুটুক বিয়ের ফুল। বিশ্বজিৎ কর লিখছেন বোড়াল থেকে। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।
3: স্নেহাশী সিরাহা বলছি, লক্ষণ দাসকেন হাওড়া ময়দান থেকে।
1: হ্যাঁ বলুন।
3: আজকে যে বিষয়টা দিয়েছেন আমি কিন্তু একটু ভিন্ন মতই প্রশ্ন করছি। আমার প্রথম কথা যেটা মনে হয়, বিয়ে বাড়ি বলুন বা যে কোনো অনুষ্ঠান বলুন, সাজসজ্জা বা খাওয়া দাওয়াটা একটা অঙ্গ শুধু, এটাই কিন্তু প্রধান নয় যে কোনো অনুষ্ঠানে। আমি আমার ব্যক্তিগত অনুভূতিতে যেটা দেখেছি, অনেকদিন পর কোনো দূর সম্পর্কের আত্মীয় বা যার সাথে হয়

0: অনেক বছর পর দেখা হলো, এই যে দেখা হওয়া, তাদের সাথে একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া, এইটাও কিন্তু অনেকটা। বর্ষাকাল বা শীতকাল অসুবিধা হয় কি, যারা খুব বয়স্ক তাদের আসাটা একটু অসুবিধাজনক হয়ে ওঠে, শীতকাল মানেই তা একটু জবু থবু ব্যাপার। এবার যদি খাওয়া দাওয়া সাজসজ্জার কথা বলেন, সেক্ষেত্রে হয়তো আলাদা কথা, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে কিন্তু এই মানে গরমকালটাকেই প্রাধান্য দেবো, যেহেতু গরমকালটাতে বয়োজ্যেষ্ঠরা খুব ফ্রি থাকেন আর কি।
1: বেশ বেশ, শুনলাম মতামত, চলে যাব পরের মেসেজের দিকে। সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছেন, বাঙালির বিয়ে বাড়ির আসর বসে সন্ধেবেলা, আবার পৌষ ভাদ্র চৈত্র মাসে বিয়ে হয় না, আশ্বিন কার্তিক মাসেও হয় না, তাই বিয়ের আসর অঘ্রাণ থেকে ফাল্গুন মাসই হয়ে আসছে। সেই হিসেবে শীতের সন্ধ্যা বাঙালির পছন্দের মাস, বিশেষ কারণে বৈশাখ বা শ্রাবণেও হয়, সেগুলো সংখ্যায় নগণ্য। এই মতকে প্রাধান্য দেয় বাঙালির বিয়ের চিন্তা। তা কেন, বৈশাখে প্রচুর বিয়ে বাড়ি থাকে, মোটেই নগণ্য নয়। এবারে মানে বৈশাখে থাকে না, কিন্তু জ্যৈষ্ঠ ভরা বিয়ে বাড়ি থাকে। বৈশাখ অনেক সময় মলমাস হয়, কিন্তু জ্যৈষ্ঠ মোটেই মলমাস নয়, এবং বৈশাখও সবসময় মলমাস হয় না। কাজেই গরমকাল জুড়ে প্রচুর বিয়ে বাড়ি থাকে, প্রচুর লোকে বিয়ে করে। বৈশাখ জ্যৈষ্ঠ এ মাস, এবছর না হয় জ্যৈষ্ঠ মাস মলমাস ছিল, প্রত্যেক বছর তো তা থাকে না, কাজেই অনেক বিয়ে হয়, মোটেই সেগুলো নগণ্য নয়, এবং আষাঢ় শ্রাবণ জুড়েও প্রচুর বিয়ে হয়। সেই জন্যই রাখা যে গরমকাল ছাড়া অন্য কাল ভালো, নাকি শীতকালেই বিয়ে হওয়া ভালো, নাকি গরমকালে হওয়া ভালো, না কি বলছেন আপনি, আপনার মত শুনব। যেমন এরপর যে হোয়াটসঅ্যাপের দিকে চোখ রাখব, সেটি কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, গরমে বিয়ে বাড়ি ভালো না কথাটা ঠিক, একটু বেশি খেলে শরীর হাঁসফাঁস করে, ভালো জামা কাপড় পরলে ঘামে ভিজে যায়, এছাড়াও তার আরও অনেকগুলো তার যুক্তি আছে, একটু দেখি কি যুক্তি তিনি দিচ্ছেন। বলছেন, রুমাল দিয়ে ঘাম মুছবো না ভালো করে খাবো, সে বটে, শীতকাল হলে ভালো করে খেয়ে মজা আছে, হজম হয়। কিন্তু জানেন এমন মানুষও আছে যার বিয়ে কিছুতেই হচ্ছিল না, 55 বছর হয়ে গেল, সেই সব মানুষের বিয়ে যে কালই হোক, বিয়েটা তো হলো, সেদিক থেকে পচা গরমে বিয়ে হলেও ভালো, যেটা কিছুতেই হচ্ছিল না সেটা গরমে হলেও আনন্দ। যেসব ছেলেমেয়েই গরমে বিয়ে করছে, আমার মনে হয় তাদের সাহস আছে। বেশ, চলে যাব ফোনের দিকে, দেখে নেবো কে আছেন। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছিলাম।
1: পায়েল,
2: হ্যাঁ। তো দিদি, আমার মনে হয় যে গরমকালে বিয়েটাই আমার ভালো লাগে। কেন বলছি কারণটা, সেটা হচ্ছে গরমকালে না সে যে অনেকটা শান্তি আছে, যদিও একটু ঘাম হয় ঠিক আছে মেনে নিলাম, বাট তবু শীতকালে ওই যে সাজা গোজার পর ওই যে শীতের ড্রেসটা পরতে হয় না, ওটা মনে হয় সাজটাকে অনেকটা নষ্ট করে দেয়। তো গরমকালে একটা ব্যাপার রয়েছে যে সাজা গোজায় যদি সেজে গুজে যাই, সেখানে শীতের ড্রেসটা আমাদের ক্যারি করতে হচ্ছে না, প্লাস বিয়েবাড়ি ঢোকার পর যে একটা কোল্ড ড্রিঙ্কসের ব্যাপার থাকে, সেটা গরমকালে খেয়ে একটা মজা রয়েছে সেই কোল্ড ড্রিঙ্কসটা, আর স্পেশালি তারপর যখন পাখার হাওয়াটা পাবো, তো সেটাই তো অলরেডি মোটামুটি সব গরমটাই ঠিকঠাক হয়ে
1: যায়। এত গরম পাখার হাওয়ায় যায়, আর পাখার হাওয়া খেলে তো বাড়িতে বসেই খেতে পারি, কোল্ড ড্রিঙ্কস ও দোকান থেকে কিনে আনা যায়, কিন্তু এই যে সাজের ঝক্কি
2: হাওয়াটা ছাড়া ওই যে কোল্ড ড্রিঙ্কসটা,
1: ওটাও তো বাড়িতে বসে খাওয়া যায়। পাইল, এই যে সাজের ঝক্কি, এই যে যাওয়া, এই যে তারপর পুরো মাটনটা খেয়ে হজম করা, এইগুলো কি সম্ভব? ঠিক আছে, দেখি অন্যরা কি বলছেন, চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, বলছেন, গ্রীষ্মকালের তীব্র গরম ও আর্দ্রতায় বিয়েবাড়ির আয়োজন করা বেশ চ্যালেঞ্জিং, তবে সঠিক পরিকল্পনা ও কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলে এই গরমেও অনুষ্ঠানটি আনন্দদায়ক ও আরামদায়ক করে তোলা যায়। দিনের বেলায় তীব্র রোদ ও গরম এড়াতে বিয়ের মূল অনুষ্ঠান বা রিসেপশন সন্ধ্যার দিকে করাই ভালো। বর কনেও আমন্ত্রিত অতিথিদের জন্য হালকা সুতি বা লিনেন কাপড়ের পোশাক নির্বাচন করা ভালো। আচ্ছা, প্যান্ডেল যেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিশেষে বলা যায়, গরমে বিয়ের আয়োজন কিছুটা কষ্টসাধ্য হলেও সঠিক স্থান নির্বাচন, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং হালকা ও স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে অনুষ্ঠানটিকে অনায়াসেই মনোরম করে তোলা যায়। বেশ, শুধু একটাই কথা সীমাদিকে বলার, সেটা হচ্ছে শীততাপ নয়, কথাটা শীতাতপ, শীত যুক্ত আতপ, শীতাতপ। আমরা শীততাপ অনেকে বলি সেটা।

0: ভুল বলি, পরের বার থেকে নিশ্চয়ই হয়তো টাইপও হয়েছে, একটু খেয়াল রাখবেন। দেখে নেব আবারও, একটু চোখ রাখি ফেসবুকের দিকে, কে কি লিখছেন একটু দেখে নি। আচ্ছা বেশ, ফোন ব্লিঙ্ক করছে, দেখি কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
1: আমি বলছি ভাই, আমি সৈকত বলছি।
0: কে বলছেন সৈকত থেকে?
1: মায়া রায়। শোনো একটা কথা,
0: মায়াদি তার আগে বলি, আপনি রেডিও সেটটা মিউট করে দিন। রেডিওর যে আওয়াজটা আসছে একদম বন্ধ করে দিন আওয়াজটা।
1: দিছি ভাই, শোনো আমাদের কথা হয়েছে কি, আমরা তো বয়স্ক লোক, বয়সের লোক আমরা, আগা করে 80 বছর 84 বছর বয়সের লোক আমরা, দেখে আসছি সব, দেখে শুনে দিনক্ষণ হয় না। বিয়া বিয়া হয়েছে যখন সময় হইবে তখনই হইবে, গরমের দিনে ঘাম হইবে দেখে হবে না, শীতের দিন শীত দেখে হবে না, এটা কখনো না, বুঝেছ?
0: আচ্ছা, মায়া রায় বলছেন তাই তো?
1: হ্যাঁ,
0: নামটা কি বললেন? মায়া রায়।
1: মায়া রায় সত্য দিয়ে বলছি।
0: আচ্ছা আচ্ছা,
1: চমৎকার
0: বললেন, ভালো লাগলো আপনাদের কথা শুনে। এই ধরনের ফোনগুলোর জন্য আমরা অপেক্ষা করি, যারা একটু পুরনো দিনের মানুষ, যারা সটান এসে নিজের সহজ কথাটা সহজ করে বলে যান। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে, চোখ রাখি কি লিখছেন। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, এখন গরম অতিরিক্ত, তাই বিয়ে বাড়ি বার, আচ্ছা বিয়ে বাড়ি বর কনের সাজগোজ সব তাড়াতাড়ি নষ্ট হয়, অতি ভোজনের ফলে অনেকে অসুস্থ হয়, তাই গরমে বিয়ে বাড়ি ভালো নয়। বেশ বেশ, তাহলে আপনারা যখন বলছেন গরমের দিকে কিন্তু অনেকেই ভোট দিচ্ছেন না। ফোনে কে আছেন দেখব। হ্যালো,
2: নমস্কার দিদি, আমি সঞ্জীব কুমার মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কথা বলছি।
0: বলুন।
2: সত্যি কথা বলতে কি, যে গরমকালে বিয়েবাড়ি সত্যিই ভালো লাগবে না, শীতকালটাই ঠিক আছে। আপনি শুধু বিয়েবাড়ি কেন, আজকে যে মটনটা খেলাম, আজকে অন্নপ্রাশন বাড়িতে খাওয়া হলো, এত ভালো ভালো খেলাম কিন্তু ঠিক তৃপ্তিটা পেলাম না। আজকে সত্যি সত্যি যে অন্নপ্রাশন বাড়িটাই খাওয়া হলো, এত ভালো খাবার হলো, অনেক কিছু, শুধু বিয়েবাড়ির প্রসঙ্গ যদি আপনি তুলছেন ঠিকই, তো খাওয়া দাওয়ার যদি প্রসঙ্গ তুলে শীতকালটাই কিন্তু ঠিকই আছে। গরমকালে এই আজকে এত যা, আজকে যা গরম পড়েছে, ফ্যানে হওয়া কি মানছে কি, একদমই মানছে না। অনেক ফ্যান লাগানো ছিল, তাই 20-25টা ফ্যান লাগানো, তবুও মানছেই না কোনো মতে।
0: সেই ঠিক আছে, শুনতে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, আপনিও চলে যাব পরের ফেসবুক মেসেজের দিকে। তুফান লিখছে, আমি দশম শ্রেণীতে পাঠরত। হ্যাঁ তুফান, জানি তুমি এটা লেখো প্রত্যেকটা মেসেজের আগেই। জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটি বিয়ে, হাসি উল্লাস, আত্মীয় স্বজনের মিলন, আবার নতুন জীবনের স্বপ্নে মুখরিত থাকে বিয়েবাড়ি। সেই আনন্দের উৎসব যদি প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় তাহলে আনন্দের রং অনেকটা ফিকে হয়ে যেতে পারে, তাই গরমে বিয়েবাড়ি ভালো নয়, এই কথা বাস্তব অভিজ্ঞতা উভয়ই প্রমাণ করে। প্রখর রোদ আর অসহনীয় তাপদাহ মানুষের শরীর ও মনকে ক্লান্ত করে, ঘণ্টার পর ঘণ্টা সাজগোজ করে অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের জন্য হয়ে ওঠে কষ্টসাধ্য, শিশু বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। অনেক সময় অতিরিক্ত গরমে মাথা ঘোরা, জলশূন্যতা কিংবা শারীরিক অসুস্থতার মতো সমস্যা দেখা যায়। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই চিরন্তন বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বস্তি ও সুস্থতা ছাড়া কোনো আনন্দই পূর্ণতা পায় না। এছাড়া গরমের সময় খাবার দাবার দ্রুত নষ্ট হয়, নানা রকম স্বাদু পদ সাজানো থাকলেও সেগুলোর মান রক্ষা করা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত বিদ্যুৎ খরচ, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং অতিথিদের আরাম নিশ্চিত করার বাড়তি চাপও আয়োজকদের চিন্তা বাড়িয়ে দেয়। বেশ সুন্দর করে বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছে। চলে যাব পরের মেসেজে। সৌভিক সরকার কসবা থেকে লিখছে, গরমের সময় বিয়ে বাড়ির আনন্দের সঙ্গে কিছু অসুবিধে থাকে, প্রচণ্ড রোদ ও উচ্চ তাপমাত্রার কারণে অতিথিদের কষ্ট হয়, দীর্ঘ সময় সাজগোজ করে থাকতে হয় বলে অস্বস্তি বাড়ে, ঘাম বেশি হয় এবং অনেক সময় শরীর খারাপও হতে পারে। ছোট শিশু ও প্রবীণদের জন্য এই সময় বিয়ে বাড়িতে যাওয়া আরও কষ্টকর হয়। এছাড়া গরমে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, ফলে খাবারের মান বজায় রাখা কঠিন হয়। বিদ্যুতের সমস্যা বা পর্যাপ্ত ঠান্ডা ব্যবস্থার অভাব থাকলে অনুষ্ঠানের আনন্দও অনেকটা ম্লান হয়ে যায়। তাই অনেকের মতে আরামদায়ক পরিবেশ ও সবার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা ভালো। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো,
3: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ।

0: বলছিলাম।
1: বলুন।
0: হ্যাঁ দিদি ভাই, বিষয়টা খুব সুন্দর দিয়েছেন, কিন্তু একটা কথা হচ্ছে, দেখুন দিদি ভাই, ওই খুব গরম বা খুব শীতের মধ্যে কিন্তু বিয়েটা মনে হয় যেন বিয়ে বাড়িটা ঠিক মানায় না, বেমানান একটু। আর যদি মোটামুটি ওই অগ্রায়ণ মাস কি এইদিকে আপনার ফাল্গুন মাস এইরকম যদি সময় যদি বিয়ে হয়, তাহলে সেই জায়গায় কিন্তু আপনার খেয়েও আরাম, সমস্ত কিছু দেখতেও পাওয়া যায় এবং মানুষ অপেক্ষায় থাকে। আর একটা কথা হচ্ছে, যবু তবু শীতে যেমন কথা মনে বলছি, কোনো মানুষকে ইনভাইট করলেন আপনি বাড়িতে, কিন্তু আপনি তো তাকে খাওয়া দাওয়া ঠিক দিলেন, ঠিকঠাক দিলেন, কিন্তু এমনও টাইম হয় বা এমনও মানুষের পক্ষে সামর্থ্যে কুলায় না, হয়তো সে হয়তো ওই শীতকালে ঢাকাটুকু নেওয়ার যে কথাগুলো কিন্তু সবাই জোগাড় করতে পারে না। আর একটা কথা হচ্ছে, খুব গরমকালেও কিন্তু অসুবিধে, কারণ এই কারণেই গরমকালে অসুবিধে বলতে ওই যেগুলো আপনার ড্রেস পোশাক একটু ঘেমে গেলে অসুবিধা হয়, অসুবিধা বোধ হয়, এটুকু শেয়ার করলাম। নমস্কার, নেবেন, ভালো থাকবেন।

0: চলে যাব পরেরটায়, দেখে নেব কে লিখছেন। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, মতের সপক্ষে জানাই আমার কয়েকটি তথ্য। সাজের ক্ষেত্রে অনেক বিপত্তি আনে গরম অকুত্থ, খাওয়ার পরে বেশ কষ্ট, শরীর আনচান, অল্প কিছু খাবার পরে ঘেমে গিয়ে স্নান, এসি ছাড়া বিয়ে বাড়ি, গরমে ভাবা তো যায় না, এসব করতে গিয়ে পকেটের ভারসাম্য রয় না। বেশ ঠিকই বলেছেন। আর শীতকালেও যখন যেখানে প্রয়োজন হয়, অনেক সময় আমরা দেখি যে শীতেও বিয়েবাড়িতে এসিই চলে, লোকজন প্রচুর ভিড় হয়, তাতেও একটা গরম তৈরি হয়, তার মধ্যে আবার গরমে যদি হয় সত্যি সেটা কষ্টকর। দেখে নেব কে আছেন ফোনে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
1: তো সত্যি গরমে কিন্তু খুবই কষ্টদায়ক, সর্বদিক দিয়ে আমাদের বিয়ে বাড়ি যদি গরমের সময় হয় সর্বদিক দিয়ে একটু অসুবিধার মধ্যে হতে হয়। কিন্তু এমন অনেক মানুষ আছে যে হয়তো অন্য টাইমে, যে টাইমে হয়তো মানুষ খাওয়া দাওয়া বা সর্বদিক দিয়ে ভালো হবে, সেই টাইমে তারা সুবিধা পায় না, বা তাদের ছেলে পুলে অভিভাবক তাদের সেই টাইমে ছুটি পায় না, এইরকম সাপেক্ষে কিন্তু তাদের বাধ্য হয়ে এই গরমে করতে হয়। কিন্তু শীতকালে যদি করা হয় দেখবেন অনেক, যখন বিবাহ মজলিসে যখন বিশেষ করে দেখবেন যে অনেক লোকের সমাগম হয়, তারা কিন্তু যেমন কেমন হোক হোক প্যান্ডেলের ভেতরে চাদর মুড়ি দিয়ে সে রাতটা কাটাতে পারবে। কিন্তু এই গরমের সময় বিশেষ করে ধরুন এই প্রত্যেক মানুষ এই ঘাস ফাঁস অবস্থা, কোন মুহূর্তে কি মুহূর্তে কার কার বিপদ হয়ে যায় এরকম পরিস্থিতি, তো সেই সব সাপেক্ষে আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু শীতকালের ক্ষেত্রে গরমকালে কিন্তু খাওয়া দাওয়া বহু নষ্ট হয়। তাই আমি বলবো অন্তত যদি
0: ফোনটা কেটে গেল কোনোভাবে, অন্তত যদি অবধি শুনতে পেলাম, যাই হোক পরের পরের মেসেজে যাব। দীনেশ নস্কর মেসেজ করেছেন বালি থেকে, লিখছেন, আসলে গরম হোক বা বর্ষা হোক বা শীত, বিয়েটা তো আমাদের হাতে থাকে না, যেটা লেখা আছে সেটাতেই বিয়ে হবে। হয়তো শীতকালে বিয়ে চাইছি, মেয়ের বাড়ি থেকে আপত্তি, মেয়ের জন্মমাস, তারপর আর বিয়ের ডেট নেই, ফলে গরমকালে খেতে আমাদের অসুবিধে হয়। বিয়েটা তো হয়ে যায়, আজ থেকে 25 বছর আগে আমিই গরমে বিয়ে করি, ঠিক হচ্ছিল না, ভেবেছিলাম শীতকালে করব, তো শেষ পর্যন্ত গরমে হলো, কিছু করার নেই, ডেটেরও তো একটা ব্যাপার থাকে। ঠিকই, এটা একদম বাস্তব সমস্যা। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে, গরমে বিয়ে বাড়ি সত্যি কষ্টকর, বেনারসি, ভারী ভারী গয়না এসব পরে যদি প্রচণ্ড গরমে ঘাম দেয় তাহলে তো আমাদের বিয়ে বাড়ির, তাহলে লিখতে চেয়েছেন, আচ্ছা তাহলে তো আমাদের বিয়ে বাড়ির স্বাদের সাধের সাজ মেকআপ সব ঘেঁটে ঘ হয়ে যায়। আর বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, সেটা রিচ খাওয়াই, সেটাও শরীরের পক্ষে ভালো নয়, অত কিছু খাওয়ার পর দই বা আইসক্রিম ভালো লাগে না। আমি বিয়ে বাড়ি যাইনি আজ 3 বছর, আসলে খাওয়া দাওয়া বড় রিচ হয় তাই বিয়ে বাড়িটাকে অ্যাভয়েড করি। শেষে বলি বিয়ে বাড়ি গরমে সত্যি বিরক্তিকর, কিন্তু

0: জানেন কি, এই দই বা আইসক্রিম এটা দেওয়াই হয় খাবারটা হজম করানোর জন্য। আইসক্রিম খুব ভালো অ্যাপেটাইজারকে হজম করতে, মানে আমাদের যে খিদেটা থাকে সেই খিদেটাকে যে খাবার দিয়ে আপনি ফিল করলেন, সেই খাবারটাকে আইসক্রিম খুব সুন্দর হজম করতে পারে। সেই জন্যই বিয়েবাড়ির শেষ পাতে আইসক্রিম খাওয়ার রেওয়াজ আছে। যদি একটু রিচ খাওয়া হয় বরং আপনি পারলে দুটো আইসক্রিম খেতে পারেন সেদিন, কোনো অসুবিধে নেই তাতে। চলে যাব পরের ফোনে, কে আছেন দেখব।
1: হ্যালো,
0: বলুন
1: দিদি। বেলগাঁ থেকে লক্ষ্মীগঞ্জ মঞ্জুদার বলছি দিদি।
0: বলুন।
1: বলছি দিদি, এই গরমে বিয়ে বাবা এই খাওয়া দাওয়া তো খুবই কষ্ট। শীতকালে সব দিকে হজম করা যায়, মানে কাপড় চোপড় পরেও শান্তি থামিয়ে যায় না, কিন্তু গরমে এই অনুষ্ঠান বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই খুবই কষ্ট। হ্যাঁ, এইটুকু বল, আর হজম হয় না গরমে, আর ওই বেশি খেলে পরে শরীর হাই থেকে হজম হয়, এইটাই এইটুকু বললাম দিদি। নমস্কার, নেবেন ভালো থাকবেন।
0: নমস্কার আপনাকেও। চলে যাব পরের মেসেজে। কাজী আবু জাফর লিখছেন বাংলাদেশ থেকে, আত্রাই, আত্রাই থেকে লিখছেন। লিখছেন, একে তো বিয়ে বাড়ি, তার উপর গরম ভারী, কোথায় রাখি পা, কোথায় পাবো ছাতা, কি দিয়ে ঠান্ডা করব মাথা। এমন সময় খাবার এলো, মাংস এবং ভাত, সাথে এক গ্লাস জল, একজনের ধাক্কা লেগে পড়লো জলের গ্লাস, এ কি সর্বনাশ। খাবার শেষে এলো মিষ্টি এবং দই, দইয়ের চামচ ছোট কেন ভাই, এসব কথার কোনো উত্তর নাই। ডালের চামচ বড়, দইয়ের চামচ ছোট, একজন বলল ওসব ছাড়ুন মশাই, অত ভুল ধরতে নাই। খাওয়া শেষে এলাম বাড়ি, গিন্নিকে বললাম একটু পাখা চালাও তাড়াতাড়ি। বেশ, দেখে নেব পরের মেসেজ কে লিখছেন। আচ্ছা, ফোন আছে, বরং ফোনে আরেকবার চলে যাই। হ্যালো।
2: হ্যালো মনীষাদি, নমস্কার।
0: নমস্কার,
2: শুভ সন্ধ্যা। আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: বলুন।
2: আজকে বিষয়টা খুব মনোগ্রাহী বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে অনুষ্ঠান, শীতকালটাকে আমরা ফেভার করি, সে বিয়েই হোক আর জন্মদিনই হোক, কিন্তু জন্মদিনের ক্ষেত্রে তো তার জন্ম যে মাসে সেই মাসেই করতে হবে, সেটা নিয়ে বর্ষাকালই হোক শীতকালই হোক বা গ্রীষ্মকালই হোক সেটার কোনো মানে চিন্তা পরিবর্তনের অবকাশ থাকে না। বিয়েরও তাই, বিয়ের ক্ষেত্রেও অনেক সময় অনেক রকম কারণে গ্রীষ্মকাল বা বর্ষাকালে করতে হয়, কিন্তু যেটা হয়েছে শহর অঞ্চলে, বিশেষত দেখলাম যে আপনাদের যে আলোচনাটা চলছে সেটা শহর কেন্দ্রিক বিষয়টা, সেখানে এখন ঢিলা হয়ে গেছে, সেখানে আভিজাত্যপূর্ণ মানুষের ব্যাপারটা থাকে, কিন্তু আমরা যেটা যারা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে তাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে সবাই তো ওই ভিলা টিলা এখনো ওই কালচারটা সম্পূর্ণরূপে গড়ে ওঠেনি, সেখানে কিন্তু পার্শ্ববর্তী যে জায়গাগুলো থাকে সেখানেই করতে হয়, সেখানে এই পরিবেশগুলোতে গরম বা গরমে তবুও ঠিক আছে, বর্ষাতে তো কোনো মতেই সেখানে সম্ভব হয় না। সুতরাং সব দিক চিন্তা ভাবনা করে দেখা গেলে যে কোনো অনুষ্ঠান করার জন্য ওই অঘ্রান মাসটা সব থেকে বেটার, আর না হলে ফাল্গুন মাস, সেখানে বয়স্ক মানুষদের
0: কেন, মাঘেও তো বিয়ে হয়,
2: আমার মনে হয় বেশি থাকে। হ্যাঁ
0: না, মাঘেও খুব সুন্দর বিয়ে হয়।
2: হ্যাঁ, মাঘ মাসেও হয়, কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে ওইটা সব থেকে বেশি সময় উপযোগী হয়। আবার গ্রীষ্মকালে বয়স্ক মানুষরা একটু কমফোর্টেবল বেশি ফিল করে, একটু গরম হয় ঠিকই,
0: আমাদের দেশে যা শীত পড়ে তাতে মাঘে যথেষ্ট সুন্দর এনজয় করা যায়, এমন কিছু শীতও পড়ে না
2: আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে সেই কনফারেন্স
0: শীতটা তো গরম বেশি পড়ে সেই। ভালো থাকুন।
2: হ্যাঁ
0: নমস্কার। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। লিখছেন রমা রায় দাসনগর থেকে, লিখছেন গরমকালে বিয়ে বাড়ি একদমই ভালো নয়, আমাদের বাড়ির সব বিয়ে শীতকালে হয়, কিন্তু আত্মীয়দের বিয়ে থাকলে তো যেতেই হয়, পার্লার থেকে কোণে এবং বাড়ির অনেকেই সাজেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সব গোলে আইসক্রিম। বর কোণের খুব কষ্ট হয়, ভারী ভারী পোশাক, ফুলের মালা, টোপর, একেবারে নাজেহাল, খাওয়া দাওয়াতেও সুখ নেই, শুধু মনে হয় ঠান্ডা জল খেলেই ভালো। কোণের চিন্তা, ফাউন্ডেশন ঠিক আছে তো, আবার বর রুমাল দিয়ে মুখ মুছেই চলেছেন, আবার অনেকেই অসুস্থ হয়ে পড়েন, এই গরমে বিয়ের ধকল সামলানোও কঠিন, এই গরমে বিয়ে না হলেই ভালো হয়, কিন্তু সবাই তো আর আমার কথা শুনবেন না। ভালো থাকবেন। না না, নিশ্চয়ই শুনবেন, তা কেন, আসলে তা নয়। চলে যাব আবারও ফোনে, অনেক লোকজন ট্রাই করছেন সেই জন্য নিশ্চয়ই ফোন অনেকে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না। একটু মেসেজের দিকে চোখ রাখি। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, সূর্যি মামা দিচ্ছে তাপ, গ্রীষ্মকালে বিয়ে মানেই মন খারাপ, গাড়ি ঘাম ঝরে টপাস টপাস, নেই কোনো এসির বাতাস, বরযাত্রী সব ঘেমে একাকার, খাওয়া দাওয়ায় নেই কোনো স্বাদ, আর গরমের দিনেই ভোগান্তি, তাই

0: তৎকালে বিয়ে হলো আসল শান্তি। বেশ, শিপ্রা কারার লিখছেন, কি লিখছেন একটু দেখি। না, শিপ্রা কারারের কোনো মেসেজ নেই, এটা আগের কোনো মেসেজ উনি লিখেছিলেন সেটাই রয়ে গেছে। চলে যাব তপন চক্রবর্তী বসুবাটির থেকে, লিখছেন তার মেসেজে, লিখছেন, গরমকালে গরম তো হবেই, বিয়েবাড়ির আবার ঠান্ডা গরম, এখন তো পাঁজি পুঁথি দেখে বিয়ে কম হয়, সমাজ মাধ্যমের কল্যাণে যে যখন পারছে বিয়ে করে ফেলছে, কোথায় লগ্ন, শুভ নাকি অশুভ, বিয়ের অনুষ্ঠানে ক্যামেরাম্যানদের আধিপত্য, 2 ঘন্টা বিবাহ লাগে 4 ঘন্টা, ফটোশ্যুটের জেরবার, তবে একটু ঠান্ডা আবহাওয়া হলে বিয়েবাড়ি জমজমাট, লেজ্জোপেও চটবচস্য খাওয়া যায়, সামনে জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, তাই আমারও খাবো খাবো করছে মনটা। বেশ, বুঝলাম, তবে বিয়ে এখনও লগ্ন টগ্ন দেখে হয়, ওরকম কি হয় কি জানি, আপনাদের অভিজ্ঞতা জানি না, তবে একেবারেই লগ্ন ছাড়া বিয়ে ওরকম হয়ে যায়, মানে বেশিরভাগ বিয়ে লগ্ন নিয়েই হয়, আমরা বেশিরভাগ নিয়েই কথা বলছি। চলে যাব পরের মেসেজে, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন, এই প্রচণ্ড গরমে বিয়ে দারুণ টপিক, শরীর হাঁসফাঁস, শরীরে ক্লান্তি, কিছু খেতে ইচ্ছে করছে না, তারপর লোডশেডিং, ওরে বাবা, গায়ে জামা কাপড় রাখতে পারছি না, রাতে ভিজে ভাত খেতে হচ্ছে, তারপর যদি বরকনেকে বেনারসি সিল্ক জোর পরে বিয়েতে বসতে হয় তাহলে তো এদের কী করুণ অবস্থা হয় ভাবুন তো। শুধু কি তাই, সম্মাননীয় অতিথিগণ যারা সাজুগুজু করে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন তাদেরও কী হাল হবে আমি মনে মনেই বুঝতে পারছি। তাছাড়া এই প্রচণ্ড গরমে খাবারগুলো 1 ঘন্টার বেশি ভালো থাকবে না, তার উপর যদি এইসব অতিরিক্ত তেল মশলাযুক্ত মাছ মাংস খাওয়া হয় তাহলে অবশ্যই হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। সেলফি তোলা তো পরের ব্যাপার, ফুলগুলো সব শুকিয়ে যাবে, বিয়ের গেট, স্টেজ ও গাড়ি আর সাজানো হবে না, মেয়েদের মাথায় খোঁপায় ফুল আর গোঁজা হলো না। এই প্রচণ্ড গরমে খুব সাবধানে থাকবেন, আপনিও খুব সাবধানে থাকবেন। দেখে নি ফোনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: তপতি ভট্টাচার্য বলছি দুর্গানগর থেকে।
0: আচ্ছা বল।
1: বলছি কি, গরমকাল না খুব অভিমান করেছে, কারণ ওকে এলেবেলে রাখা হয়েছে তো খেলায় নেওয়া হচ্ছে না, সেজন্য ও 2 কবিকে ধরে নিয়ে এসেছে, রবি কবি আর নজরুলকে। ওনারা বলে দিয়েছেন ঠিক আছে, হেমন্ত আর বসন্তের কাছে ধার নেবে ঠান্ডাটা, আর ওর খাবার ঘর থেকে দেবে ফলার। একই কথা, সত্যি কথাই তো, বিয়েটা বলে হবে না, সাজগোজ চলে যাবে, আর খাওয়াটা মন্দ হবে না, ফলার ভালোই হবে,
0: ফলার খেতে কে বিয়ে বাড়ি যায়।
1: হ্যাঁ, ফলার খাবে, আর বুড়ো মানুষরা এলেও হজম হবে তাড়াতাড়ি, বুড়ো মানুষের
0: মাটন ছেড়ে ফলার খেতে হবে।
1: হ্যাঁ, মানে আম আছে, কাঁঠাল আছে, এগুলো খাবে,
0: আম কাঁঠাল কে মোটেই বিয়ে বাড়ি জমে না, যা কি যে বলেন, একটু মাটন না হলে বিয়ে বাড়ি হয়, একটু ফিশ ফ্রাই হবে, মাটন হবে,
1: হবে, কিন্তু ওই যে একেবারে বাতিল হবে না, বাতিল হবে না, ক্ষমা জ্ঞান না করে সবই হবে।
0: আচ্ছা,
1: কিন্তু বাতিল হবে না, বাতিল হলে ওর একটু অভিমান হবে।
0: বেশ বেশ বেশ, আপনার অভিমান হয়নি তো আমাদের উপর?
1: কাদের, আমার, বুড়ো বয়সে?
0: হ্যাঁ, তাতে কি হয়েছে, আমাদের উপর অভিমান হতেই পারে, কিন্তু অভিমান করবেন না, আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। শুনতে থাকুন অনুষ্ঠান, ভালো লাগলো আপনার সঙ্গে কথা হবে। চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, বিয়ের তারিখ কারো হাতে নেই, এখন ভীষণ গরম, এই গরমেও বিয়ে হয় এবং বিয়ে বাড়িতে যা যা করণীয় তা করা হয়, প্রত্যেক ঋতুরই কিছু ভালো মন্দ দিক থাকে, তাই গরমের দিনে গরমে বিয়ে বাড়ি সরগরম হয়ে ওঠে। বেশ, চলে যাই একটু পরের হোয়াটসঅ্যাপের দিকে, দেখে নি পরের হোয়াটসঅ্যাপ। মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস বাংলাদেশ কালীগঞ্জ ঝিনাইদহ থেকে লিখছেন, ঝিনাইদহ নামটা কিন্তু আমার চমৎকার লাগে, আপনাকে আমি কখনো বলিনি, আজ বললাম, ঝিনাইদহ নামের মধ্যে একটা খুব রিদম আছে, সুন্দর, আপনার নিশ্চয়ই গ্রামটিও খুব সুন্দর। গরমের সময় বিয়েবাড়ির আয়োজন অনেক সময় অতিথিদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে, অতিরিক্ত তাপদাহে দীর্ঘ সময় সাজগোজ করে থাকা কষ্টকর, অনেক অতিথি গরমের কারণে ক্লান্তি ও জলশূন্যতায় ভুগতে পারেন, রান্না খাবার সংরক্ষণ ও নানা সমস্যা দেখা যায়, খোলা জায়গায় অনুষ্ঠান হলে রোদের তীব্রতা বেশি হয়ে ভোগান্তি সৃষ্টি করে, শিশু ও বয়স্কদের জন্য গরমের আবহাওয়া বিশেষ ঝুঁকিপূর্ণ, যাতায়াতের সময় প্রচণ্ড গরম সবাইকে দুর্ভোগে।

0: ফলে অনুষ্ঠানের আনন্দ অনেক সময় কমে যায়। তবে পর্যাপ্ত শীতল পরিবেশ, বিশুদ্ধ জল ও ভালো ব্যবস্থাপনা থাকলে এসব সমস্যা কমানো সম্ভব। তাই অনেকের মতে গরমের চেয়েও অপেক্ষাকৃত শীতল মৌসুমে বিয়ের আয়োজন বেশ আরামদায়ক। ভালো লাগলো আপনার মেসেজ। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। হোয়াটসঅ্যাপ করেছেন শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে। লিখছেন, গরমে বিয়ে বাড়ির বহু সমস্যা, যেমন ধরুন বিয়ের জন্য সামান্য কেনাকাটা থাকে, সামান্য নয় অনেক বেশি থাকে, বাইরে বেরোতে হয়, আর গরমে বেরোলে সমস্যা। তারপর যারা বর কনে তাদের দীর্ঘক্ষণ ধরাচুরো পড়ে থাকতে হয়, পুরো প্যান্ডেল জুড়ে স্ট্যান্ডিং ফ্যানের বিকট আওয়াজ শুনতে হয়, খাবার টেবিলে এত বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় যে কি বলবো। বরং গ্রামের দিকে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা যায়। দেখিনি ফোনে কে আছেন। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: এটা এফএম গোল্ড তো?
0: হ্যাঁ এফএম গোল্ড, বলুন।
1: বিয়েবাড়ির অনুষ্ঠানের প্রোগ্রাম চলছে, তাই তো?
0: হ্যাঁ, আপনার মতামত আছে কোনো? কিন্তু বিয়ে হজমটা হয় না, খেয়ে আনন্দ নেই
1: হয়ে যায়। এখন আমার 63 বছর বয়স, দিদি ভাই কিছু মনে করবেন না।
0: কিন্তু প্রচন্ড গরম, আপনি যাই বলুন, এই গরমে সেজে গুজে যারা বিয়ে করছে তাদের খুব কষ্ট।
1: হ্যাঁ তাদের কষ্ট, একদিনের কষ্ট দেখলে চলবে?
0: আরে তারাই তো নায়ক নায়িকা, তাদেরই যদি কষ্ট হয় তাহলে আর অনুষ্ঠানে কি হয়?
1: কষ্ট হলে হবে, তবে তো ফিল্ম চলবে না।
0: তাই তো ফিল্মই চলবে না, ঠিকই বলেছেন। শুনতে থাকুন শিপ্রা কারারের মেসেজের দিকে চোখ রাখবো। লিখছেন, আমার বর্ষাকাল একদম ভালো লাগে না, কলকাতার হাওড়া যেখানেই হোক জল জমে রাস্তায়। এবার বলি শীতকালের কথা, বাবা সে তো আর এক ঝঞ্ঝার, তাড়াতাড়ি রাত্রি গভীর হয়ে যায়, আর তাকে বাড়তি একটা পোশাকের চাপ থাকে। তাই আমার গরমকালটাই ভালো লাগে, দিনের বেলায় একটু কষ্ট হয় এটা ঠিকই, অ্যাট লাস্ট বলি মন খুলে আনন্দ, অনেক পরিচিত মানুষের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে একসাথে দেখা হবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। তাই বিয়েবাড়ি বা যে কোনো অকেশন হোক না কেন। বেশ চলে যাব, আবার দেখে নেব। এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে কি লিখছেন। লিখছেন, আসল কথা বিয়েবাড়ি মানে হাসি মজা অনেক করি, রকমারি খাওয়া দাওয়া, মুড়োঘণ্ট, মাছের ঝোলে মাংস কষা, মন্ডা মিঠাই, কত কিছু আয়োজন তো কতই করি। ভোজন রসিক মানুষ আমরা, খুশির সঙ্গে আহার সারি, শীত গরমে কি যায় আসে, পাঁজি পুঁথি খুঁজে দেখা বিয়ের লগ্ন হয় দরকারি। গরম দিনে ঘামে ভিজে ক্লান্তি অনুভব করতেই পারি, বর্ষা দিনে কাদা জল মাথার উপর ছাতা ধরি, হাড় কাঁপানো হিমেল হাওয়ায় ভীষণ শীতে হয় কাঁপুনি, গরমকালই ছিল ভালো এমন কথা বলতে শুনি। খুবই কম শোনা যায় যদিও এমন কথা। বেশ দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: নমস্কার, দেখুন গরমকালে বিয়ে, গত 24শে বৈশাখ একটা বিয়ে হলো, আমরা গিয়েছিলাম, অনেক রকম মডার্ন পরিচর্যা খেলাম, এরকম যারা বিয়ে বাড়িতে যাবে খাবে, এরকম প্রবর্তিত খাবো না। এবার একটু একটু খেতে খেতেই পেট ভরতে গেল, এলাম কোনো কষ্ট হয়নি। এবং আমারও বিয়ে হয়েছিল 25শে বৈশাখে, তা গ্রামে, তা তখন তো পালকি ছিল, কোনো অসুবিধা নেই, পালকি করে গেছি বিয়ে করতে, তা কোনো অসুবিধা হয়নি, ওটা গ্রামে ছিল। তা মনে হয় যে বিয়ে কেউ দেবে, তা আমার তো দেবে না। এবার বড় ছেলের বিয়ে দিতে নাই, অনেক রকম সব থাকে, সেই জন্য তো গরমকালেও বিয়ে হবে, বর্ষাকালে শ্রাবণ মাসে আমার ভাগ্নে বিয়ে, তাহলে বৃষ্টি হবে যাবেন যেটা।
0: বেশ বেশ চলে যাব পরের মেসেজের দিকে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছে, গরমে হাঁসফাঁস অবস্থার কারণে অনেকেই এই সময় বিয়েবাড়ির নামে রেগে যায়, কারণ এই সময় মেকআপ সব ঘেমে শেষ হয়ে যায়, আবার বেশি রিচ খাবার খেলে বদহজম হবে এই যা। কিন্তু যে যতই রাগ

0: ভোজনরসিক বাঙালির বাড়িতে বিয়ের আমন্ত্রণপত্র এলে সেই আমন্ত্রণপত্র দেখেই মুখে হাসি ফোটে। শুধুই কি ভোজন না, শুধুই কি, আচ্ছা লিখেছে শুধুই কি ভোজন, না ঠিক তা নয়, কোনো জ্যোতিচিহ্ন নেই যদিও। বিয়েবাড়ি মানে অনেক দিনের না দেখা আত্মীয়দের সঙ্গে দেখা হওয়া, সময় কাটানোর সুযোগ সেটাও আছে। দুর্গাপুজোর কেনা বাক্সবন্দি সুন্দর জামাগুলো পরার সুযোগও হয়, সর্বোপরি একটা আনন্দঘন মুহূর্ত পাওয়া যায় এই ব্যস্ততম সময়ে। বেশ, ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেজ এবং তার সঙ্গে ফেসবুক পেজ সব মিলিয়েই আপনারা কিন্তু আসছেন আমাদের কাছে। দেখে নেব এরপর কে আছেন আমাদের সঙ্গে। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, তিনি কি বলছেন, বলছেন গরমে বিয়ের প্রধান সমস্যা, বরকনে থেকে অতিথি, ভারী পোশাক, ঘেমে নিয়ে অবস্থা খারাপ, খাবার বলছেন তেল মশলার খাবার দ্রুত নষ্ট হয়, হজমে সমস্যা করে, ঘামে গলে পড়ে যাওয়ার ভয় থাকে, দিনের বেলা রোদের তাপে অনুষ্ঠান করা কঠিন হয়। আর সম্ভব করার কৌশল কি, সময় বেছে নাও, দুপুরের অনুষ্ঠান এড়িয়ে চলো, বিকেল পাঁচটার পর রাতের লগ্ন রাখো, সকালের দিকে হলেও একটার মধ্যে গায়ে হলুদ বা আশীর্বাদ শেষ করো, ভেনুকে হতে হবে ঠান্ডা, এসি প্রথম পছন্দ, খোলা জায়গা হলে সন্ধ্যার পর প্রচুর পাখা কুলার আর শামিয়ানার ব্যবস্থা রাখো, ছায়া যেন থাকে, মেনু হোক হালকা, বিরিয়ানি কালিয়ার বদলে দই বড়া, ফুচকা, লস্যি, ফলের জুস, আইসক্রিম, ডাবের জল রাখো, মেইন কোর্সে পাতলা ঝোল, মাছের পাতুরি, শুক্ত, কম তেলের খাবার, ভারী রেডমিট এড়ানোই ভালো, পোশাক হোক আরামের, কোনের জন্য ভারী বেনারসির বদলে হালকা জর্জেট, অর্গাঞ্জা, লিনেন বা সুতির শাড়ি, ছেলেদের ভারী শেরওয়ানির বদলে সিল্ক বা লিনেনের কুর্তা পাঞ্জাবি বা হালকা রঙের স্যুট, অতিথিদের ড্রেস কোডে সামার ফ্রেন্ডলি বলে দিতে পারো, ছোট ছোট যত্ন কি করতে হবে, ওয়েলকাম ড্রিঙ্ক মাস্ট, লেবুর শরবত, জলজিরা, আমপান্না, ওয়েট টিস্যু, হাত পাখা, সানগ্লাস গিফট হিসেবে রাখতে পারো, মেকআপ আর্টিস্টকে বলো ওয়াটারপ্রুফ আর এইচডি মেকআপ দিতে, গরমে বিয়ের প্লাস পয়েন্টও আছে, কম খরচ, অফসিজন বলে হল, ক্যাটারার, ডেকোরেটর ভাড়া কম পাওয়া যায়, ডেট পাওয়া যায় সহজে, পছন্দের ভেনু বা পুরোহিতের ডেট ফাঁকা থাকে, থিমের সুযোগ, পুল পার্টি, ম্যাঙ্গো থিম, রিচ ওয়েডিং, ফুলের সাজ, নানা রকম থিম করা যায়। মোট কথা, গরমকে ভয় পেয়ে বিয়ে পিছনোর দরকার নেই, সময়, জায়গা আর খাবারটা বুদ্ধি করে প্ল্যান করলে গরমের বিয়েবাড়ি জমে ক্ষীর। পাটনায় তো জুন মাসে অনেকেই রাতের বেলা এসি হলে বিয়ে করছেন, সেটা পাটনায় সম্ভব, বাঙালি বিয়েতে যদি শুধু শুক্ত আর পাতলা ঝোল খাইয়ে বাড়ি পাঠিয়ে দিই মোটেই সেটা সুখকর নয়। বিয়েবাড়ি মানে বিয়েবাড়ির মতন খাওয়া হবে, খাওয়াতে কম্প্রোমাইজ কেন করতে হবে, সেই জন্যই তো বিয়েবাড়ির সার্বিক জিনিসগুলো নিয়েই আমরা বিয়েবাড়ি পছন্দ করি। দেখে নি ফোনে কে আছেন, ফোন ব্লিঙ্ক করছিল, ছিলেন কেউ, চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ পুরুলিয়া থেকে রাজকুমার সাউ লিখছেন, আমার কাছে শীতকাল বিয়ে হওয়াটাই সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে হয়, তার একটি বিশেষ যুক্তি আছে আমার মতো লোকেদের জন্য। আমরা যারা একেবারে হাড় জিরজিরে মানুষ, গায়ে একটু মানানসই মাংসপিণ্ড নেই, তাদের ক্ষেত্রে শীতকালে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে ভালো লাগে, কারণ এই সময় বেশ মোটা শীতের পোশাক পরে যাওয়া যায়, নিজের রুগ্ন শরীরটাকে লুকিয়ে রাখা যায়। ভালো বলেছেন, পুরুলিয়া থেকে রাজকুমার লিখছেন এই কথা। আপনারা লিখছেন আমাদেরকে, ফোন করছেন, জানাচ্ছেন যে কেন আপনার কাছে মনে হয় যে শীতকালটা কিন্তু বিয়ের জন্য অনেকটা বেটার। বেশ, রাজকুমার সাউ আপনি কিন্তু ফেসবুকেও আমাদের মেসেজ পাঠিয়েছেন, দু জায়গায় পাঠানোর প্রয়োজন নেই, আমরা ঠিকই মেসেজ পড়ব। এরপর যার মেসেজ দিয়ে আজকে শেষ করব, আমার সবথেকে প্রিয় মেসেজটি আমি রেখে দিয়েছিলাম যে, আচ্ছা তার আগে ফোন ধরে নেব। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আচ্ছা একটু প্রোগ্রামটা হচ্ছে না এনডিপিএস, একটু ওইখানে কথা বলতে চাই একটা ব্যাপারে। একটু
0: আপনি তো এফএম গোল্ডে ফোন করেছেন কথা বলবেন বলে। চলে যাব পরের মেসেজের দিকে। শিবাজি বাগচি, শিবাজি বাগচি কি লিখছেন, শিবাজি বাগচি লিখছেন যে শীতকালে বিয়ে সবসময়ের জন্যই ভালো, কারণ শীতে বর কনে দুজনেই পোশাক পরে আনন্দ পায়, আমন্ত্রিত ব্যক্তিরা পোশাক পরে আনন্দ পায়, যেমন ইচ্ছে মেনু করা যায়, নানা রকম খাবার মেনুতে রাখা যায়, মানুষকে খাইয়ে তৃপ্তি পাওয়া যায়, খেয়েও তৃপ্তি পাওয়া যায়। এছাড়া শীতকালে যারা আসেন দূর থেকে বিয়ে বাড়িতে, রাস্তাঘাটেও তাদের কষ্ট কম হয় এবং শীতে সবাই সে

0: গুজে আসতে পারেন, সাজ পোশাক নষ্ট হয় না। বিয়েতে যেহেতু যোগ্য হয়, এটা কেউ বলেননি, উনি বলেছেন বিয়েতে যেহেতু হোমযজ্ঞের একটা ছোট ব্যাপার থাকে, আগুন জলে মোট কথা, মানে ঠিক যোগ্য হয় না ওই আর কি, আগুনকে সাক্ষী রেখে বিয়ে হয়, আগুনের সামনে বসে থাকতে হয়, তাই গরমকালে এটা খুব কষ্টকর, শীতকালে হলে বরং আরাম লাগে। বেশ, চলে যাব এর পরের ফোনে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি,
0: আপনি রেডিও সেটটা আগে মিউট করুন,
1: নিরঞ্জনদেব মান্না বলছি,
0: শুনবো, আপনি আগে রেডিও সেট মিউট করুন।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার,
0: রেডিও সেটটা মিউট করুন আগে,
1: আপনার,
0: আপনি আগে রেডিও সেটটা মিউট করে দিন, আমি এখন রেডিওর শব্দ শুনতে পাচ্ছি।
1: আমি একদম করে দিই,
0: এবার বলুন।
1: হ্যাঁ, বলছি যে শীতকালে বিয়ের কথা বলছেন, যাই হোক, আমার তো
0: না, শীতকালে বিয়ের কথা বলছি না, বলছি গরমে বিয়ে বাড়ি না হওয়াই ভালো, এইটা বলছি।
1: হ্যাঁ, গরমে বিয়ে বাড়ি না হওয়া একদমই ভালো, একদম অবস্থা যাচ্ছে তাই অবস্থায় পৌঁছে যায়। সেদিক থেকে শীতকাল মাছ বেটার।
0: ঠিক আছে, শুনতে থাকুন। একদম শেষে আমার ওই প্রিয় মেসেজটা দিয়ে শেষ করব, প্রায় শেষের দিকে চলে এসেছি। সুদীপ ঘোষ কোথা থেকে লিখেছে, সুদীপ লেখেনি, লিখেছে, নিজের বিয়ে হলে শীতকালে বিয়েও ভালো নয়, এটা সার কথা। সুদীপ, তুমি সার বুঝেছো, তুমি বললাম কারণ মনে হচ্ছে তোমার বয়স কম, ছোট ছেলে। নিজের বিয়ে হলে সত্যি শীতকাল গরমকাল কিছুই ভালো নয়, এটা একদম সার লিখেছো। চমৎকার লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। ফিরে আসছি আবার ঠিক 9:30। আজ আমাদের মধ্যে থাকবে বিখ্যাত একজন ট্রাভেল ব্লগার, কে আসছে শুনতে থাকুন অনুষ্ঠান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
0: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
2: ঘড়ির কাঁটা বলছে 9:31, আর আপনি শুনছেন সঙ্গে স্পেশালিস্ট। মনীষা রয়েছে স্টুডিওর এই প্রান্তে, আর স্টুডিওর প্রান্তে যারা আজকে এই মাত্র রেডিও সেট টিউন করলেন তাদের জন্য বলি, বুধবার রাত 9:30 মানেই সঙ্গে এমন একজন থাকবে যিনি

0: আপনার সমস্ত মুশকিল আসান করে দিতে পারেন। হতেই পারে আপনি সারা সপ্তাহ বেশ কিছু জিনিস ভাবছিলেন, এইগুলোর উত্তর পেলে ভালো হয় মনে হচ্ছিল। আমরা তো আছি প্রত্যেক সপ্তাহে এমন একজন স্পেশালিস্টকে সঙ্গে আনি যিনি আপনাকে এই ধরনের উত্তরগুলো পেতে সাহায্য করবেন। এক এক সপ্তাহে এক একজন থাকেন, আজকে আছেন যারা আমাদের রেডিও সেট ফলো করেন বা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন তারা ইতিমধ্যেই জানেন আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি একজন ট্রাভেল ব্লগারকে, এমন একজন ট্রাভেল ব্লগার যিনি ব্লগ বানান শুধু নিজের আনন্দের জন্য নয়, তার পেজ ভীষণভাবে সমাদৃত এবং তার সুন্দর কথা, তার সুন্দর বাচন ভঙ্গিতে তিনি খুব সহজেই আপনার মন জয় করেছেন, ঋতম রায়চৌধুরী। ঋতম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে এখানে এসে। আমার প্রথম আসা আপনার শোতে এবং আশা করি যে দর্শক আমাদের সঙ্গে জুড়ছেন এই অনুষ্ঠানে তাদের সমস্ত প্রশ্নের উত্তর তো দিতেই পারবো এবং আমরা আড্ডা গল্পে আগামী যে দেড় ঘন্টা সময় সেটা খুব ভালোভাবে কাটাবো, এটাই আশা রাখছি।
0: নিশ্চয়ই আমাদের আজকের প্ল্যানিং, আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কম খরচে ভ্রমণের প্ল্যান। বাঙালি খরচ করতে ভালোবাসে, কিন্তু আমরা যখনই একটা বেড়ানোর প্ল্যান করি, যেহেতু এখন সব কিছুর খুব দাম বেড়ে গেছে, গাড়ির তেলের দাম বেড়েছে, টিকিটের দাম বেড়েছে, আমরা চেষ্টা করি একটু বাজেট ফ্রেন্ডলিভাবে আমাদের ভ্রমণটা যাতে সাজিয়ে ফেলা যায়, সেই পরামর্শই আপনার থেকে আজকে নেব। যারা শুনছেন তারা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা যারা ভাবছেন, কারণ আপনি তো প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞ, আপনি ফোন করতে পারেন 2248 8085 এই নাম্বারে, এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করুন 9903 05 999 এই নাম্বারে। এবং এখন যারা দেখছেন তারা জানেন যে 100.1 FM গোল্ডের যে পেজ, সেই পেজ থেকে লাইভ হচ্ছে, সেই লাইভে এসেও কিন্তু আপনি জানাতে পারেন আপনার প্রশ্নটি, সেই প্রশ্ন সরাসরি পৌঁছে যাবে বিশেষজ্ঞের কাছে। ঋতম, একদম প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করব, আপনাকে স্বাগত আবারও আমাদের এই অনুষ্ঠানে।
2: থ্যাংক ইউ সো মাচ, আমারও ভীষণ ভালো লাগছে আপনাদের এখানে আসতে পেরে, এবং আমারও যেহেতু প্রথমবার আসা, আমি চেষ্টা করব যে সমস্ত দর্শক এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তাদের যে মনে প্রশ্নগুলি আসছে সেগুলোর সঠিক উত্তর দেওয়া, এবং দেখা যাক, আশা করি আগামী দেড় ঘন্টা গল্পের মাধ্যমে এবং বিভিন্ন তথ্য আদান প্রদান করে ভালোই কাটবে।
0: নিশ্চয়ই, একদম প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হলো কম খরচে বাজেট ট্যুর আমরা যাকে বলি। আমরা যখন আপনার চ্যানেল ফলো করি বা আপনার বিভিন্ন বেড়ানোর ব্লগ দেখি, আমরা দেখি যে আপনি ভীষণ উইকেন্ড ট্রিপের ওপর জোর দেন, একটা সময় আপনার উইকেন্ড ট্রিপের পুরো সিরিজ ছিল আমরা দেখেছি। এই যে ধরুন আমি কিছু বাজেট আপনাকে বলবো, দুজন বা তিনজনের একটা হিসেবের বাজেট আপনাকে বলবো, সেই বাজেট অনুযায়ী যদি আপনি মোটামুটি একটা জোন বলতে পারেন যে কোন জোনে বেড়াতে গেলে এই বাজেটের মধ্যে বেড়ানো সম্ভব, ধরুন একটা উইকেন্ড ট্রিপে যদি 10,000 টাকা কারোর বাজেট হয়, হাতে দুদিন সময়, দুজন মানুষ যাবেন, তিনি কোন জায়গাগুলোকে বাছবেন?
2: একেবারে আমরা শুরুতেই, যেহেতু আপনি প্রথম বাজেটটা 10,000 টাকা রাখলেন, আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট বলতে পারি যেহেতু আমি খুব পাহাড় প্রেমী মানুষ, আমার প্রথমেই যদি আমাকে এরকম কেউ অবকাশ যাপনের সুযোগের কথা বলে দুদিন হাতে আছে, তাহলে আমার প্রথমে যে জায়গাটির কথা মাথায় আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। আমরা এমন একটি জায়গায় বাস করি যেখানে প্রায় 10 মাস গরম থাকে, তো খুব স্বাভাবিক কারণেই মানুষ ঠান্ডার জায়গায় কিংবা পাহাড়ে যেতে পছন্দ করেন। তো আমি সব থেকে রিয়েলিস্টিক এক্সাম্পলটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে দার্জিলিং ভ্রমণ। একজন হাজব্যান্ড ওয়াইফ যদি দার্জিলিং যেতে চায়, তারা কিভাবে দার্জিলিং বা তার সংলগ্ন যে পাহাড়ি গ্রামগুলি এখন পপুলার হয়েছে, সিটং হতে পারে, তিনচুলে হতে পারে, লামাহাটা হতে পারে, সেই সব জায়গাগুলি কেন্দ্রিক একটা 2 নাইট 3 ডেজ রিয়েলিস্টিক প্ল্যান। প্রথমত হচ্ছে যদি আপনি ট্রেনের খরচের বিষয়টা ভাবেন, আমরা ফর্চুনেটলি এমন একটি দেশে থাকি যেখানে এখনও ট্রাভেল ট্রেনে যদি করেন অনেকটা সাধ্যের মধ্যে নিজের গাড়িতে যাওয়ার তুলনায়, এখনও এখান থেকে NJP-র ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 375 টাকা, থার্ড এসির ভাড়া, যারা এসিতে ট্রাভেল করতে প্রেফার করেন ওই পেমেন্ট গেটওয়ের খরচ দিয়ে 1,000 টাকা মতো। তাহলে আপনি ধরুন, আমি ধরে নিচ্ছি যেহেতু আপনি এটা বাজেট ট্রিপ হিসেবে এগোচ্ছেন, আপনি হয়তো স্লিপার ক্লাসেই যাবেন, তাহলে আমি পেমেন্ট গেটওয়ে বা বিভিন্ন অন্যান্য চার্জ ধরে এটুকু ভাবতেই পারি যে 400 টাকা আপনার এক একজনের এক এক দিকের জার্নি টিকিট পড়লো, তাহলে আপ অ্যান্ড ডাউন মিলে 1600 টাকা আপনার খরচ হয়ে গেল ট্রেন টিকিট বাবদ। দার্জিলিং, গ্যাংটক এবং কালিম্পং এই জায়গাগুলির কিন্তু এনজেপি বা শিলিগুড়ি টাউনের বিভিন্ন

0: জায়গা থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে, যেখানে সিজন ওয়াইজ ভাড়াটা একটু হেরফের করে। আমি মনে আছে বছর পাঁচেক আগে এক সময় দুশো টাকাতেও গিয়েছি, এখন হয়তো ভাড়াটা বেড়ে 350-400 এই জায়গায় গেছে। সেখানে কিন্তু আপনি মূল টাউন দার্জিলিং, কালিম্পং বা গ্যাংটকে পৌঁছে যাচ্ছেন। তাহলে একদিকে একজন হাজব্যান্ড ওয়াইফের খরচ হলো আরও অ্যাডিশনালি 1000 টাকা। এবার দার্জিলিং মেন টাউন প্লাস দার্জিলিংয়ের যে অফবিট গ্রামগুলি, সেখানে এখন থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয়েছে, আপনারা জানেন দৈনিক এক একজন মানুষের 1200-1500 টাকার মধ্যে প্যাকেজটি ঘোরাফেরা করে। তাহলে যদি আপনি দুরাত্রি থাকেন, স্বামী স্ত্রী মিলে যদি 1200-1250 টাকা রেঞ্জেও খরচ হয়, তাহলে আপনার থাকা খাওয়া নিয়ে 5000 টাকায় কিন্তু দুদিন থাকা হয়ে যায়। এবং যেগুলো অফবিট গ্রাম, সেখানে যদি ধরে নিই আপনি একদিন একটা গাড়ি করে কোথাও ঘুরতেও যাচ্ছেন, লোকাল সাইট সিইং করবেন, সেখানে আপনি 1500 টাকা বা 2000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে গাড়ির অপশান, রেন্টের অপশান। এবার এই সব কিছু সর্বসাকুল্যে যদি আপনি খরচটা দেখেন, রিয়েলিস্টিক্যালি স্পিকিং এটা কিন্তু 10000 কি তার থেকে কমেও করা যায়। আমরা ফরচুনেট যে ইন্ডিয়ান রেলওয়েজ এখনও আমাদের এই জায়গাটা দিচ্ছে, যেখানে ট্রেনের ভাড়াটা আপনি যেরকম বললেন অনেকটাই কম, এবং সেখানে কিন্তু সুবিধে হয়। মানে ট্রেনে যাতায়াত করলে আমি তো দেখেছি 3rd AC-তে খুব স্বাচ্ছন্দ্যে যাওয়া যায়। এর থেকে হয়তো 2000-3000 টাকা খরচ বাড়তি পড়তে পারে আপনি এসিতে ট্রাভেল করলে, কিন্তু ওই 10-12000 টাকার মধ্যে এটা কিন্তু রিয়েলিস্টিক প্ল্যান। এমন নয় যে জোর করে কমিয়ে বলা হচ্ছে, আমি যেটা বলছি যারা পাহাড়ে ঘোরেন তারা রিলেট করতে পারবেন যে 1200-1300 টাকায় বহু হোমস্টে হয়, এবং সেখানে আপনি আবার কি কিনে খাবেন এই চিন্তাটি থাকে না। মানে আপনি যাওয়ার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাবেন, বিকেলে একটা স্ন্যাক্স পাবেন, চা কফি পাবেন, রাত্রিবেলা ডিনার পাবেন, পরের দিনের ব্রেকফাস্টটাও পাবেন। মানে আপনার খাবার আলাদা করে কেনার খরচ থাকে না। এবং অফবিট গ্রামগুলিতে গেলে যারা একটু নিরিবিলি নির্জনে থাকতে পছন্দ করেন তাদের তো ভালো লাগার কথাই। এবং মেন টাউন দার্জিলিংয়েও এখন ফরচুনেটলি সিইং যে এত মানুষ এখন যায়, তো সেখানে বিভিন্ন মানের হোটেল আছে। মানে আমি নিজেও বলছি আমি 1000 টাকা পার ডের ঘরেও থেকেছি, আবার এরকম ঘরেও থেকেছি যেখানে দৈনিক খরচটা হয়তো 6000-8000। সবটাই নির্ভর করছে আপনার চাহিদাটা কি। দার্জিলিং বা গ্যাংটকে আপনি যে বাজেট নিয়েই যান আপনার জন্য কিন্তু কিছু না কিছু থাকবেই, মানে দ্যাট ইজ দি মানে ফান পার্ট।
1: যাদবেন্দ্র পণ্ডা প্রশ্ন করেছেন আপনাকে, জুখিয়া বাজার কাঁথি থেকে তিনি প্রশ্ন করছেন। তিনি বলছেন যে এই গরমে ঠান্ডার জায়গায় যেতে চাই, কম খরচে কোন জায়গায় যাওয়া যায় তার একটা প্ল্যান, মোট কত খরচ হতে পারে, এটাই ওনার মূল প্রশ্ন। শুনতে থাকুন, এই প্রশ্নে আসবো আমরা আস্তে আস্তে।
0: আমার মনে হয় আমি প্রথম যে
1: আসবো এই এই উত্তর এবং এই প্রশ্ন দুটি আমরা আপাতত তুলে রাখছি।
0: ঠিক আছে,
1: আমরা দার্জিলিং শুনলাম, এবার ধরুন কেউ সমুদ্র ভালোবাসে,
0: ঠিক,
1: সে কিভাবে প্ল্যান করবে? পুরীতে আমরা কি এই 10000 টাকায় দুদিন থেকে আসতে পারবো?
0: পুরীতে কিন্তু আরও কমেও থাকা যায়। মানে পুরীটা আমার ট্রাভেল করা যে জায়গাগুলি রিসেন্ট ইয়ার্সে গেছি তার মধ্যে মনে হয়েছে ভীষণ ইকোনমিক্যাল। কেন বলছি, ট্রেনের খরচটাই একই, আবার যে স্লিপার ক্লাসের উদাহরণটা আপনাকে দিলাম, 370 টাকা এখান থেকে পুরী পৌঁছে যাবেন আপনি একটা কনফার্ম রিজার্ভেশন নিয়ে। এরপরে পুরীতেও এখনও মানে পুরীতে হয়তো 4 বেলার খাবার নিয়ে থাকার কনসেপ্ট অতটা নেই পাহাড়ের মতো, কিন্তু সেখানে আপনি কিন্তু দৈনিক ঘর 1000-1200 টাকায় পেয়ে যাবেন। মানে দুদিনে যদি আপনি 3000 টাকা বাজেট রাখেন, তাহলে ব্রেকফাস্ট সমেত ঘর, ভালো ঘর, মানে এমন হোটেল, সেগুলো হয়তো সমুদ্রের কাছে নয়, একটু টাউনের ভিতরের দিকে, সেখানে যদি আপনি থাকেন হয়তো লিফটও পেয়ে যেতে পারেন, যেটা অনেক বয়স্ক মানুষ প্রেফার করেন। আমি নিজে সেরকম কয়েকটি হোটেলের সন্ধান দিতেও পারি যারা যদি কখনো পার্সোনালি যোগাযোগ করেন। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো আপনার 3000 টাকার মধ্যে থাকা ব্রেকফাস্ট সমেত হয়ে যাচ্ছে। পুরীতে আমি নিজেও এই কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানে ভেজ তরকারি, রুটি, যে সমুদ্রের ধারে শ্যাকগুলি যেগুলো আছে সেখানে খুব সহজে আপনি পেয়ে যাবেন, হয়তো পার মিল আপনার 50-60 টাকা খরচ। স্বামী স্ত্রী সারাদিন বিভিন্ন রকম খাওয়া দাওয়া করেও আপনি 500 টাকার মধ্যে কিন্তু পুরীতে দুজন মানুষ খুব স্বাচ্ছন্দ্যে মানে খাবার ব্যাপারটাকে কভার করা যায়। আর পুরীতে সুবিধে কি, অটো করে করে বিভিন্ন জায়গায় ঘোরা যায়। পাহাড়ে যেটা আপনাকে
1: গাড়ি নিতে হয়
0: যেহেতু পাবলিক ট্রান্সপোর্টটা অতটা ভালো নয়, স্পেশালি যেগুলো অফবিট গ্রাম, পুরীতে তো সেই সমস্যা নেই। আপনি পুরীর যেটা স্টেট ট্রান্সপোর্টের বাসগুলোও পাচ্ছেন, প্লাস আপনি অটো করে করে ঘুরুন। এবং পুরীতে যে জন্য মানুষ যায় মানে সমুদ্রের ধারে কিছুটা অবকাশ সময় কাটানোর জন্য, তো পুরীর ওই 10 টাকার চেয়ারে দিয়ে বসে ঘন্টাখানেক সময় কাটান, দেখবেন 10000 কেন। আপনি যদি চান খুব প্ল্যান করে খরচটা কম রাখার, তাহলে 6-8000 টাকার মধ্যে আমার মনে হয় রিয়েলিস্টিক্যালি আজও 2 নাইট 3 ডেজ কিন্তু পুরী ঘুরে আসা যায়। এবং পাহাড়ের থেকেও কম খরচ।
1: পাহাড় হলো, সমুদ্র হলো, এবার একটু ধারে কাছের উইকেন্ড ট্রিপ নিয়ে কথা বলবো।
0: একেবারে
1: বেশ কিছু জায়গার কথা বলুন,

0: যেখানে ওই একটা দিন সকালবেলা গাড়ি নিয়ে বেরোলাম, সারাদিন উপভোগ করে রাতে ফিরলাম, এটা করা যায়? প্রথমে এটা শুনি, তারপর দুটো দিনের কথা শুনবো।
1: আচ্ছা, মানে দিনের দিন ঘোরার মধ্যে আমরা কলকাতা এমন একটি সেন্ট্রালি সিচুয়েটেড জায়গা, আপনি যদি 150 থেকে 200 কিলোমিটার ড্রাইভ করে কলকাতার সংলগ্ন বিভিন্ন জায়গায় যান, নানা রকম জায়গা আপনার কাছে খোলা আছে। প্রথমেই যে জায়গাটা দিয়ে শুরু করব, যেটা বহু মানুষ যায়, তীর্থক্ষেত্র মায়াপুর। মায়াপুর এখন কলকাতা থেকে রাস্তা এত ভালো, আপনি 2 ঘন্টার কম সময় মায়াপুরে পৌঁছে যেতে পারবেন। মায়াপুরের যেটা বিশাল সুবিধা, যারা প্রসাদ গ্রহণ করবেন ভাবছেন, খুব সুলভ মূল্যে প্রসাদ পাওয়া যায় এবং সারাদিন মন্দিরের ক্যাম্পাস, বিভিন্ন আশপাশের গোশালা বা মন্দিরটিকেই ভালো করে ঘুরে দেখে আপনি আবার দিনের দিন এমনকি ট্রেনে বাড়ি ফিরে আসতে পারেন কৃষ্ণনগর হয়ে। এরপরে আরেকটু দূরে যাই, সেটা হচ্ছে ধরুন ফলতার মতো জায়গা, ডায়মন্ড হারবারের মতো জায়গা। এই জায়গাগুলি ট্রেনে ভীষণ ভালোভাবে কানেক্টেড। আমি রিসেন্ট জাস্ট 2 দিন আগে গাদিয়ারা ঘুরে এলাম। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের যে বাংলোগুলি আছে সেগুলো আপনারা জানেন, সেখানে সারা বছর কিন্তু ফিক্সড প্রাইসিং থাকে, ডাইনামিক প্রাইসিং হয় না। তো সেখানে আপনি 1800, 2000, 2200 এই রেঞ্জে রুম পাবেন, যদি রাত্রিবাস করবেন ভাবেন। যদি নাও করেন সেক্ষেত্রে আপনি বাগনান বা উলুবেরিয়ায় ট্রেনে করে পৌঁছে সেখান থেকে বাসে করে গাদিয়ারা যেতে পারেন। গাদিয়ারার রিভার সাইডে প্রচুর রিসর্ট পাবেন, সেখানে দুপুরের খাবার খেয়ে আবার বিকেলে বাড়ি ফিরে আসতে পারেন। এর বাদে আরেকটি জায়গা যেটা আমার রিসেন্টলি গিয়ে খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে রায়চক। রায়চকে অনেক রকম রিসর্ট আছে, খুব বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকার মতো রিসর্ট আছে। রায়চক কিন্তু খুব ভালো জায়গা, যারা গঙ্গাভিত্তিক বা নদীভিত্তিক কোথাও ভ্রমণে যেতে চান সেটা আছে। এবং শেষ করব আরও হাতের কাছের একটি জায়গাকে উল্লেখ করে, সেটা হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরেও আবারও বলছি, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের একটি খুব সুন্দর থাকবার ব্যবস্থা আছে, সেখানে হাউস বোট চালু হয়েছে, আপনারা অনায়াসে পরিবারের সঙ্গে যেতে পারেন। এবং এই যে জায়গাগুলি, এখানে যদি আপনি রাত্রিবাস নাও করেন, অ্যাজ এ ডে ভিজিটার আপনি কিন্তু লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের জন্যও যেতে পারেন। আমাদের নিজেদেরও অনেক সময় চাকরি ক্ষেত্রে ছুটি ম্যানেজ করা সম্ভব হয় না, তো আমরাও কিন্তু এই ডে ট্রিপগুলো খুব করে থাকি, মানে খুবই স্বল্প মূল্যে, শুধু হয়তো খাবার খরচটুকু আপনি দিয়ে এবং আপনি বাসে যান বা গাড়িতে যান সেইটুকু যে খরচ, সেই খরচটা দিলে কিন্তু মানে কি বলবো, আপনার একটা রেজুভিনেট হয়ে ফিরে আসার সুযোগ থাকে। সারা সপ্তাহটা মানুষের যে যে কাজেই নিযুক্ত, একটা ক্লান্তি তো থাকে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু এই যে আপনাদের 150 কিলোমিটার 200 কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলি, সেগুলো তো আমি বলবো আপনারা যান, ঘুরে আসুন এবং আশা করি ভালোই লাগবে।
0: বেশ, যে প্রশ্নে এবার আসবো, যে দুদিন হাতে সময়,
1: আচ্ছা
0: কোথায় যাব?
1: দুদিন যে জায়গাটা
0: ধারে কাছেই যেতে চাই,
1: হ্যাঁ দুদিন যে জায়গাটির কথা বলবো, আমার দক্ষিণবঙ্গের সব থেকে প্রিয় জায়গা সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া আমার মনে হয় ভীষণ রকম,
0: আপনাকে থামিয়ে একটা প্রশ্ন ঠিক নয় একটা মন্তব্য নেব, পুরুলিয়া বললেন বলে। রাজকুমার সাউ পুরুলিয়া থেকে লিখছেন, আপনি রিতমবাবু গত বছর বর্ষায় পুরুলিয়া এসেছিলেন,
1: ঠিক
0: পুরুলিয়া এসে কেমন লেগেছিল সেটা আপনি শেয়ার করলে ভালো হয়।
1: 100 বার মানে আমি যেটা বলে শুরু করলাম আমার এই এই পার্ট অফ দ্য কনভারসেশন, সেটা হচ্ছে পুরুলিয়া আমার দার্জিলিংয়ের পরে সারা পশ্চিমবাংলারই সব থেকে প্রিয় জায়গা। আমি সত্যি কথা বলছি, বিং ভেরি ক্যান্ডিড, এবং পুরুলিয়া আমি যে কতবার গিয়েছি তার কোনো মানে হিসেব নেই। এবং পুরুলিয়ার সার্কিটটা এত সুন্দর, এবং স্পেসিফিক্যালি বর্ষা এবং পলাশের সময়, মানে যে গেছেন সে জানে, পুরুলিয়া এগেন খুব ইজিলি কানেক্টেড বাই ট্রেন। আর পুরুলিয়া বলতেই আমরা যে সার্কিটটি বুঝি অযোধ্যা পাহাড় কেন্দ্রিক, তার বাদেও যে পুরুলিয়া আছে, গড়পঞ্চকোটের সার্কিট হতে পারে, বরন্তি হতে পারে, এই জায়গাগুলি কিন্তু ইকুয়ালি গুড। আপনি আসানসোল বা বড়া করে নেমে একটা অটো রিজার্ভ করে এই জায়গাগুলি পৌঁছে যেতে পারেন, সকালের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা অন্যান্য বহু গাড়ি ছাড়ে, যেগুলো আসানসোলগামী গাড়ি। তো পুরুলিয়া আমি বলবো যে যদি হাতে 2 দিন সময় বার করতে পারেন, মানে শুক্রবার রাত্রির চক্রধরপুর এক্সপ্রেস ধরুন, শনিবার সকাল সকাল পৌঁছুন, শনিবারটা একটু বিশ্রাম করুন যেহেতু আপনি অলরেডি একটা জার্নি করে যাচ্ছেন, শনিবারটা কোনো একটি ভালো রিসর্টে থাকুন। এবং পুরুলিয়া এগেন মেড ফর অল কাইন্ড অফ পিপল, মানে আপনি 800 টাকা দৈনিক ঘর থেকে শুরু করে আবার 8000 টাকারও জায়গা পাবেন থাকার জন্য। তো সেখানে আপনি একটা দিন প্রথমে মানে এমন কোনো জায়গা নিন যেখানে মানে ক্লোজ টু নেচার আর কি, হয়তো পাশে কোনো লেক পাচ্ছেন বা অযোধ্যা পাহাড়ের যে ভিউটা সেটা পাচ্ছেন।
0: বন দপ্তরের
1: প্রচুর রিসর্ট আছে, এমনকি পর্যটন দপ্তরেরও আছে, খুবই সুন্দর, সেখানে আবার সুইমিং পুলও করেছে লেটলি। তো সেরকম কোনো একটি জায়গায় থাকুন। দ্বিতীয় দিনটা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে, আপনি প্রায় সারাটা দিন আপনার লেগে যাবে ঘুরে দেখতে। চরিদার মুখোশ গ্রাম হতে পারে, আপার ড্যাম লোয়ার ড্যাম হতে পারে, বামনি ঝর্ণা হতে পারে, এরকম বহু জায়গা, মানে পুরুলিয়ার এমন অনেক পয়েন্ট আছে যেগুলো হয়তো আমি এই 6-7 বার গিয়েও এক্সপ্লোর করে উঠতে পারিনি। হয়তো দুদিন সময়টা আপনার যখন শেষ হবে মনে হবে

0: সেটা কিভাবে বাঁচবো, শুধু গুগল রিভিউ দেখে নাকি এই ভালো হোটেল কোনটা? ফেসবুক রিভিউ পড়েও তো সবসময় বোঝা যায়
1: একেবারেই
0: নয়, তাহলে ভালো হোটেল সবসময় যে ব্লগ দেখে বুঝতে পারি তাও নয়, অনেকগুলো পেইড প্রমোশন থাকে।
1: ঠিক কথা।
0: ভালো হোটেল বাছার নিয়ম কি?
1: আমি ব্যক্তিগত স্তরে দুটো তিনটে জিনিস বলতে পারি যেগুলো আমি খুব ডিলিজেন্টলি ফলো করি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে ধরুন আপনার কোনো সঙ্গী সাথী বন্ধু বান্ধব যদি কেউ গিয়ে থাকে, তার থেকে একবার জেনে নেয়া যে সে কোন হোটেলে ছিল এবং তার কেমন অভিজ্ঞতা হয়েছে। ধরুন পুরীতে তো প্রায় হাজারখানেক হোটেল আছে, এবার আপনার আত্মীয় হয়তো রিসেন্টলি দু মাস আগে কোনো একটি হোটেলে ঘুরে এসেছেন এবং তিনি বলছেন হয়তো ফোন করে, রিতম জানিস এই হোটেলটিতে গেছিলাম, দুর্দান্ত লেগেছে, হ্যাঁ খুব খরচ সাপেক্ষও নয়, কি সুন্দর সমুদ্র দেখা যায়। এই যে ফার্স্ট হ্যান্ড লোকের মুখ থেকে শোনা এবং তার থেকে সঠিক কন্ট্যাক্ট নাম্বারটা গ্যাদার করা যাতে ফ্রড না হয় আপনার সাথে, এটা হচ্ছে প্রথম জানার মাধ্যম। দ্বিতীয়টা হচ্ছে, আমি লোককে বলি গুগলে যে আপনার পেজ, সেখানে একটি হোটেলের ব্যাপারে স্পষ্টত ধারণা পাওয়াই যায়, মানে স্পষ্টত ধারণা পাওয়া যায়। এবং আমি লোককে বলি যে একটি হোটেলের মানে কত তারা হোটেল, মানে সেই হোটেলটা থ্রি স্টার না ফোর স্টার সেটাই মানে সেইটা দেখবেন না, দেখবেন যে অ্যাভারেজ ইউজার রেটিং কত। আমি নিজের যে ফিল্টারটা ব্যবহার করেছি এতদিন, তাতে আমার মনে হয়েছে যে এনি মানে হোটেল উইচ ইজ রেটেড 4.2 অ্যান্ড অ্যাবাভ বাই অ্যান ইউজার, আর তাতে অন্তত হাজারখানেক রিভিউ পড়েছে, তাহলে আপনি ধরতে পারেন যে মোটামুটি সেটি একটি রিলায়েবল হোটেল। যদি রেটিংটা 3.5 থেকে 4.2 এর মধ্যে হয় তাহলে আপনার কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস খারাপ লাগবে, এবং 3.5-এর নিচে যদি হয় অ্যাভারেজ ইউজার রেটিং, তাহলে সেই হোটেলগুলিকে সম্মানের সাথেই বলছি অ্যাভয়েড করে যাওয়া হয়তো ভালো। আর অবশ্যই আরেকটা জিনিস ফাইনালি যেটা দেখে নেবেন সেটা হচ্ছে হোটেলের পলিসি। আমি বহু মানুষকে দেখেছি যারা একটি হোটেল হয়তো খুব ভালো লেগে বুক করে ফেলেছেন কিন্তু পলিসিগুলোই পড়েননি। ধরুন হোটেলের বুকিংটা হয়তো নন রিফান্ডেবল, বা আপনি সেখানে পেটসদের নিয়ে যেতে পারবেন না, হতে পারে এমন একটি হোটেল আপনি বাছলেন যেখানে ড্রাইভারের অ্যাকোমোডেশন নেই, আপনি গিয়ে সেই বিপদগুলিতে পড়ার আগে নিজে যে বুকিং স্লিপটা ওরা পাঠাচ্ছে বা যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস পরিষ্কার লেখা থাকে যে আপনি বুক করলে এই এই পাবেন, এই এই পাবেন না, এগুলি ভালো করে দেখে নেবেন। স্পেসিফিক্যালি যেহেতু টাকা পয়সার ইনভলভমেন্ট হোটেলের ক্ষেত্রে, রিফান্ড স্কিম এবং ক্যান্সেলেশন স্কিম, এগুলো ভালো করে পড়ে নেয় আমার মনে হয় খুব উচিত। এই এই দুটো তিনটে জিনিস যদি মাথায় রাখেন তাহলে আপনি অ্যাটলিস্ট ঠকে যাবেন না। তারপর দেখুন অনেক ভালো হোটেলও, আমাদের বোধ হয় প্রত্যেক মানুষের সঙ্গেও হয়, সমস্ত দিন একরকম যায় না, সমস্ত রেস্তোরাঁর খাবার একরকম লাগে না রোজ খেলেও, তো আপস অ্যান্ড ডাউনস হয়, বাট সাই বুকিং হোটেলস উইচ আর রেটেড অ্যাবাভ 4.2 এবং অ্যাটলিস্ট যেন 1000টা মানুষ রেট করে থাকে। যদি ধরেও নি কিছু এআই রিলেটেড বা বট রিলেটেড রিভিউজ আছে, 1000টাই সেটা হবে না, মানে একটু বাল্ক ভলিউমে রিভিউ এবং ভালো রিভিউ দেখে বুক করুন, এটুকুই সাজেস্ট করব।
0: পুরী বাঙালির একদম প্রিয় একটা স্পট, আমরা বলেই থাকি যে ওই দীপুদা তার মধ্যে পুরী তো তাই যদি হয়। পুরীতে সম্প্রতি সমুদ্রের ধারের হোটেলের খরচ প্রচুর হয়েছে,
1: ঠিক কথা,
0: পুরী মোটেই আর মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি নেই, অন্তত সমুদ্রের ধারের হোটেলের ক্ষেত্রে।
1: ঠিক,
0: সমুদ্রের ধারের হোটেলগুলি ছাড়া পুরী কি এনজয় করা যায় না?
1: না, আমি সেটা মনে করি না, তবে আবার এটাও ঠিক যে যে জায়গাটির যেটা মাহাত্ম্য, ধরুন উত্তরবঙ্গে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানি, পুরীতে সমুদ্র দেখার হাতছানি, এগুলোর জন্যই হয়তো মানুষ দুদিন ছুটি বার করে যায়, সেটা না দেখতে পেলে একটু খারাপ লাগে ঠিকই। তবে আমি নিজেও বলছি, আমি ব্যক্তিগতভাবেও অনেকবার যখন মানে ইন্টেনশনালি বাজেট ট্যুর করব বলে ভেবে গেছি, আমি এরকমও হয়েছে, ধরুন আমি এটা অনেককে বলি যে আপনি একটা কাজ করতে পারেন যাতে সামান্য আপনার একটু সাশ্রয় হবে, সেটা হচ্ছে আপনি সমুদ্রের ধারেরই হোটেলে উঠুন কিন্তু সি ভিউ রুম নেবেন না। ধরুন আমি একটি হোটেলের, আমি নাম বলছি না, তাদের অভিজ্ঞতা থেকে বলছি যে সেখানের ফ্রন্ট সি ফেসিং যে রুম সেগুলির ভাড়া হচ্ছে দৈনিক 7,500, 8,000, 6,000 এরকম। সেই হোটেলটিরই যেগুলো ধরুন সমুদ্র দেখা যায় না যে রুমগুলি থেকে, সেখানের ভাড়া হয়তো 3200 টাকা, 3300 টাকা। আপনি জানেন আপনি লিফটে করে নিচে নামলেই রাস্তার ওপারে সমুদ্র, আপনি সমুদ্রের কাছে থাকছেন, হয়তো আপনার রুম থেকে সমুদ্র দেখা যায় না বা পার্শিয়ালি দেখা যায়, সেই কম্প্রোমাইজটুকু তবু চলে, রাদার দ্যান আপনি এমন একটি জায়গায় থাকলেন যেটার জন্য হয়তো আপনাকে সমুদ্রে আসার জন্য মানে পার রাইড আর কি 200 টাকা করে খরচ করতে হচ্ছে, আপনি 3 দিন থাকলেন হয়তো অটো ভাড়াই 1200 টাকা বেরিয়ে গেল। তো রিয়েলিস্টিক্যালি আমার মনে হয় যদি সমুদ্রের ধারে থাকতে হয় এমন হোটেল নিন যেখানে নন সি ফেসিং রুমও আছে এবং আপনি জানেন সেক্ষেত্রে জাস্ট রাস্তার এপার আর ওপার, মানে আপনি গেলেই সমুদ্র দেখতে পারবেন।
0: একটা ফোন নিয়ে নেব
1: নিশ্চয়ই।
0: কে আছেন? হ্যালো।

0: নমস্কার,
1: লেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: নমস্কার।
1: আচ্ছা, যদি উড়ি বা পুরুলিয়ায় যাই, আগে থেকে হোম স্টে বুক করার কোনো ব্যবস্থা আছে কিনা যদি একটু বলেন, এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে হোম স্টেতে যদি থাকি সেখান থেকে কি বিল পাওয়ার সম্ভাবনা থাকবে? কারণ অনেক জায়গায় আছে যেখান থেকে বিলটা যদি শো করা যায় তাহলে টাকাটা পাওয়া যায় কোনো কোম্পানি থেকে, সেইটার সম্ভাবনা যদি থাকে, বিলটা পাওয়া গেলে মানে যাবে কিনা সেটা যদি একটু বলেন ভালো হয়।
0: বেশ, শুনতে থাকুন। হ্যাঁ, দুটো প্রশ্ন, একটা হচ্ছে বিল সংক্রান্ত আর একটা হচ্ছে হোমস্টে আগাম বুক করা যায় কি।
2: একেবারে দুটোই খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, থ্যাংকস এটা জিজ্ঞেস করবার জন্য। অবশ্যই, মানে আগাম বুকিং তো করাই যায়, এই বিষয়টি আমি বলে নিতে চাই। আগাম বুকিংয়ের তো সব জায়গায় একটা প্রভিশন থাকে। আপনি যেগুলো অনলাইন অ্যাগ্রিগেটর, আমি কোনো অ্যাপ্লিকেশনের স্পেসিফিক্যালি নাম বলছি না, আপনারা জানেন, সেই জায়গাগুলিতে আমি দুটো না, মানে আমি নিজের থেকে আরেকটা অংশ অ্যাড করে নিচ্ছি এই প্রশ্নটায়, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনগুলি আমি তো ভীষণভাবে ব্যবহার করি, আমার তো মনে হয় ফোন করে কাউকে কিছু বুক করার অনেক ঝুঁকি থাকে। আপনি জানেনই না উল্টো দিকে যে কথা বলছে সেই মানুষটি আদেও সঠিক লোক কি না, আপনি যার সঙ্গে কথা বলতে চান। এই যে অ্যাপগুলি, তারা যে সুবিধেগুলো দেয় তার মধ্যে একটা যেটা বিরাট সুবিধা হচ্ছে, পে অ্যাট চেকআউট থাকে অ্যান্ড বুক অ্যাট জিরো থাকে। মানে আপনি হোটেলে বুক করছেন, এদিকে আপনাকে আপফ্রন্ট টাকা দিতে হচ্ছে না। ধরুন আপনার হাতে ইমিডিয়েটলি হয়তো ব্যয় করার মতো অর্থ নেই, আপনি হয়তো 15 দিন পরে একটা পেমেন্ট এক্সপেক্ট করছেন, আপনি কিন্তু বুকিংটা হোল্ড করে রাখতে পারেন এবং এগুলো কোনো ফ্রডিউলেন্ট বুকিং নয়, আপনাকে আপফ্রন্ট টাকাও দিতে হলো না এবং আপনার নামে রিজার্ভেশন থাকে। আপনি যদি যে বুকিং স্লিপটা জেনারেট হয় তখন হোটেলকে ফোন করেন, তারাও অ্যাকনলেজ করে। এবং আরেকটা হয় পে অ্যাট চেকআউট, মানে এটা কিছু হোটেল এই প্রভিশনগুলি দেয়। তো এই জাতীয় যে মেকানিজম, এগুলো দিয়ে আপনি টাকা না দিয়েও কিন্তু অগ্রিম বুকিং করতে পারেন, এবং অ্যাপের মাধ্যমে যদি বুকিং করেন, ডিজিটালি বুকিং করেন, তাহলে তো সেখানে ইনভয়েস জেনারেট হয়, ওনার যেটা দ্বিতীয় মানে প্রশ্ন ছিল সেটা ব্যবহার করতে পারেন। এবং যদি মনে হয় যে আপনি অ্যাপ বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার পাড়ার বা আপনার আশপাশের যিনি রিলায়েবল ট্রাভেল এজেন্ট, যাকে আপনি চেনেন, হয়তো ছোটো থেকে দেখেছেন তার ব্যবসা বড় হতে, যাকে আপনি ভরসা করতে পারেন, তার কাছে যান, তিনি আপনার হয়ে বুকিং করে দেবে এবং তার থেকেও ইনভয়েস বা স্লিপটা নিতে পারেন, যেটাকে আপনি দেখিয়ে আপনার অফিস হোক বা যে কোনো অন্যান্য জায়গায় রিএম্বার্স করতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো যে ডিজিটাল মাধ্যম এখন এতটা উন্নত হয়ে গেছে, এত অপশান, এত কম্পিটিটিভ প্রাইজিং, আমি যখন কথা বলছি আপনারা নিজেরাই দেখতে পারেন, যে কোনো একটা হোটেলের নাম ভাবুন, সেটা গুগলে সার্চ করুন, দেখবেন একটা চেক ইন চেক আউট ডেট দিয়ে 5টা অনলাইন অ্যাপ 5টা দাম দেখাচ্ছে। এবং এটা ভাববেন না যে কম দেখাচ্ছে সে ফ্রডিউলেন্ট, সে চাইছে তার ব্যবসা বাড়ুক, সেই জন্য সে সেই লসটুকু আপফ্রন্ট বিয়ার করছে যাতে আপনি তার থেকে বুকিং করেন। একটা কম্পিটিটিভ মার্কেট প্লেস। তো আমি তো লোককে বলবো যে কোনো হোটেল বুক করার আগে ভালো করে অনলাইনে সার্চ করুন, দরকার হলে 10টা অ্যাপ নামিয়ে দেখুন কোথায় সব থেকে কম দামে পাচ্ছেন। আগেও যেটা বললাম, পলিসিগুলো পড়ে নিন, রিফান্ড বা ক্যান্সেলেশন পলিসি, কারণ এটায় নিয়েই সব থেকে লোকের আমি দেখেছি কমপ্লেন্ট অনলাইনে, যে দাদা ফ্লাইট বুক করেছি রিফান্ড পাচ্ছি না, হোটেলে তো আমরা 2 দিন বুক করেছিলাম কোনো কারণে ক্যান্সেলেশন করতে হবে পাচ্ছি না। তো একটু পলিসিগুলো পড়ে যদি ঠিকমতো বুক করতে পারেন, বিশ্বাস করুন, আমি বছরে বোধহয় কম বেশি 50-60টা হোটেলে থাকি এই ঘোরার কাজের জন্য, তো আমার খুব ভালো অভিজ্ঞতা, মানে এটাই বলবো আর কি।
0: প্রচুর প্রশ্ন আসছে রীতম, আমি চলে যাবো এর পরের প্রশ্নটায়, যে হোটেল বুকিং করার সময় আমি ভুল লোককে টাকা দিলাম কিনা, ভুল হোটেল বুক করলাম কিনা, এটা সতর্ক হওয়ার জন্য আমি কি কি ফলো করব? আপনি নিজে একজন টেকসাভি মানুষ, পেশাগতভাবে আপনি একজন ইঞ্জিনিয়ার, এবং আপনি এটা অনেক টেকনিক্যাল দিক যেহেতু রয়েছে, একেবারেই পুরোটা নিয়ে বলুন।
2: আচ্ছা, আমি এগেন এটার একটা খুব ভালো ইউজ কেস আছে, একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। আমি আবারও কোনো একটি হোটেলের নাম নেব না, তবে এটুকু বলতে পারি পুরীর ধরুন শর্ট থেকে চাহিদা যে হোটেলটি একদম সমুদ্রের ধারে, তারা অনলাইন বুকিং অ্যাকসেপ্ট করে। আমি নিজে তাদের ওয়েবসাইট থেকে বুকিং করে গিয়েছি এবং আমার খুব ভালো অভিজ্ঞতা, আমাকে যে রুম প্রমিস করা হয়েছিল আমি সেটি পেয়েছি। আমি তাদের মেলও করিনি, তাদের ফোনও করিনি, অনলাইন ডিজিটাল যে পেমেন্ট গেটওয়ে তার মাধ্যমে বুক করে গেছি। এবার সেই নামটি দিয়েই আপনি যখন অনলাইনে সার্চ করবেন আরও 5টা ওয়েবসাইট দেখবেন। এবার আমরা যারা এই সাইবার থ্রেডগুলির ব্যাপারে ডেলি কাজ করি, তারা 2-3টে জিনিস দেখি। সব থেকে যেটা বোঝার ভালো উপায় সেটা হচ্ছে, দেখবেন সেই ওয়েবসাইটগুলিতে প্রচুর স্পেলিং মিস্টেক থাকে। আপনি দেখবেন হয়তো ডিলাক্সে স্পেলিং লিখে দিয়েছে DLUXE, মানে যেখানেই দেখবেন এই জাতীয় খুব নন প্রফেশনাল জিনিস চোখে পড়ছে, বা ধরুন আপনি ওয়েবসাইটটা লোড করছেন দেখছেন ছবিগুলো লোড হচ্ছে না, হাই চান্সেস দ্য ওয়েবসাইট মে বি ফ্রডিউলেন্ট, মে নট বি বাট মে বি। এগুলো হচ্ছে

0: ইনিশিয়াল ইঙ্গিত। এবং আরেকটা যেটা করে যারা এই জাতীয় কাজ করে থাকেন তারা হচ্ছে, ধরুন আপনি একটা উদাহরণ দিচ্ছি, 15ই আগস্ট একটা খুব পিক টাইম, সেই সময় আপনাকে দেখাবে সেই হোটেলটি যেটা প্রায় অসম্ভব যে সেদিন সব ঘর খালি পড়ে আছে, যেটা রিয়েল ওয়েবসাইট সেখানে আপনি গিয়ে দেখবেন হয়তো তাদের 30টা রুম এনলিস্টেড ছিল, সব সোল্ড আউট দেখাচ্ছে, আপনাকে একটা অ্যাভেলেবেল ফর বুকিং, সেটা অনেক বিশ্বাসযোগ্য। র্যাদার দ্যান 15ই অগস্টে ওই রকম মানের একটি হোটেল আপনাকে হয়তো যে রেট অরিজিনাল ওয়েবসাইট দিচ্ছে তার থেকে 500 টাকা কম দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে সব ঘর খালি, যেটা হওয়া সম্ভব নয়। এইগুলো হচ্ছে আপনাকে সতর্ক করার উপায় যে, আর টাকা পেমেন্ট যখন আপনি করবেন অবশ্যই দেখে নেবেন যে আপনি যে ইউআরএলটি খুলছে, যে পেমেন্ট গেটওয়েগুলি খুলছে, সেখানে আপনি যাকে পে করছেন সেটা কোনো হোটেলের নাম দেখাচ্ছে না কোনো ব্যক্তি মানুষ দেখাচ্ছে। গুগল পের ক্ষেত্রেও তাই, সাধারণত হোটেলের বিজনেস অ্যাকাউন্ট থাকে, তারা কোনো ব্যক্তি মানুষের অ্যাকাউন্টে টাকা নেয় না। আপনি ওই গুগল পেতে 6000 টাকা এন্টার পরে যখন পিনটা দেবেন তার আগে নিজেকে 10 বার জিজ্ঞেস করবেন যে এটাকে কি কোনোভাবে অ্যাভয়েড করা যায়, হোটেলকে কি অ্যাটলিস্ট এটুকু বলা যায় যে আমি 3 রাত্রি থাকছি, আগাম আমি অ্যাটলিস্ট 1টা দিনের টাকা আপনাকে দিচ্ছি, অনেক হোটেল করে, আপনি বাকিটা চেক আউটের সময় দিন, এরকম মানে যত কম টাকা একটি লোককে বুকিংয়ের জন্য রাজি করানো যায় আর কি। আর ডিজিটাল মাধ্যমে এই ভয়গুলি থাকেই, দেখুন আমি বলছি না এগুলো করবার পরেও কারুর হয়তো ফ্রড হবে না, বাট মানে বিওয়্যার অফ টাইপোজ ইন ওয়েবসাইট, স্লো লোডিং ওয়েবসাইট, যে ওয়েবসাইট রেসপন্সিভ নয় বা যেখানে ওই রকম বললাম, এই মানে চিহ্নগুলি পাবেন সেখান থেকে একটু দূরে থাকাই ভালো, তার থেকে আপনি একটু নাপাসন্দ হোটেলেই থাকুন কিন্তু এইগুলোর থেকে দূরে থাকুন।
1: এটুকুই বলবো। যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানটি শুনছেন, যারা নিয়মিত শ্রোতা এবং দর্শক, তারা জানেন ঠিক 10টা বাজলেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে, তবে যারা ফেসবুক লাইভ দেখছেন তারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। ফেসবুকে আমরা ওই 10 মিনিট থাকব, আবারও 10টা 10-এ ফিরে আসব ফেসবুক এবং রেডিও একসঙ্গে। সুতরাং যারা রেডিওতে শুনছেন 10 মিনিটের জন্য ফেসবুকে যেতে হবে, ফেসবুকে শুনে আবার ফেরত আসতে হবে রেডিওতে, বা ফেসবুকেও পুরোটা শুনতে পারেন যা ইচ্ছে। ঘড়ির কাঁটা বলছে হাতের সময় বেশি নেই, ফিরতে হবে সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পর ঠিক 10টা বেজে 10 মিনিটে ফিরব কিন্তু রেডিও সেটে। মনীষা রয়েছি আর আমার সঙ্গে রয়েছেন ট্রাভেল ব্লগার রীতম রায়চৌধুরী।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের অ্যাভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থার উপর জোর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, 22 জুন পেশ হবে রাজ্য বাজেট। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল কঙ্গোর, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ঘানা পানামার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত রয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3: এক্সেলেন্সি, হাম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, আর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি।
2: এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। ওই অঞ্চলে শীঘ্রই শান্তি ফিরবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য আলোচনা যে সুচারুভাবে এগিয়ে চলেছে তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ

অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পের প্রস্তাবও দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময় করেন। তারা শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভা টেক 2026-এ ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এর উদ্বোধন করেন। সম্মেলনে ভারতের স্টার্টআপ ব্যবস্থা, ডিজিটাল অর্থনীতি, ডিপটেক উদ্ভাবন এবং কৃত্রিম মেধাভিত্তিক বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়। নতুন দিল্লিতে চতুর্থ ভারত নেদারল্যান্ড সাইবার সংলাপ আজ শেষ হয়েছে। এতে উভয় পক্ষ পরিবর্তনশীল সাইবার হুমকির পরিস্থিতিতে জাতীয় কৌশল নির্ণয়, তথ্য সুরক্ষা, আন্তঃসীমান্ত সাইবার অপরাধ নিয়ে মতবিনিময় করেছে। ফ্রান্সের অ্যাভিয়ে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কথাও এই বিবৃতিতে বলা হয়েছে। G7-ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 178,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছরে 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। 24 ও 25 তারিখ বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতুবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে চূড়ান্ত করা হবে বলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তান সরকারের হিংসাত্মক দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জানা গেছে, চলতি মাসের 8 থেকে 16 তারিখের মধ্যে এই দমনপীড়নের ঘটনায় 32 জনের বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বা IHRF জানিয়েছে, এই দমনপীড়নের পরপরই পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বদায়ু জেলায় উঝানিতে আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরকে পুলিশ আটক করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

0: করেন। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালিক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালিক এর মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এর কাজের পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্যও তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিরুদ্ধে খেলবে। লিডসের হেডিংলিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 209 রান তোলে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কোনটা করব সেটা বাঁচতেও আমাকে বেশ বেগ পেতে হচ্ছে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold। সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
1: রিতম, আমরা ফিরে এলাম আবার রেডিওতে, এবং ফেসবুকে যেমন চলছে একযোগে তেমন চলবে। আমরা কিন্তু ইতিমধ্যেই কথা বলেছি চিপেস্ট ফ্লাইট ফেয়ার আমরা কিভাবে পেতে পারি, ঠিক কোন সপ্তাহের কোন দিন কাটলে সুবিধে হয়, এবং আমরা জানতে পেরেছি যে কিভাবে হোটেল এবং ফ্লাইট বুকিংয়ে গুগলের সাহায্যে কম দামে আমরা টিকিট কাটতে পারি। যারা কোনোভাবে ফেসবুকে শুনতে পারেননি, পরে আমাদের এই ফেসবুক অনুষ্ঠানটি এই 10 মিনিটে আমরা কী কী আলোচনা করলাম নিশ্চয়ই শুনে নেবেন আশা করছি। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা নিয়ে প্রচুর লোকজনের জিজ্ঞাসা থাকে আর কি, এই যে একটি প্রশ্ন ছিল আমাদের কাছে যে খুব গরম, পাহাড়ে যেতে চাই, উনি বলেছিলেন যে কোন কোন জায়গায় যাওয়ার প্ল্যান করা যেতে পারে। যদি আপনি একটা ওই 5টা 6টা জায়গার চেকলিস্ট বানিয়ে দেন যে এই এই জায়গাগুলো গরমে যাওয়ার জন্য ভালো।
3: আচ্ছা, আমি এই যে উত্তরটা, আমি যেহেতু আগেরটা মেন টাউন কেন্দ্রিক উত্তর দিয়েছি, এবার আমি অফবিট জায়গাগুলিকেই প্রাধান্য দেব। আমি যে ট্রেনটির কথা সবাইকে খুব বলি, সেটা হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আমার ভীষণ প্রিয় একটি ট্রেন। সেটি NJP না গিয়ে শিলিগুড়ি যায়, যেটা একটা বিশাল সুবিধা। এবং আমি যে সার্কিটটির কথা বলবো, সেই গোটা সার্কিটটি আপনি নিউমাল জাংশনে নেমে ঘুরতে পারেন। ওই 2 AC-র ভাড়া হচ্ছে 1350-1400 টাকা মতো, পরিবারের সঙ্গে যাওয়ার জন্য খুব ভালো সময়। 8:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ডিপার্ট করে পরের দিন সকাল 9টার মধ্যে আপনাকে নিউমালে পৌঁছে দেয়। নিউমাল

0: এমন একটি স্টেশন যেটা এত সুবিধে, আমি বলবো অফ বিট কালিম্পংয়ের সার্কিট ঘোরার জন্য, আমি যে জায়গাগুলি বলছি সবকটা একে অপরের থেকে 20-30 কিলোমিটার আপাট, এবং নিউমাল থেকে প্রথম যে জায়গাটি বলবো সেটায় পৌঁছতে সময় লাগে মাত্র 1.5 থেকে 2.25 ঘন্টা। আমি রিসেন্টলি গেছি এবং খুব ভালো লেগেছে, এবং ফার্স্ট রেকমেন্ডেশন থাকবে সেই জায়গাটি, সেটা হচ্ছে চারখোল রিসর্ট। আপনারা প্রথমেই যেতে পারেন চারখোল বলে জায়গাটিতে। চারখোল অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি গ্রাম, এবং সেই গ্রামটিকে ঘিরে যে কটি রিসোর্ট আছে প্রায় সবকটিই ভালো, এবং সেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। চারখোলের খুব কাছে আছে হচ্ছে তাফের গাঁও বলে একটি জায়গা। এগেন, মানে গাড়িতে হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা 40 মিনিট সময় নেবে, আপনারা কাফের গাঁওতে একটি দিন কাটাতে পারেন। আমি রিসেন্টলি আরেকটি জায়গা ঘুরে আমার মানে আমার বলা উচিত ছিটকে গেছি, সেটা হচ্ছে ডাবলিং বলে একটি জায়গা, অসাধারণ। সেখানে নতুন গ্লাস ব্রিজ গড়ে উঠেছে যা আমরা পেলিংয়ে পেয়ে অভ্যস্ত। ডাবলিং জেরং বলে একটি গ্রাম, একেবারেই মানে নতুন মানে পর্যটন মানচিত্রে, কিন্তু ভীষণ সুন্দর। জেরং স্পেসিফিক্যালি দারুণ জায়গা। এই তিনটে তো বললাম, এর বাদে যে জায়গাগুলি আমরা খুব চিনি, কমন আমাদের কাছে, সেই জায়গাগুলির নাম একটু বলে শেষ করব। সেটা হচ্ছে লাভা, লোলেগাঁও, ঋষভ এবং কোলাখাম। মানে আপনি প্রথম দিনটি লাভায় কাটিয়ে লাভা থেকে ঋষভ খুব কাছে, আবার লাভা থেকে কোলাখামও খুব কাছে, এবং লাভা থেকে এই লোলেগাঁও, কাফের গাঁও, চারখোল এই জায়গাগুলিও খুব কাছে। মানে লাভাকে কেন্দ্র করে এই এতগুলি অফবিট ডেস্টিনেশন, না খুব মানে হেক্টিক রোড জার্নি আছে, এবং বাগরাকোটের এখন নতুন রাস্তাটি খুলে গিয়ে চারখোল, কাফের গাঁও এই জায়গাগুলি পৌঁছানো আরও সহজ হয়ে গেছে। শুধু একটাই সাজেস্ট করব, প্লিজ সবাইকে বলি, টিকিটটা কাইন্ডলি নিউমাল জাংশন অব্দি কাটুন, শিলিগুড়ি নয়। পাহাড়ে যাব মানেই এনজেপি, অনেকের কাছে এরকম একটা ধারণা, এনজেপির বাইরেও কিন্তু উত্তরবঙ্গ আছে। নিউমালে নামলে আপনারা ডুয়ার্সও যেরকম ঘুরতে পারেন, অফবিট কালিম্পংয়ের বহু জায়গা খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, এবং যেটা আমরা যে আলোচনাটা করছি যে সাশ্রয় কীভাবে করা যায়, গাড়ি ভাড়া অনেক কম। আমি উদাহরণ দিতে পারি, যদি আপনি এনজেপি থেকে চারখোল যান 4,500 টাকা পড়বে, সেই গাড়ি ভাড়াটাই যদি আপনি নিউমাল থেকে শুরু করেন 2,500 থেকে 3,000 টাকা, মানে আপফ্রন্ট 2,000 টাকা প্রায় সেভ,
1: অনেকটা এগিয়ে যাওয়া।
0: এবং আপনি, যেটা সবসময় টাকাটাও ব্যাপার নয়, হয়তো বয়স্ক মানুষ আছে যারা পাহাড়ি পথে ট্রাভেল করাটা খুব পছন্দ করেন, আমি এরকম বহু মানুষকে চিনি যাদের মোশন সিকনেস আছে, তারা চায় যতটা কম মানে গাড়িতে জার্নিটা হোক, তো তাদের ক্ষেত্রে তো নিউমাল একটা খুব ভালো স্টেশন, আপনারা যান, ওখানের ব্যবস্থাপনাও ভালো। এটাই বলবো, এই 5টি 6টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় বুক করে চলে যেতে পারেন, এবং অনলাইনেই বুকিং সম্ভব, খুব ভালো লাগবে, মানে বর্ষায় খুবই ভালো লাগবে।
1: রিতম, সামনে প্রচুর বিয়ে বাড়ি,
0: আচ্ছা,
1: কারণ আমরা জানি যে জ্যৈষ্ঠ মাস সবে মলমাস কাটলো, আষাঢ় শ্রাবণ বিয়ে বাড়ি, এরপর তো নভেম্বর থেকে বিয়ের সিজন শুরু হয়ে যাচ্ছে, হানিমুন স্পট,
0: ঠিক,
1: দুজন মানুষ যাবেন স্বাভাবিকভাবেই, সেই হানিমুন স্পট মধ্যবিত্তের বাজেট ফ্রেন্ডলি, বিদেশ নয়, কারণ আমরা জানি যে আমাদের অন্তত একটা বছর কেন্দ্রীয় সরকার বলেছেন যে দেশের মধ্যে ঘোরার চেষ্টা করুন, বিদেশ কম যাবেন, তো যদি দেশের মধ্যেই ঘোরার কথা ভাবি, হানিমুন স্পট যে পাহাড় পছন্দ করে তার জন্য কোথায় ভালো, যে সমুদ্র পছন্দ করে তার জন্য কোথায় ভালো, এবং ওভারঅল ভারতের সেরা 5টি হানিমুন স্পট কি?
0: আচ্ছা, আমি প্রথমে সমুদ্র দিয়ে শুরু করি,
1: আমরা আগে ভারতের সেরা 5টি শুনি।
0: হ্যাঁ, আমি মানে ভারতের মধ্যেই সবকটি জায়গা বলবো, এবং ব্যক্তিগত ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি। প্রথমে যে জায়গাটির নাম বলবো,
1: তাহলে তো জানতে হয় আপনি হানিমুনে কোথায় গিয়েছিলেন।
0: আমি গিয়েছিলাম আন্দামান।
1: আচ্ছা,
0: আন্দামান আমার খুব ভালো লেগেছিল, এবং বলেও দিলাম আর কি প্রথম জায়গা হিসেবে, অবশ্যই আন্দামান যান, বর্ষার সময়টি যাবেন না, নানা রকম ঝড় ঝঞ্ঝা থাকে, তার বাদে সারা বছর আন্দামান আপনাকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। আন্দামানের মানে যে নিরিবিলি পরিবেশ, সবুজের সমারোহ, তা যে কোনো মানে প্রকৃতি প্রেমী মানুষকে।
1: কিন্তু অনেকে তো বলেন যে, যারা পাহাড় প্রেমী তারা তো অনেকেই বলেন ভীষণ সমুদ্র, এত সমুদ্র ভাল লাগছে না।
0: আমি এটা মানে ওই লিবার্টিটা নিয়েই বললাম যে যদি আপনি সমুদ্র পছন্দ করেন আর কি, সেটা ভেবে আন্দামান আপনাকে নিরাশ করবে না, আপনি মানে প্রকৃতি প্রেমী হলেই চলবে, মানে আলাদা করে সমুদ্রকেও হয়তো ভালোবাসতে হবে না। তবে হ্যাঁ, একটু ওই যাদের একটু মোশন সিকনেস আছে, আমরা নিজেরাও ফেস করেছিলাম, বহু ক্রুজ রাইড করতে হয়, ওই মানে টার্বুলেন্ট সমুদ্রের ওপর ক্রুজে যাতায়াত করতে অনেকের সমস্যা হয়, সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে রেখে কিছু ওষুধ সঙ্গে রাখবেন। বাকি আন্দামান ভীষণ ভালো জায়গা। দ্বিতীয় যে জায়গাটির কথা বলবো সেটা হচ্ছে কেরালা। কেরালা আমি 3 বার গেছি, বর্ষায় কেরালা গেছি। যারা এখনই কোথাও যাবেন ভাবছেন, বর্ষার কেরালা যে কী সুন্দর, মানে নন ট্যুরিস্টি প্লেস। আপনি ধরুন জাস্ট একটা কোনো গ্রামে গিয়ে কারোর বাড়িতে 2 ঘন্টা বসলেন, আশপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করতে পারে। কেরালার মুন্নার হোক, ওয়ায়ানাড হোক, কোভালাম হোক, ভারকালার মতো সমুদ্র সৈকত, একটা রাজ্য, মানে ভগবান যে কী তার উপর আশীর্বাদ।

0: দিয়েছে ইন টার্মস অফ ন্যাচারাল বিউটি, সেটা ওখানে না গেলে বোধ হয় বিশ্বাস করবেন না। এবং খুব ভালো মানুষজন, ওয়েলকামিং আর কি, গোছানো, ট্রেনে ঘোরা যায় আপনাকে প্রত্যেকটি জায়গা, একটা জায়গা থেকে এক জায়গা ট্রেনে করে যাওয়া যায়, নর্থ থেকে সাউথ, ভালো ভালো বন্দে ভারতের মতো ট্রেনে কানেক্টিভিটি আছে। খুব যদি টাইটলি প্ল্যান করেন, অল্প বাজেটে কিন্তু কেরালা ঘোরা যায়।
1: তাই যদি হয় তাহলে একটা কেরালা যাওয়ার প্ল্যানিং শুনি আপনার কাছে।
0: আচ্ছা, আমি যেটা প্রথমে সাজেস্ট করব হচ্ছে, আপনি কলকাতা থেকে কোচির সরাসরি বিমান তো আছে, এছাড়া মানে কলকাতা থেকে যদি একটু ট্রেনের সময়টা আপনি ব্যতীত না করতে চান, সেক্ষেত্রে ফ্লাইটটা ভালো অপশন, সময় বাঁচে। তবে ট্রেনও আছে এখান থেকে, ত্রিভেন্ড্রম সেন্ট্রাল বলুন বা কোচির এরানাকুলাম জাংশন আর কি, সেটা অবধি ট্রেন পেয়ে যাবেন। আপনি কোচিতে গিয়ে শুরু করতে পারেন আপনার ট্রিপ। কোচি থেকে আপনারা যে জায়গাগুলি সবাই যায়, কুমারাকাম এবং মুন্নার, এই দুটিকে কাভার করে আবার কোচিতে ফেরত আসবেন। ধরুন তিনটে রাত রাখলেন, দুটো রাত মুন্নারের জন্য, তৃতীয় রাতটা কুমারাকাম করে, কুমারাকামের নিয়ারেস্ট স্টেশন থেকে আপনি ট্রেনে করে সোজা চলে যান ভারকালা। ভারকালা আমার জীবনে ঘোরা দুটো তিনটে যে সেরা সমুদ্র সৈকত, তার মধ্যে ভারকালা অন্যতম, যে গেছেন সে জানেন কেন বলছি, অপূর্ব জায়গা। ভারকালার জন্য অন্তত দুটো দিন রাখুন, তারপরে আপনি চলে যান ওখান থেকে আবার ঘন্টাখানেক ট্রেন জার্নি করে ত্রিভেন্ড্রামে। ত্রিভেন্ড্রামের আশপাশেও প্রচুর কিছু ঘোরার জায়গা আছে, ম্যানগ্রোভ ফরেস্ট আছে এবং পদ্মনাভ স্বামীর মন্দির আছে, আপনি সেটাকে দেখে নিয়ে আবার ফেরার ফ্লাইটটি ত্রিভেন্ড্রাম থেকেই আবার কলকাতার নিয়ে নিতে পারেন। ওয়ান স্টপ ফ্লাইট হয়, সেক্ষেত্রে বেঙ্গালুরু হয়ে আবার কলকাতা ফিরে আসতে পারেন, কিংবা যে ট্রেনগুলি টিভিসি অবধি যায় কলকাতা থেকে, সেই ট্রেনগুলি ধরে আবার সরাসরি হাওড়ায় ফিরে আসতে পারেন, যেটা আপনার প্রাধান্য।
1: অনেকেই মুন্নারের সাথে এখন ওয়েনার জোড়ে,
0: ওয়েনার জোড়ে,
1: হ্যাঁ, এই ওয়েনার যাওয়ার জন্য আপনি কি ওয়েনারটাকে, মানে
0: আমি গিয়েছি, আমি গিয়েছি
1: এই মুন্নার থেকে ওয়েনার, মানে সেখানে আবার একটা আমরা দেখি যে জঙ্গলের মধ্যে একটা সাফারি হয়,
0: ঠিক ঠিক ঠিক,
1: এই ওয়েনারের আলাদা করে যে আমাদের ট্রাভেল যারা করছেন তাদের কাছে জনপ্রিয়তা বাড়ছে,
0: ঠিক, একেবারে ঠিক।
1: ওয়েনার বেড়ানোর জন্য যদি কিছু টিপস দেন।
0: আমি যেটা বলবো, ওয়েনার যখন যাবেন, প্রথম যেটা সাজেশন, ওয়েনারের সঙ্গে উটি ঘুরে নিন, এই দুটো হিল স্টেশন খুব কাছাকাছি, গাড়িতে লেস দ্যান 3.5 hours। আপনি শুরুটা কোরিকোর এয়ারপোর্ট থেকে করতে পারেন, কলকাতা থেকে ওয়ান স্টপ ফ্লাইট পেয়ে যাবেন, কিংবা বেঙ্গালুরু থেকে শুরু করে উটিতে দুটো দিন কাটিয়ে মানে মাইসোর উটি ঘুরে তারপর আপনি ওয়েনার চলে যেতে পারেন, খুব ইজি ট্রিপ। এবং ফেরার বিমানটা আপনি আবার কোরিকোর এয়ারপোর্ট থেকে সরাসরি আবার বেঙ্গালুরু হয়ে নিতে পারেন। এবং ওয়েনারে যখনই যান অ্যাটলিস্ট দুটো রাত তো রাখবেনই, মানে উটি ঘোরার ক্ষেত্রেও দুটো দিন লাগেই, তার কমে পারবেন না, ওয়েনারের ক্ষেত্রেও তাই। এবং আপনি যদি সমস্ত যে পয়েন্টে আপনি বললেন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো করতে চান, বা সেক্ষেত্রে কিন্তু মানে দুরাত্রি কম পড়ে যেতে পারে, তিন রাত্রি হতে পারে। তো বেঙ্গালুরু থেকে শুরু করে মাইসোর একদিন, উটি দুদিন, ওয়েনার দুদিন করে আপনি যে কোনো দক্ষিণ ভারতের অন্যান্য যে জায়গা, যদি মনে হয় আরও হাতে কিছুটা সময় আছে আপনি চাইলে কোচি হয়ে ফিরতে পারেন। তো কেরালার এটা একটা মানে নর্দার্ন কেরালা আর কি, এটার একটা অন্য সার্কিট। তবে আমি ওয়েনাড গিয়ে, আমি এমন একটা সময় গিয়েছিলাম যদিও যখন প্রাকৃতিক বিপর্যয়ের হয়েছিল ওয়েনাড, আমরা জানি বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন, খুবই খারাপ একটি সময় গিয়েছিল। তবে এখন ওয়েনাড কিন্তু অনেকটা স্বাভাবিক, স্বাচ্ছন্দ্যে আপনি যেতেই পারেন, ভয় পাবেন না একেবারেই। এবং ওয়েনাড গোটা কেরালার মতনই, আমি আলাদা করে ওয়েনাড শুধু বলবো না, সারা কেরালাই আপনাকে মানে অ্যামেজ করার একটা ক্ষমতা রাখে। আমি দক্ষিণ ভারতকে ভীষণ ভালোবাসি, আমার দক্ষিণ ভারতের সমস্ত রাজ্যে একবার করে পা দেওয়া হয়েছে, যেটা উত্তর ভারতে আমার ক্ষেত্রে হয়নি আনফর্চুনেটলি, কার্যসূত্রেই বলতে পারেন। দক্ষিণ ভারতকে তো আমি সবসময় এগিয়ে রাখি। আমি রিসেন্টলি তামিলনাড়ু ঘুরে এসেছি, পরে বলছি সেটার বিষয়ে, দুটো স্পট হলো,
1: দুটো স্পট হলো।
0: আরও এবার একটু নর্থের দিকে আসা যাক। নর্থের দিকে যে জায়গাটি আমার মনে হয় বহু মানুষ জান, মানে আমার আলাদা করে বলবার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে সিমলা কুলু মানালি, মানে ভীষণ পপুলার একটি ট্যুরিস্ট সার্কিট। কলকাতা থেকে খুব সহজে নেতাজি এক্সপ্রেস করে আপনি কালকা পৌঁছে যেতে পারেন, কালকা টু কালকা গাড়ি নিয়ে পুরো ঘুরে 5 দিনের মধ্যে চলে আসা যায়, যাদের হাতে সময় কম, সেফেস্ট রুট। আপনি বর্ষাকালটার বাদে আবারও যে কোনো সময় গেলেই আপনার খুব ভালো লাগার কথা। আর যারা ফ্লাইটে যেতে চান, চণ্ডীগড় নিয়ারেস্ট এয়ারপোর্ট, এখন তো কুলুর ও ভুন্টার একটা এয়ারপোর্ট চালু হয়েছে, কুলু অবধি ফ্লাইটে পৌঁছে যেতে পারেন। যারা মোশন সিকনেসে ভোগেন, অ্যাভয়েড করতে চান লং রোড জার্নি, কুলুর ভুন্টার এয়ারপোর্ট থেকে মানালি ঘুরে নামার পথে চণ্ডীগড় হয়ে ফিরতে পারেন। তো এটা একটা খুব ইজি টু ডু রুট, মানে বিরাট কোনো প্ল্যানিং লাগে না, একটা ভালো ড্রাইভার, বিশ্বস্ত ড্রাইভার পেলেই কিন্তু আপনাকে গোটা এই রুটটা তিনি ঘুরিয়ে দেখাতে পারে। এর বাদে আরেকটি যেটা খুব পপুলার জায়গা, যেটা আমি আগের বছর ডিসেম্বরে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোয়া। বহু হানিমুন কাপল গোয়া যেতে পছন্দ করে, গোয়ার একটা মানুষের মধ্যে চাহিদা খুব আছে। সেখানেও দুটি এয়ারপোর্ট, ড্যাবলিম এবং নর্থ গোয়ার, যেটা এখন মোপা সম্ভবত, আমি যদি ভুল না।

0: বলি, সেই দুটি এয়ারপোর্ট আছে, নর্থ গোয়া সাউথ গোয়া ঘোরার জন্য আলাদা আলাদা এয়ারপোর্ট। আপনি যেটাতে ইচ্ছে নামতে পারেন, গাড়ি করে 3 থেকে 4 দিন ঘুরে আবার অন্য একটি এয়ারপোর্ট থেকে আবার বাড়ি ফিরতে পারেন। গোয়া প্ল্যান করাও খুব ইজি, এবং সব থেকে ভালো হচ্ছে যারা কোনো কারণে, যেটা বলছিলাম, পাহাড়ে একটু মোশন সিকনেসে ভোগেন বা পাহাড়ের জার্নি পছন্দ করেন না কোনো কারণে, তাদের জন্য গোয়া খুব ভালো অপশন। কারণ গোয়াতে গেলে কেরালারই মতো, এই দুটি রাজ্য এমন রাজ্য যেখানে সমুদ্র পাহাড় আপনাকে একসঙ্গে একটা হাতছানি দেবে আর কি, তো সেরকম একটা সুবিধে আছে। আর ফাইনালি যে কথাটা বলবো, খুব আন্ডারডগ, আন্ডার রেটেড একটি জায়গা আমাদের কলকাতার খুব কাছে, সেটা হচ্ছে আরাকু ভাইজ্যাক। ভীষণ ভালো, যে মানুষ বারবার পুরী যায়, আমারই বাড়ির কয়েকটি লোককে আমি বলে পারি না যে একবার ভাইজ্যাক যাও, একই খরচ, একই প্রায় সময় একটু বেশি, প্রচুর বৈচিত্র্য। এবং ভাইজ্যাক শহরটা আমার এত ভালো লেগেছে,
1: মানে করি পুরোটা ঘোরা যায় একটা দুটো স্পট ছাড়া,
0: ঠিক কথা। এবং মজা হচ্ছে ভাইজ্যাক একদিকে প্রকৃতি একদিকে শহর, মানে আপনি সারাদিন প্রকৃতির মাঝে সময় কাটিয়ে রাত্রিরে একটি মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে ফিরতে পারেন, তো এইরকম সুবিধাগুলি আছে।
1: একটি ফোন নিয়ে নেব
0: নিশ্চয়ই।
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি বড়নগর থেকে রুনা বসু বলছি।
1: বলুন।
0: নমস্কার।
2: বলছি উইকেন্ড ট্রিপে শান্তিনিকেতন যদি যাই, কিরকম খরচা পড়বে বা কোথায় থাকা যায়?
1: কজন যাবেন?
2: আমরা গেলে তিনজন।
1: তিনজন?
2: তাহলে কিরকম?
1: তিনজনই অ্যাডাল্ট?
2: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন। আপনি কোথা থেকে যাবেন? কলকাতা থেকে, তাই তো?
2: হ্যাঁ,
1: শুনতে থাকুন। শান্তিনিকেতনের একটা প্ল্যানিং উইথ খরচা আর কি।
0: নিশ্চয়ই, আমি মনে হয় এতবার গিয়েছি এই জায়গাটিতে, মানে ভালো লেগেই গেছি, তো আমি আশা করি ঠিক মতো গাইড করতে পারবো। সব থেকে ভালো হচ্ছে 9:05 কলকাতার থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ছাড়ে, সেই ট্রেনের এসি চেয়ার কারে চলে যান। 350 টাকা পার হেড এসি চেয়ার কারে খরচ, 1.25 ঘন্টার মধ্যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আপনাকে নামিয়ে দেবে। বেস্ট ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেসের থেকেও ভালো। আপনি মোটামুটি টোটো নিয়ে আপনার হোটেলে পৌঁছে যেতে পারেন। এক্ষেত্রে আমি যে হোটেলগুলির কথা বলবো, এগেন WBTDCL এর হোটেল, ভীষণ ভালো মানের হোটেল। এবং আপনারা যদি সিনিয়র সিটিজেন হন, তারা যদি যান ভাবেন, 10% একটা বুকিংয়ে ছাড় থাকে যদি সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে,
1: মানে রাজ্য সরকারের,
0: রাজ্য সরকারের এক্স্যাক্টলি। 3টি প্রপার্টি আছে WBTDCL এর, এবং ইউথ হস্টেলও আছে, আমি সেখানেও থেকেছি, মানে যেটা ক্রীড়া দপ্তরের, সম্ভবত ইউথ ডিপার্টমেন্ট, ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের। তো এই 4টি জায়গার মধ্যে যে কোনো একটিকে বেছে নিন। WBTDCL এর প্রপার্টিগুলো ভীষণ ভালো, সেখানেই কোথাও একটা দিন বা দুটো দিন, উনি বললেন 2 নাইট 3 ডেজ কোথায় না, দুটো দিন সেখানেই বুকিং করে থাকতে পারেন। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে গেলে একটু বাড়তি ছাড়ও থাকে 10% সিনিয়র সিটিজেনদের নামে বুকিং হলে। এবং তৃতীয় ব্যক্তির যে কথাটা বললেন, একটা ঘরেই কিন্তু থাকা সম্ভব, যদি আপনি আলাদা করে কট না নেন, সেক্ষেত্রে রুম ফেয়ারের 20% পড়ে এবং রুম নিলে 30% অ্যাডিশনাল খরচ পড়ে। তো সেখানে থেকেই টোটো নিয়ে আপনি কিন্তু ঘুরে দেখতে পারেন। টোটো দৈনিক ওই 600 থেকে 800 টাকা নেয়, কতগুলো স্পট ঘুরছেন তার উপর নির্ভর করে। প্রথম দিনটা সোনাঝুরি হাট, মিউজিয়াম, এগুলো ঘুরতে পারেন, এবং দ্বিতীয় দিন কঙ্কালীতলায় পুজো দিতে পারেন, আশপাশের অন্যান্য বাকি থেকে যাওয়া যে জায়গাগুলি ঘুরে, থার্ড ডে সকালে আবার, এখন তো বন্দে ভারত হয়ে গেছে, শতাব্দী চলে, তো যে কোনো ট্রেনে আপনার যেটা স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটা করে ফিরে আসতে পারেন। এবং আপনি যে খরচের বিষয়টা জানতে চাইছিলেন, তিনজন মানুষের মোটামুটি পার হেড যদি আপনি 4,000 থেকে 4,500 টাকা বাজেট রাখেন, রিয়েলিস্টিক্যালি বলছি, খুব সহজে কিন্তু ট্রিপটি করে আবার কলকাতা টু কলকাতা ফিরে আসা যায়।
1: ঠিক, রিতম যে প্রশ্নে এরপর যাব সেটি হলো যে, এই আমরা তো জানি যে বেড়াতে গেলে নানা রকম সমস্যার মুখোমুখিও আমাদের হতে হয়।
0: ঠিক,
1: বাচ্চাকে নিয়ে ট্রাভেল করলে কি কি জিনিস সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার?
0: আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে প্রথমেই যে সাজেশনটি আমি দেব সেটা, মানে বাচ্চা বড় সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা। এটা অনেক মানুষ করেন না এবং আমি দেখেছি কত বিপদ নেমে আসে সেজন্য। আপনি যখনই কোথাও ট্রাভেল করবেন, ভাবছেন স্পেসিফিক্যালি এমন জায়গা যেটি জমজমাট নয়, দূরবর্তী ধরুন পাহাড়ের অফবিট জায়গা, যেখানে আপনি হয়তো 5 কিলোমিটারের মধ্যে একটা মেডিসিনাল শপ পাবেন না আপনার বিপদে, সেখানে আপনার যে ওষুধগুলো লাগে, জ্বর, পেট খারাপ, কি গলা খুশখুশ, যেগুলো সাধারণত হয়ে থাকে, সেই রকম সমস্ত ওষুধ বাচ্চাদের ক্ষেত্রে একজন ভালো পিডিয়াট্রিক কোনো ডক্টরের সাজেশন নিয়ে তার যে ওষুধগুলি প্রয়োজন হতে পারে সঙ্গে রাখুন। তার খাবার যেগুলো বেবি ফুড সেটা পর্যাপ্ত পরিমাণে রাখুন। এটা ভেবেই চলবেন যে আপনি হয়তো সেটাকে টপ আপ করার সুযোগ পাচ্ছেন, এমন একটি জায়গায় হয়তো আপনি থাকছেন যেখানে বেবি ফুড পাওয়া যাচ্ছে না, তো বেবি ফুড রাখুন। শীতের জায়গায় গেলে বাচ্চাদের শীতের পোশাক বেশি করে রাখুন। আপনি একজন বড় মানুষ, হয়তো ছবি তোলার জন্য ভাবছেন একটা গেঞ্জি পরে কাটিয়ে দেবো, কিন্তু

0: মনে রাখবেন বাচ্চাটা হয়তো বলতে পারছে না, কিন্তু তার ঠান্ডা হয়তো লাগছে, আপনি হয়তো ভাবছেন কিছুই ঠান্ডা নেই। তাদের টুপি, গ্লাভস, পাহাড়ে না খুব ঘন ঘন ওয়েদার পাল্টায়, আপনিও জানবেন এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি। আপনি যদি এমন কোনো সময়ও যান যেখানে ওয়েদার ফোরকাস্ট দেখে মনে হচ্ছে যে না ঠান্ডার পোশাক লাগবে না, ঠান্ডার পোশাক রাখবেন। এবং সবার ক্ষেত্রেই লাস্ট পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে টুকটাক কিছু খাবার সঙ্গে রাখুন, যেরকম ছাতু হতে পারে, খুব অল্প জায়গা নেয়, ছাতু সঙ্গে রাখুন, কিছু ড্রাই ফ্রুটস রাখুন, কেক, বিস্কিট এগুলো রাখুন, যাতে কখনও যদি এরকম হয় ঘুরতে ঘুরতে হয়তো খাবার সুযোগ হলো না, তাহলে সাথে রাখা এই খাবারগুলি আপনাকে কিন্তু কিছুটা সাপোর্ট দিতে পারে।
1: বাহ, এবার আসবো জঙ্গলে।
0: আচ্ছা,
1: আমরা যারা বাঘ দেখতে ভালোবাসি, যারা জঙ্গল পছন্দ করি,
0: ঠিক,
1: জঙ্গলে বেড়াতে যাওয়ার সেরা সময় কোনটা?
0: এই বিষয়টি না মানে এটা নিয়ে দুটো ওপিনিয়ন আছে। একটা তো আপনারা জানেন, আমি আমার হাতের কাছের জঙ্গল ডুয়ার্সকে নিয়ে শুরু করি। এই 15 জুনের থেকে 15 সেপ্টেম্বর বন্ধ থাকে, কিন্তু বিশ্বাস করুন ডুয়ার্সের বোধহয় সব থেকে যে অপরূপ যে রূপটা সেটা পাওয়া যায় হচ্ছে এই বর্ষার সময়তেই। কিন্তু এই সময় গেলে আবার আপনি যে বিষয়টি বললেন সাফারি পাবেন না। তাই আমি তো বলি গোটা উত্তরবঙ্গ ডুয়ার্স সার্কিটে ঘোরার শ্রেষ্ঠ সময় হচ্ছে মিড অক্টোবর থেকে মিড জানুয়ারি। তারপরে প্রবল ঠান্ডা পড়ে যায়, কুয়াশাচ্ছন্ন হয়ে যায় পরিবেশ। আপনারা যদি মানে অগ্রিম প্ল্যান করেন তাহলে নভেম্বর মাসটিকে বেছে নিতে পারেন, আবহাওয়া খুব মনোরম থাকে, মানে ডিসেম্বর জানুয়ারির ওই তীব্র ঠান্ডাটাও থাকে না, আবার আকাশ খুব পরিষ্কার থাকে, এমনকি লাটাগুড়ি থেকে সে সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
1: শুধু তাই নয়, নভেম্বর একমাত্র মাস যে মাসে উত্তরবঙ্গ সব থেকে অ্যাসিওর করা যায় যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে।
0: ভিজিবিলিটি ডেজ আমি তো বলি হয়তো 28 out of 30, যেটা অন্য মাসে হয়তো 2 out of 30, 5 out of 30।
1: আমি যখনই পাহাড়ে যাই আমি কিন্তু নভেম্বর
0: কর্বেট
1: যেতে পারি, রানথাম্বোর যেতে পারি, ঠিক সময় কি গরমকাল? কারণ আমরা শুনেছি যে গরমকালেই পশুরা বেশি বাইরে আসে দেখা যায়।
0: সিজনটা তো ম্যাটার করে, আপনি যেরকম বললেন, আপনি একটা ভালো উদাহরণ দিলেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যেখানে সাইটিং বেড়ে যায়, সুযোগ বাড়ে, সেটা হচ্ছে দিনের কোন সময় যাচ্ছেন, চেষ্টা করবেন প্রথম সাফারিটি করার
1: ভোরবেলা।
0: ভোরবেলা সব থেকে ফার্স্ট সাফারি যদি এরকম সম্ভব হয় আপনার গাড়িটি প্রথম, তাহলে মানে আমাকে মানে বন দপ্তরের কিছু মানুষজন যাদের সঙ্গে পরিচিতি হয়েছে ঘুরতে ঘুরতে, তারাই বলেছেন যে মানে যারা অনেকে এরম মানুষ আছেন মানে এত বন্যপ্রাণকে ভালোবাসে, 6 দিন 8 দিন ধরে শুধু সাফারি করে, কোর এরিয়া সাফারি করছে, তারা কিন্তু বেছে নেয় হচ্ছে দিনের প্রথম সাফারি স্লটটা। কেন বলছে, এটার পিছনে একটা র্যাশনাল আছে, সেটা হচ্ছে গাড়ির শব্দ এবং ওই টায়ারের ভাইব্রেশনে বন্যপ্রাণরা অ্যালার্ট হয়ে যায়। তারা যদি খুব কাছাকাছি জায়গাতেও থাকে, গাড়ির শব্দ শুনে তারা আস্তে আস্তে ডিসপার্স হয়ে যায় বা আরও এমন জায়গায় চলে যায় যেখানে আপনার সাইটিং সুযোগ থাকে না। যদি আপনি এরকম করতে পারেন যে প্রথম বা দ্বিতীয় জিপটি আপনার হয়, আমাদের জলদাপাড়ায় অভিজ্ঞতা হয়েছিল, দারুণ রাইনো সাইটিং হয়েছিল, প্রবল ঠান্ডা, সকালে উঠে বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে কষ্ট করে। মানে সিজনের একটা ইনফ্লুয়েন্স অবশ্যই থাকে, বর্ষায় তো আপনি চাইলেও পারবেন না, তুলনামূলকভাবে গরমটা বেটার। এবং চেষ্টা করবে যদি গরমেও যান, বুকিং আগে থেকে করে যান এবং চেষ্টা করুন ফার্স্ট স্লটটা ধরার, তাহলে আশা করি বেটার সাইটিং হবে।
1: কেনিয়া যেতে চাই।
0: আচ্ছা,
1: তার আগে প্রিকশন হিসেবে কি কি নিতে হবে?
0: যদিও আমার যে জায়গাটির নাম বললেন সেখানে যাওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, আমি আফ্রিকায় যাইনি, হয়তো খুব শীঘ্রই কখনো যেতে চলেছি, তবে আমার যেটুকু মনে হয় যে কোনো বিদেশ ভ্রমণের ক্ষেত্রেই, সেটা হচ্ছে প্রত্যেকটি দেশের ট্রাভেল গাইডলাইন ভালো করে পড়ে নেওয়া দরকার। এমন দক্ষিণ মানে এমন আফ্রিকার প্রচুর দেশ আছে বা এমন দক্ষিণ আমেরিকার প্রচুর দেশ আছে যেখানে যাওয়ার আগে কিছু ভ্যাকসিনেশন মাস্ট, আপনি সেগুলো হয়তো নিজস্ব প্ল্যান করছেন কিছু সাশ্রয় করার জন্য। যদি কোনো বিশ্বস্ত মানুষ পান, বই বললাম, সঙ্গী হচ্ছে হাতের মুঠোফোনের ওই চ্যাটজিপিটি, তাকে জিজ্ঞেস করে নিতে পারেন যে আমি কেনিয়া যাচ্ছি অমুক মাসে বা আমি মাসাইমারার ভ্রমণ করব, আমাকে এটুকু বলে দিন যে আমি প্রিকশন বা গাইডলাইন হিসেবে কী কী জিনিস নেব। যে জিনিসগুলি আমি শুধু কেনিয়া বলেই বলছি না, নিজের ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে যে কোনো জঙ্গল ভিত্তিক জায়গায় গেলে পাওয়ার কাট কিন্তু একটা খুব বিশাল প্রবলেম যে কোনো জঙ্গল সার্কিটে। সেখানে যদি আপনি সঙ্গে নিজের পাওয়ার ব্যাংকটি রাখেন, অনেক আমার অনেক বন্ধু আমার সঙ্গে ট্রাভেল করে, তারা আমারটা ধার নিয়ে চালায়, আমি সবসময় বলি ব্যাগ গোছাতে যখনই যাবেন প্রথমে ওই 20,000 mAh-এর একটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখবেন। অনেক বিপদের সময় যখন দেখছেন ফোন রেড, 2% 3% চার্জ আছে, কেনিয়ায় হয়তো সামনে একটি সিংহ বাবা এসে দাঁড়ালেন, কিন্তু আপনার ফোনটা গিভ আপ করে গেল, ওই পাওয়ার ব্যাঙ্কটি সাহায্য করবে। যাই হোক।

0: মানে আরও এরকম অনেক ছোটোখাটো দিক থাকে, সঙ্গে প্রিকশনারি যে এর আগেই বলেছি, সঙ্গে ওষুধ রাখা, ভিসা গাইডলাইনগুলো ভালো করে পড়ার। অনেক দেশ এমন থাকে যেখানে যাওয়ার আগে আপনাকে রিটার্ন ফ্লাইট টিকিটস দেখাতে হয়, হোটেল বুকিং করতে হয়, তো সেই বিষয়গুলি ভালো করে পড়ে নেওয়া ভালো। দরকার হলে কোনো রিলায়েবল এজেন্টের সাহায্য নিন, ভিসা এজেন্ট কলকাতায় প্রচুর আছে, তারা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। হয়তো আপফ্রন্ট আপনার 2000 টাকা বেশি পড়তে পারে ভিসার খরচ, কিন্তু তারা আপনাকে মিসগাইড করবে না, বলে দেবে যে আপনি এই দেশে যাচ্ছেন, এই এই ডকুমেন্টারি রাখবেন, বা ওভারঅল প্রসেসটিতে গাইড করতে পারে, এটুকুই বলব।
1: এজেন্সির কথা যখন এলো, তাহলে প্রশ্ন না করে পারছি না যে ট্রাভেল এজেন্ট নাকি নিজে প্ল্যান করব, খরচ কিসে কমে?
0: অবশ্যই নিজে প্ল্যান করলে খরচ কম হয়, তবে এটার একটা মানে প্রবলেম আছে। দেখুন, সবাই কিন্তু ডিজিটাল মাধ্যমটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন না, স্পেসিফিক্যালি যারা সিনিয়র মানুষ, যারা খুব একটা টেক স্যাভি নয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে ভুল কিছু করার থেকে তাতে একটু পয়সা বেশি যাক, কিন্তু ট্রাভেল এজেন্টের সাহায্য নিন। তবে যে মানুষ টেক স্যাভি, যাদের ফোনের ওপর দখল আছে, আপনি আমি যে আলোচনাটা করলাম গুগল থেকে বুকিং করা, এই জিনিসগুলি যারা পারেন, তারা এখন যে কোনো পৃথিবীর জায়গায় কিন্তু অনলাইনে যেতে পারেন। এমনকি এটাও বলে রাখি, এখন এমন কিছু অ্যাপ্লিকেশন হয়ে গেছে যারা ফরেক্স কারেন্সি বিদেশে যাওয়ার সময় আপনার বাড়িতে ডেলিভার করে দেয়। আপনি ইন্ডিয়ার মুদ্রায় পে করবেন, তারা বাড়িতে এসে আপনাকে ফরেক্স কারেন্সি দিয়ে যাবে। এমনকি ভিসাটাও অনলাইনে সঠিক ডকুমেন্ট আপলোড করলে বাড়িতে এসে দিয়ে যায়। তো সেলফ প্ল্যানিং হ্যাজ বিকাম ইজিয়ার, এআই ব্যবহার করতে পারেন আইটিনারি বানিয়ে নেওয়ার জন্য। এছাড়া ফ্লাইট বুকিং তো বললামই, সবটাই অনলাইনেই পসিবল। তবে হ্যাঁ আর কি, মানে এটা আপনার নির্ভর করছে আপনি কতটা ডিজিটাল মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
1: বেশ, একটু মেসেজের দিকে তাকাই। মৌমিতা দত্ত লিখছেন, হ্যালো রিতম, আমি তোমার সব ভিডিও দেখি।
0: থ্যাংকস মৌমিতা।
1: অর্ণব মুখোপাধ্যায় লিখেছেন, অসম যাদবেন্দ্র পণ্ডা যিনি প্রশ্ন করেছিলেন, তার ভালো লাগছে অনুষ্ঠান। এরপর অনেকেই লিখছেন, আপনার প্রচুর ফ্যান রয়েছেন রিতম, কিন্তু জানেন বেশ ঈর্ষা হচ্ছে কিন্তু আমাদের। সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা মনীষা দিদি, সঙ্গে আছি স্যার, খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা চলছে। শ্রীপর্ণা লিখছেন, দারুণ রিতম। তুহিনা ব্যানার্জি লিখছেন, ভালো লাগছে রিতম এরকম প্ল্যাটফর্মে দেখে।
0: থ্যাংক ইউ তুহিনাদি, তুহিনাদিকে আমি নামে চিনি।
1: বেশ, প্রচুর প্রচুর মেসেজ আসছে রিতম। বিদেশ যেতে চায় কেউ, দুজন মানুষ, 1,00,000 টাকা বাজেট,
0: একেবারে
1: প্রথম পছন্দের 3টি বা 4টি দেশ যদি বলেন, যেটাতে এই দুজনের 1,00,000 টাকায় ঘুরে বেরিয়ে আসা সম্ভব।
0: আচ্ছা, আমি যে জায়গাগুলিতে গেছি সেগুলো দিয়ে শুরু করি। আমার মনে হয় এখন এক এক সময় কলকাতা থেকে বেঙ্গালুরু হায়দ্রাবাদ যাওয়ার যে ফ্লাইট ভাড়া হয়, তার থেকে থাইল্যান্ড বা ব্যাংকক কমে চলে যাওয়া যায়। তো থাইল্যান্ড দেশটি, প্রথম কথা, ভীষণ টুরিস্ট ফ্রেন্ডলি একটা নেশন, ভিসার জটিলতা নেই। আপনি যে বিষয়টি এর আগে হাইলাইট করলেন, সেলফ প্ল্যান করে যাওয়া যায় এবং 1,00,000-এর অনেক কম খরচে ঘোরা যায়। আমি নিজেও ঘুরে এসেছি। হ্যাঁ, এবার আমি 1,00,000 কথাটা যখন বলছেন, আপনি সেটা নির্ভর করবে আপনি কতদিন ঘুরছেন। আমি যেটা একটা থাম রুল দেখেছি,
1: বেশ বলেই দিই, কতদিন ঘুরছেন মানে ধরে রাখুন ওই 5-6 দিন।
0: একদম, এটা রিয়েলিস্টিক, এটা রিয়েলিস্টিক। আমার মনে হয়েছে এই সাউথ ইস্টার্ন কান্ট্রিগুলিতে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিতে মার্জনা করবেন, মোটামুটি যদি আপনি দিনে 10,000 থেকে 15,000 টাকা পার ডে বাজেট রাখেন, আপনি রাজার হালে ঘুরতে পারেন। থাইল্যান্ডে যেরকম ফ্লাইট ফেয়ার চিপ, আপনি যদি হোটেলে না থেকে এয়ারবিএনবি জাতীয় জায়গাগুলিতে থাকেন, যেখানে কিছু ওই অ্যাপার্টমেন্ট কালচার যেখানে আছে, আপনি অ্যাপার্টমেন্টে দিনে দৈনিক 2,500-3,000 টাকায় ব্রেকফাস্ট সমেত, আমি নিজে থেকে এসেছি, এত ভালো ঘর পাবেন, তাতে রান্নার ব্যবস্থা থেকে শুরু করে ওয়াশিং মেশিন, স্টিম আয়রন সব কিছু থাকে। মানে হোটেলের খরচ খুব সামান্য, বরং আমার তো এটা মানে মাঝে মাঝে অবাক লাগে যে আমাদের দেশে হয়তো দার্জিলিং গ্যাংটকে গিয়ে 6,000-8,000 টাকার হোটেলে থাকি, বিদেশে গিয়ে কিন্তু অনেক সময় একটু যারা ভালো করে সার্চ করে যাচ্ছেন খুব ভালো ডিল পাওয়া যায়। থাইল্যান্ড সেই দেশ, থাইল্যান্ডের ট্রান্সপোর্টেশন মানে দেশের মধ্যেও খুব স্ট্রং, অল্প দামে এক জায়গা থেকে এক জায়গা যাওয়া যায়, ভালো মানে ক্যাব অ্যাগ্রিগেটর পাবেন মোবাইলে, সেই অ্যাপগুলি নামিয়ে নিয়ে আপনি এক জায়গা থেকে এক জায়গা নিজে ঘুরতে পারেন কোনো এজেন্টের সাহায্য না নিয়ে। রাস্তার ধারে ধারে কিয়স্ক আছে যেখান থেকে ডে ট্রিপগুলো বুক করতে পারেন। এটা তো গেল থাইল্যান্ডের গল্প। থাইল্যান্ড খুব টুরিস্ট ফ্রেন্ডলি একটি নেশন। আরেকটি দেশ যেটা আমি কিছু বছর আগে গিয়েছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়া। আবার খুব রিয়েলিস্টিক্যালি 1,00,000 টাকার মধ্যে 6 দিনে আপনি ঘুরে আসতেই পারেন। মালয়েশিয়ার যে 2-3টে মেন জায়গা, কুয়ালালামপুরকে মানে বেস করে আপনি ঘুরতে পারেন, তাতেও ওই আর কি, হোটেল আপনি 2,500-3,000 টাকা দৈনিক পাবেন যদি একটু ওই অ্যাপার্টমেন্ট স্টাইল হোটেলগুলিতে থাকেন, বা আপনি যদি প্রপার হোটেলও চান সেখানেও আমি নিজে থেকে এসেছি, খুব ভালো হোটেলও যেগুলি।

0: দেখতে ধরুন একদম টুইন টাওয়ার দেখা যাচ্ছে বা খুব ভালো ভিউ, সেখানেও ওই দৈনিক 4,500 থেকে 5,000 টাকা ভাড়া। এবার তারপরে আপনার থাকা মানে থাকার খরচের বাদে ঘোরা আর খাবার খরচটুকু, আর যারা শপিং করতে ভালোবাসেন আমার মতো তাদের ওই একটা বাড়তি হাতছানি থাকেই। আরেকটি দেশ যেটিতে আমি হয়তো যাইনি তবে আমি শুনেছি বহু মানুষের থেকে, সেটা হচ্ছে দুটি দেশ বলবো, একটি ভিয়েতনাম, একটি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তো খুবই সহজে যাওয়া যায়, চেন্নাই থেকে সরাসরি বিমান আছে কলম্বোর, চেন্নাই যদি আপনি ট্রেনেও যান কলকাতা থেকে সেখান থেকে বিমানে পৌঁছে যেতে পারেন কলম্বো। এবং শ্রীলঙ্কা একটি বহু বড় দেশ, একবারে গোটা দেশটা ঘোরা সম্ভব নয়, তবে যদি 5 দিন 6 দিনের একটা ফাইনাইট স্টে নিয়ে আপনি যান তাহলে কিন্তু আপনার ওই আবার মানে 1,00,000 টাকা কি তার আশপাশে একটি অ্যামাউন্টের মধ্যে ঘোরা সম্ভব।
1: এবার ভিয়েতনাম নিয়ে একটা অভিযোগ আছে, ভিয়েতনামের ফ্লাইট ফেয়ার ভীষণ,
0: ঠিক
1: প্রায় আমরা দেখি যে ভিয়েতনাম প্ল্যান করার সময় যে 67,500 টাকা দুজনের ফ্লাইট ফেয়ারেই লেগে যাচ্ছে প্রায়।
0: ঠিক কথা।
1: তো সেক্ষেত্রে ভিয়েতনাম কি খুব পকেট ফ্রেন্ডলি বাঙালির?
0: প্রথম তিনটি দেশের মতো হয়তো নয়, আপনি যে বিষয়টি বললেন যেহেতু ফ্লাইটের ফেয়ারটা সারা বছর বেশি থাকে, আমি নিজেও প্ল্যান করার সময় দেখেছি 12,000 থেকে 15,000 টাকার নিচে হোচিমিন সিটি কিংবা অন্যান্য জায়গার প্লেন পাওয়া যায় না। তবে যদি সঠিক প্ল্যানিং করেন, আবারও বলছি আমার এটা বারবার বলা লক্ষ্য নয় যে সবসময় 1,00,000 টাকার মধ্যেই হবে, হয়তো 1.5 হতে পারে, 1,20 কি 1,30 হতে পারে, তবে ওই যে মার্জিন তার মধ্যে জিনিসটিকে নামিয়ে আনা যায় যদি আপনি আপনার থাকা খাওয়া এই জায়গাগুলিতে খুব বিলাসিতা না করেন। দেখুন ফ্লাইটের ফেয়ারটা কারুর কন্ট্রোলে নেই, ওটাকে আপনাকে দিতেই হচ্ছে, বা যদি আপনার এমন কোনো দেশে যান যেখানে ভিসার খরচ আছে সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। যেটা আপনি কার্টেল করতে পারেন সেটা হচ্ছে আপনি কি খুব বিলাসবহুল হোটেলে থাকবেন যেখানে আপনি সারাদিন ঘুরছেন বাইরে, হয়তো 16 ঘন্টা 14 ঘন্টা বাইরে, সেখানে কি আপনি একটা 10,000 টাকার দিনে দৈনিক হোটেলে থাকবেন নাকি 2,000 থেকে 3,000 টাকার হোটেলে থাকবেন যেখানে আপনি কন্ট্রোল, যেটা আপনার কন্ট্রোলে আছে, তো সেরকম আর কি। হ্যাঁ, তবে হ্যাঁ এই যে তিনটি দেশ বললাম, এখানে নিজের ঘোরার অভিজ্ঞতা এবং লোকের শোনা গল্পর থেকে বলতে পারি, হ্যাঁ 1,00,000 যে টাকাটা সেটা বেশ ভালো পরিমাণ টাকা, এবং তাতে আপনি ঘুরে ফিরে কিছু সাভেনিয়ার কালেক্ট করে বাড়ির লোকের জন্য গিফট কিনেও দেশে ফিরতে পারেন।
1: ট্রাভেল এজেন্সি ঠকাচ্ছে কিনা বুঝবো কিভাবে? এখন তো সবাই সোশ্যাল মিডিয়া নির্ভর ট্রাভেল এজেন্সি বেছে নেন, সেক্ষেত্রে হয়তো কোনো একটা ট্রাভেল এজেন্সিদের প্রচুর পেইড প্রমোশনসও থাকে বিভিন্ন মিডিয়া সাইটে আমরা দেখতে পাই। ট্রাভেল এজেন্সি আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা, ঠকাচ্ছে কিনা, বা আমি বুক করব যাকে তার ঘোরানোর প্রসেসটা ভালো কিনা, হয়তো সে খুব ভালো ঘোরায় কিন্তু খাওয়াটা খুব খারাপ, এইটা মানুষ বুঝবে কি করে? সাধারণ মানুষ যারা সবাই তো আমার বা আপনার মতন খুব ভ্রমণ নিয়ে সারাদিন প্রচন্ড পড়ে রয়েছি এবং ভীষণ নিজেরা একটা এক্সপার্টাইজ লেভেলে নিজেদের নিয়ে যেতে পারছি এমন নয়, যারা সেটা পারেন না, যাদেরকে বাধ্য হয়ে ভরসা করতে হয় বিভিন্ন এজেন্সির ওপর,
0: ঠিক
1: তারা কি করে বুঝবে?
0: দেখুন এটার এটা যে কোনো ক্ষেত্রেই, হোটেল বা এই ফ্লাইট বুকিংয়ের মতনই, এরকম কোনো অর্গানাইজেশন নেই যে আপনার হয়ে স্ক্রুটিনিটা করতে পারে, আপনার কিন্তু নিজস্ব বিবেচনাটাই ইভেনচুয়ালি প্যারামিটার। ধরুন ট্রাভেল এজেন্টদের ক্ষেত্রেও যেটা হয়, সবাই যে ঠকাচ্ছে সেরকম নয়, হয়তো একটি জায়গা কেউ 1,00,000 টাকায় ঘোরাচ্ছে, কেউ 80,000 ঘোরাচ্ছে, কেউ 1,30,000 ঘোরাচ্ছে। এবার আপনাকে দেখে নিতে হবে যে আপনি যেভাবে ঘুরতে চান সেটার সঙ্গে সব থেকে ক্লোজ ফিট কে। ধরুন আপনি এমন একজন মানুষ যিনি বিলাসবহুলভাবে ঘুরতে পছন্দ করেন, তাহলে জানবেন আপনার জন্য 1,30,000 ট্যুরটাই হয়তো ঠিক। আবার যারা একটু বাজেটে ঘুরতে ভালোবাসেন, যাদের মনে হয় যে কস্ট কাটিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার ক্ষেত্রে, আমার কোনো কারণে হয়তো হাতে এখন সেই পরিমাণ টাকা নেই, তাহলে আপনার হয়তো একটু যদি অসুবিধেও হয় বা একটু হেকটিক ট্যুরটাও হয়, সেক্ষেত্রে আপনার ওই 80,000 টাকাটাই হয়তো ভালো হবে। এবার ট্রাস্টওয়ার্দিনেস কীভাবে বুঝবেন? যে মাধ্যমে আমরা হোটেল বা ফ্লাইটকে ফিল্টার করি সেই এক গুগলই কিন্তু বন্ধু, রিভিউ পড়ুন, 10টা মানুষের রিভিউ পড়ুন, সব পেড রিভিউ হয় না, পেড রিভিউ কোনগুলো কোনগুলো পেড রিভিউ নয় সেগুলো আপনি বুঝতে পারবেন রিভিউয়ের ধরন দেখে। একটু এই যে স্ক্রুটিনি বা ফিল্টারটা, এটা নিজের বিবেচনা কিন্তু ভীষণ প্রয়োজন, বারবারই বলছি। এবং যেটা আমি ব্যক্তিগতভাবে করি, যদি এমন কোনো জায়গায় যেতে হয় যেখানে আমাকে ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে হচ্ছে, সেক্ষেত্রে আমি অন্তত 5টা ট্রাভেল এজেন্সির থেকে কোটেশন নিই এবং দেখে নিই সেই কোটেশনগুলিতে আমার মতো করে কে ঘোরাচ্ছে। সবার কিন্তু বারবারই বলছি ঘোরার চাহিদা এক নয়, যেরকম আমি ঘুরতে গিয়ে খাওয়াটাকে খুব প্রাধান্য দিই না। আমার মনে হয় যে আমার শরীর খারাপ হওয়ার একটা প্রবণতা থাকতে পারে, আমি যদি খুব খাওয়া ভিত্তিক ঘোরা করি। আমার ক্ষেত্রে ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো হোটেল হতে হবে, বা যে গাড়িতে আমি ঘুরতে যাচ্ছি সেটা বিদেশ বলেই নয়, দেশের মধ্যেও সেই গাড়িটা যেন আরামদায়ক হয়। আবার কারোর ক্ষেত্রে হয়তো, অনেক মানুষের ক্ষেত্রে খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। স্পেসিফিক্যালি আপনি যখন পশ্চিমবাংলার বাইরে যাচ্ছেন, সেখানে মনোমত

0: খাবার না পেলে অনেক মানুষ দেখেছি খুব বিব্রত হন,
1: বয়স্কদেরও
0: ভীষণ সমস্যা হয়, মানে এটা একটা খুব প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। তো আপনি দেখে নেবেন, কোটেশন নিন, একটু ঘুরুন, এবং তার জন্য যেটা দরকার, যেটা আরেকটু ব্যাকট্র্যাক করে যাই, সেটা হচ্ছে সময়। হটকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মানে আপনি আজ পরশু যাবেন, আজকে ঠিক করছেন, কালকে গিয়ে কাউকে অগ্রিম করতে হবে, এরকম জিনিসটা বোধ হয় না করাই ভালো। সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় খুঁজুন, ঠিক পাওয়া যায়।
1: বেশ, যেটা জানতে চাইবো এবার, যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম সময় গড়ানোর, কারণ এই বিষয়ে ঢুকলে বেরোনোর সহজে যায় না, কাশ্মীর।
0: আচ্ছা,
1: বিভিন্ন এজেন্সি বিভিন্ন টাকায় ঘোরায়, মনে হয় যেন পাশের পাড়ায় ঘুরতে যাচ্ছে এমন খরচও দেওয়া থাকে।
0: ঠিক,
1: কাশ্মীর প্ল্যান করার জন্য কাশ্মীর কি নিজে ঘোরা যায়?
0: অবশ্যই যায়। মানে আমি যে পদ্ধতিগুলো আপনাদের এতক্ষণ বললাম সেটাকে যদি সাম আপ করি, কাশ্মীর একটা খুব ভালো ইউজ কেস হতে পারে। আপনি জম্মু তাওয়াই বা শ্রীনগরের বিমান গুগল থেকে বুক করতে পারেন, যে জায়গাগুলিতে থাকবেন, ধরুন শ্রীনগর, পহেলগাঁও কি গুলমার্গ, সে সমস্ত জায়গার হোটেল বুকিং বাড়িতে বসে বুক অ্যাট জিরো বা পে অ্যাট চেক আউট করে বুক করতে পারেন, যাতে আপনাকে অগ্রিম টাকা দিয়ে ঠকে না যেতে হয়। এমনই হোটেল বুক করুন যেখানে চেক আউটের সময় পেমেন্ট করা যায়, এবং বহু হোটেলের অপশান পাবেন। এবং যে জিনিসটা ফাইনালি পড়ে থাকলো, সেটা যেটার উপর অনেকটা নির্ভর করবে আপনি কেমন ঘুরছেন, সেটা হচ্ছে বিশ্বস্ত ড্রাইভার। এবং সেক্ষেত্রে বোধ হয় দিদি আমরাই সব থেকে মানে মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিই। ইউটিউবে যদি আপনি ট্রাভেল ব্লগ দেখেন, কাশ্মীর ভ্রমণ নিয়ে বোধ হয় 1000-এর ওপর ট্রাভেল ব্লগ আছে। আপনি প্রত্যেকটি ট্রাভেল ব্লগারের সেই ভিডিও থেকে, যারা কোনো এজেন্সির সঙ্গে যায়নি, সেই রকম ড্রাইভারের নাম্বার গ্যাদার করুন, অন্তত আবারও এক্ষেত্রে 8-10 ড্রাইভারের নাম্বার নিন, কথা বলে দেখুন কার সঙ্গে কথা বলে আপনি ভালো ফিল করলেন, বা কার রেটটা পার ডে বেসিসে, যেহেতু আপনি মোস্ট প্রবাবলি গাড়ি সঙ্গে রাখবেন, পার ডে কে আপনাকে সবচেয়ে চিপেস্ট দিচ্ছে, বা আপনার কোন গাড়ি পছন্দ সেই গাড়ি তার কাছে আছে কিনা। অনেকেই পাহাড়ে গেলে বড় গাড়ি করে ঘোরা পছন্দ করেন, 6-সিটার বা 7-সিটার ভেহিকল, তো সেই জাতীয় তথ্যগুলিকে গ্যাদার করুন। হোটেল হয়ে গেল, ফ্লাইট হয়ে গেল, গাড়িও হয়ে গেল,
1: একটা ফোন নিয়ে নেব।
0: নিশ্চয়ই।
1: হ্যালো, কে আছেন? হ্যাঁ, কে আছেন?
2: হ্যাঁ, নমস্কার। রিতমের জন্য আমার প্রশ্নটা হচ্ছে, নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলে বেড়ানো,
1: নিজের নামটা বলতে হবে,
2: ইনার লাইন পারমিটের ব্যাপার থাকে, একটা ফর্মালিটি।
1: হ্যাঁ, আমি বলছি কে বলছিলেন সেটা যদি আগে বলুন।
2: আমাদের বুঝিয়ে দেন এই ইনার লাইন পারমিটটা কিভাবে জোগাড় করতে হয়, সেইটার জন্য কি কি নথিপত্র লাগে, তাহলে খুব ভালো হয়। সাহেব মিত্র বলছি।
1: সাহেব বাবু, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যখনই ফোন করবেন আগে নিজের নাম বলবেন, কোথা থেকে বলছেন, নিজের নাম, তারপর প্রশ্ন, আমরা এই ফরম্যাটেই যাব। আরো একবার যদি আপনার প্রশ্নটা গুছিয়ে বলেন।
2: হ্যাঁ,
1: হ্যালো,
0: শোনা যাচ্ছে না সাহেব বাবু আপনাকে।
1: হ্যালো, হ্যালো, না, কোনোভাবে শোনা যাচ্ছিল না। যদি প্রশ্নটা আমরা মোটামুটি শুনেছি,
0: মানে ইনার লাইন পারমিট নিয়ে মূলত, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটেই কিন্তু ইনার লাইন পারমিটের প্রয়োজন পড়ে। বলে দিই, মানে সেই স্টেটগুলির আপনি ওয়েবসাইট পাবেন, আপনি যদি ILP স্পেস সেই স্টেটটির নাম লেখেন, সেখানে ধরুন অরুণাচল হোক কিংবা মিজোরাম হোক কিংবা মানে মণিপুর হোক, যে যে যা যে রাজ্যে আপনি যাবেন ভাবছেন, গুগল সার্চ করলে যে ওয়েবসাইটটি পাবেন, দেখবেন সেখানে খুব, আর ইনার লাইন পারমিট পেতে গেলে কিন্তু বিরাট কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে না, এটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। আপনি সেই ওয়েবসাইট থেকে নিজে করতে পারেন। কিছু জায়গা যেরকম আইজল, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ধরুন আপনি যদি বিমানে করে যান, আপনি যদি আগে হয়তো আপনার কাছে ILP নাও মানে থেকে থাকে, আপনি কিন্তু বিমানবন্দরেও পেয়ে যাবেন, মানে এই সুবিধেগুলি থাকে। তো আমার মনে হয় না এটিকে নিয়ে খুব চিন্তার কিছু বিষয় আছে, এবং ধরুন একেবারেই আপনি বুঝতে পারছেন না বা এই প্রসেসটি কিভাবে করতে হবে ধারণা পাচ্ছেন না, আমার মনে হয় এই ক্ষেত্রেও আবারও সব থেকে ভালো সাথী হচ্ছে ইউটিউব ভিডিও। আবারও লিখবেন যে হাউ টু গেইন অ্যান ILP ফর অরুণাচল প্রদেশ, দেখবেন স্টেপ বাই স্টেপ কেউ একজন তার কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে সমস্তটা গুছিয়ে বা বুঝিয়ে দেখিয়ে দিচ্ছে, তাহলে আপনার ভয় থাকবে না।
1: আরও একটি ফোন আছে।
0: নিশ্চয়ই।
1: কে আছেন? হ্যালো, না, ছিলেন, সংযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে। নবনীতা নন্দী লিখছেন, লাদাখ ভ্রমণের উপযুক্ত সময়, দিন আর প্ল্যানিং জানালে ভালো লাগে, খরচটা জানতে চাই।
0: আচ্ছা, লাদাখ
1: নিয়ে নেব, ফোনটি আবারও এসেছে। হ্যালো,
3: হ্যালো, নমস্কার, আমি বজরাজ বিল্লাপুর থেকে শেখ আসমদ আলী বলছি।
1: বলুন।
0: নমস্কার।
3: আমি ওই পশ্চিমবাংলার

0: সময় রাখবেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্কিট কিন্তু আমি নিজে বার পাঁচে গিয়ে বলছি, টু নাইট থ্রি ডেজে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে চলে আসা যায়। এবং পার হেড খরচটা যদি জানতে চান, যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ওই 4,500 থেকে 5,000 টাকায় দুরাত্রি 3 দিন ভ্রমণ করা যায় পার মানুষ, মানে আপনি যদি ডাবল শেয়ারিংয়ে থাকেন।
1: বেশ, এবার যাব নবনীতা নন্দীর প্রশ্নে, লাদাখ ভ্রমণের উপযুক্ত সময়, দিন, প্ল্যানিং, খরচ।
0: আচ্ছা, আমি এই এই উত্তরটি দিতে হয়তো পারবো না, কারণ আমি নিজে লাদাখ এর আগে যাইনি। আর পিছনে একটি কারণ হচ্ছে যে আমার হাই অল্টিটিউড রিজিয়নে একটু সমস্যা হয়, যে জন্য আমার লাদাখ বা লাহুল স্পিতির মতো জায়গায় যাওয়ার পারমিশন নেই এখন, ডিউ টু হেলথ রিজনস। তো
1: সেক্ষেত্রে তো নিশ্চয়ই সোশ্যাল সাইটে প্রচুর ভিডিও পাবেন উনি,
0: উনি পাবেন। এবং আপনাকে ওভারঅল একটা জিনিস বলতে পারি, যে যখনই লাদাখ যাবেন, আমার একটা ছোট্ট সাজেশন, সেটা হচ্ছে সড়ক পথে লেতে পৌঁছানোর চেষ্টা করুন। দিল্লি থেকে লে বিমানবন্দরে গিয়ে আমার মতো মানুষ যারা, যাদের অল্টিটিউড সিকনেস আছে বা যাদের কোনো কারণে নিঃশ্বাসের কষ্ট হয়, তারা অনেক মানুষ কিন্তু খুব বিপদে পড়েন। তাই ভেঙে ভেঙে ওঠা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। চণ্ডীগড় থেকে গাড়ি ভাড়া করে ওঠা যায়, যে কোনো ভালো বিশ্বস্ত ড্রাইভার গাইড করে দিতে পারবে। এই বিষয়ে অনেক কিছু জায়গা দেখতে দেখতে কার্গিল, মানালি, এই জায়গাগুলি হয়ে আপনি লেতে পৌঁছন, দেখবেন শরীর আপনাকে অনেকটা বেশি সাপোর্ট দেবে। স্পেসিফিক্যালি যদি আপনার এই সমস্যা থাকে, যারা ফিট মানুষ তাদের ক্ষেত্রে অবশ্যই এইটা প্রযোজ্য নয়, তবে আমার মতো যারা কোনো কারণে ভুগছেন এই প্রবলেমগুলিতে, একটু মাউন্টেন সিকনেস নিয়ে কশন রাখাটা আমার বোধ হয় মানে উচিত হবে, এটুকুই বলতে পারি।
1: এরপর যে প্রশ্ন, অনেক রকম প্রশ্ন আসছে, হানিমুনিসদের জন্য মেঘালয়ও ভালো জানিয়েছেন আরও একজন, ভুটান নিয়ে প্রচুর প্রশ্ন আছে আমাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে, যে ভুটান যে এখন একটা এক্সট্রা টাকা লাগে, তারপরে ভুটান কিন্তু ভীষণ প্রিয় মানুষের কাছে, খুব জনপ্রিয় জায়গা, সেটা যদি একটু বলেন।
0: ভুটান ঘোরার ল্যান্ড রুটটাকে নিয়ে আলোচনা হোক, কারণ কলকাতা থেকে ভুটানের ডিরেক্ট ফ্লাইট থাকলেও সেগুলি বেশিরভাগ মানুষেরই হাতের বাইরে, ভীষণ এক্সপেন্সিভ ভুটানের ফ্লাইট ফেয়ার। তাই ওই আবারও বন্ধু কাঞ্চনকন্যা, হাসিমারায় পৌঁছে যান, হাসিমারা থেকে ফুনশোলিং হয়ে আপনার যাত্রা শুরু হতে পারে। আমি রিসেন্টলি, জানেন দিদি, মানে যেটা ডে ট্রিপ হয় সেটা করে এসেছি ভুটানের, মাত্র মানে খুব যত সামান্য খরচে আপনি সারাদিন ঘুরে আবার ডুয়ার্সে ফিরে আসতে পারেন আর
1: কি,
0: ফুনশোলিং দিয়ে।
1: আমিও গেছি
0: কিছু হ্যাঙ্গিং ব্রিজ বা ওই রাস্তাগুলি, যারা ভুটানকে জাস্ট টাচ করে আসতে চাইছেন ডুয়ার্সে গেলে অবশ্যই যাবেন, একটু সাজেশন থাকবে, মানে আপনি ডুয়ার্সে গেলে ভুটানের ডে ট্রিপটা না করাটা লস। তবে যে মেন বিষয়টি আসছে,
1: আমরা মূলত ডুয়ার্সের ক্ষেত্রে সঙ্গেই গিয়েছিলাম, ওই জয়গা দিয়ে কানেক্ট করে চলে যাওয়া যায়।
0: ঠিক ঠিক, জয়গা
1: অদ্ভুত রিতম, মানে আমি শেয়ার করতে চাই, আমি যখন গেছিলাম, রওনা দিয়েছিলাম, পৌঁছেছিলাম, তখন সন্ধে হয়ে গেছে, এবং ফুয়েনসোলিং এর যে প্রথম গুম্ফাটা পাওয়া যায়, যেটা ভুটানের রাজা যে গুম্ফাতে মাঝে মাঝে প্রার্থনা করতে আসেন, একদম ফুয়েনসোলিং এ ওই অবধি যাওয়া যায়, তারপর আর যাওয়া যায় না। সেই গুম্ফার, আপনি নিজেও গিয়েছেন জানেন, গুম্ফার যে ধারটা যেখান দিয়ে ভুটান পাহাড়টা দেখা যায়, সন্ধেবেলা ওই ধারে দাঁড়ালে গোটা ভুটান দেশটাকে দেখা যায়, এবং পুরো অন্ধকার, শুধু ওই আমরা সেই ইডেন গার্ডেনে যেমন মোবাইলের আলো জ্বলে না, জাস্ট ওই রকম ফুটকি ফুটকি কিছু সাদা আলো অন্ধকারের মধ্যে, এবং ওই দৃশ্য আমি কোনোদিন ভুলব না।
0: আমরা, আপনি যে জায়গাটির কথা বলছেন, সেখানে আমরা সকালবেলা পৌঁছেছিলাম, সেখানে মানে ইন্ডিয়ান প্লেনস খুব ভালোভাবে দেখা যায়, মানে ফুনশোলিং, জয়গাঁও দারুণ সুন্দরভাবে দেখা যায় ওই গুমফাটি থেকে। তো সেরকম আর কি, ভুটান আগে যে মানুষরা ঘুরে নিয়েছেন, আমি বলি তারা খুব ফর্চুনেট, এই অ্যাডিশনাল খরচগুলিকে তাদের নিতে হয়নি, এখন একটা ডেইলি খরচ থাকে, একটা গাইডকে আপনার সঙ্গে রাখতে হবে।
1: যদিও ওই ফুনশোলিং অবধি যাওয়াটাকে ঠিক ভুটান যাওয়া,
0: ভুটান ভ্রমণ বলা যায় না, তবে ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কিছুটা বিষয়, যে
1: একটা নতুন দই খুব কম,
0: ঠিক, মানে আপনি যদি চান, মানে আপনার ওই হয় না যে একটা বাকেট লিস্ট থাকে যে একটা দেশে যাব, যেরকম আমরা দার্জিলিং থেকে ফেরার সময় অনেক সময় সীমানা বর্ডার হয়ে পশুপতি যাই, নেপাল ঘোরা হয়ে যায় একটা, তো অনেকে মানে শিলিগুড়ি ফেরার সময় করে, তো ওই রকমই আর কি, একটা ছুঁয়ে যাওয়া একটা দেশকে। ভুটান ভ্রমণের বেস্ট সময় আবারও, যেহেতু বলবো পাহাড়ি অঞ্চল, বর্ষার সময় যাবেন না, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে যে কোনো একটি সময় প্ল্যান করুন, আশা করি ভালোভাবে ঘুরে আবার বাড়ি ফিরে আসতে পারবেন।
1: সুভদ্রা বসু জিজ্ঞেস করছেন, কেরল যাওয়ার বেস্ট সময় কি?
0: বর্ষা, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সবুজে ভরা থাকে সে সময়, নদী নালা সব জলে ভরে যায়, এবং
1: এমনিতেও বোধ হয় নভেম্বর থেকে মোটামুটি মার্চ ফার্চ অবধি চলে যাওয়াই যায়,
0: যাওয়া যায়, মানে সেটা তো পিক টুরিস্ট সিজন, মানে সেই সময় গেলে একটু ভিড় বেশি পাবেন, তবে যদি একটু খালিতে খালিতে প্রকৃতিকে সঙ্গে নিয়ে ঘুরতে চান, বর্ষা আমি রেকমেন্ড করব। দুবার গেছি ব্যক্তিগতভাবে, ভীষণ এনজয় করেছি।
1: বেশ, সোহম আহমেদ লিখছে, আমিও গেছি জয়গাঁ দিয়ে।

0: কাউন্সেলিং, বেশ
1: ঠিক।
0: রিতম, সামনে জামাই ষষ্ঠী, বাবা বলতেই রিতমের মুখটা তো একগাল হাসিতে ভরে উঠলো। মানে এই হচ্ছে জামাই হওয়ার একটা প্লাস পয়েন্ট, যে জামাই ষষ্ঠী শুনলেই বেশ খুশি হয়ে
1: যায়, কথাগুলো মনে পড়ে যায়।
0: তো এই জামাই ষষ্ঠীতে অনেকেই মেয়ে জামাইকে নিয়ে এখন ঘুরতে বেরুন বা ট্যুর গিফট করেন, এখন নতুন একটা মানে এই কালচারে বাঙালি অভ্যস্ত হচ্ছে যে বাইরে কোথাও গিয়ে জামাই ষষ্ঠী পালন খুব ছোট করে, যদি বেশ কয়েকটা কাছের জায়গার নাম বলে দেন যেখানে গিয়ে জামাই ষষ্ঠী পালনটা বেশ জম্পে, সব একটা ভালো রেস্তোরাঁ আছে, তারা অফার টফার দেয় জামাই ষষ্ঠীতে।
1: হ্যাঁ, মানে আমার তো মনে হয় জামাই ষষ্ঠীর সঙ্গে যে জিনিসটি ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে বাঙালি খাবার। তো এখন আমি কোনো রেস্তোরাঁ বা হোটেলের নাম বলছি না, আপনারা জানেন যেগুলি খুব প্রসিদ্ধ বাঙালি রেস্তোরাঁ যেখানে বাঙালি খাবার পাওয়া যায়, তারা কিন্তু থালি সিস্টেম রেখেছে জামাই ষষ্ঠী স্পেশাল। কৃষ্ণনগর যাওয়ার পথে ডান দিকে রাস্তায় একটি খুব বিখ্যাত রেস্তোরাঁ পড়ে, তারা তো আমি দেখছিলাম ওই 599 টাকা প্লাস ট্যাক্সে বোধ হয় 27 রকম পদ রেখেছে, মানে জামাইকে খাওয়ানোর জন্য আপনার যত রকম জিনিস হতে পারে সবই পাবেন এবং আপনি ফ্রি থাকতে পারবেন, যেটা এখন মেন বিষয়।
0: আর যদি ট্যুর করতে চায় মেয়ে জামাইকে নিয়ে বা একসাথে বেড়াতে যেতে চায়, সেক্ষেত্রে কোনটা বেটার হবে?
1: আমি সব থেকে যে জায়গাটির কথা বলে শুরু করেছিলাম, যেটা আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগতে পারে, যেটা আমি নিজেও গিয়েছিলাম, একটা তো বললামই ব্যারাকপুরে মঙ্গলধারা যে ট্যুরিজম প্রপার্টি এবং তাকে ঘিরে যে হাউস বোট, এবং দ্বিতীয় একটি জায়গা আছে যেটা আবারও কলকাতার খুব কাছে নদীতে ঘেরা, সেটা হচ্ছে সবুজ দ্বীপ। অনেকে জানে না, সেখানেও পর্যটন দপ্তরের বাংলো পাবেন, থাকার খুব ভালো ব্যবস্থা, এবং ওখানে মহারাজা থালি বলে একটা কনসেপ্ট হয়, সেটা আপনি ওনাদের রেস্তোরাঁতেই অ্যাভেল করতে পারবেন, সাধ্যের মধ্যে সেই থালিগুলি পাওয়া যায় এবং তাতে দুজন কেন তিনজন মানুষ খাওয়া যায়, এত পরিমাণে খাবার থাকে। জামাই ষষ্ঠীর মানে স্বাদটাও মিটবে এবং আপনার একটি নতুন জায়গা, ট্রেনে করে গিয়েও ঘুরে আসা সম্ভব হবে। তো এই কটা জিনিস তো আমার মাথায় আসছে, এছাড়া তো ডায়মন্ড হারবার রায়চক আছে।
0: প্রচুর প্রশ্ন ঢুকছে রিতম, খুব ছোট্ট ছোট্ট করে উত্তরগুলো নেব। পন্ডিচেরি যেতে চান, 4 দিন 4 রাত 5 দিন,
1: হ্যাঁ,
0: প্ল্যানিং কিরকম?
1: আচ্ছা, আমি ছোট্ট করে সাম আপ করছি। কলকাতা থেকে বিমানে করে চেন্নাই, প্রথম দিন চেন্নাই থেকে পুডুচেরি পৌঁছে রেস্ট, পরের দুটো দিন সাইট সিং, চতুর্থ দিন মহাবলীপুরম হয়ে বিকেলের ফ্লাইট ধরে কলকাতা ফেরত। এটা হচ্ছে ক্রিসপ প্ল্যান, 2 নাইট 3 ডেজ পন্ডিচেরির ক্ষেত্রে আমার মনে হয়েছে এনাফ।
0: বেশ, যে প্রশ্নে যাব এবার তা হলো যে এই আমরা জানি আমরা প্রচুর রিসর্টে এখন ঘোরার একটা নতুন দেখতে পাই, একেবারেই শেষ সময় যদিও, কিন্তু রিসর্টের প্রশ্নটি না করলেই নয়, কলকাতার আশেপাশে প্রচুর রিসর্ট আছে,
1: ঠিক,
0: আমি নাম বলতে বলছি না, কিন্তু সেরা কিছু রিসর্ট আমরা কোথায় গেলে পাবো?
1: আমি রিসেন্টলি যে কয়েকটি জায়গায় ঘুরেছি তার মধ্যে আমি রায়চকে গঙ্গার ধারে হওয়া একটি রিসর্ট বলবো, একটি খুব বড় ট্রাভেল গ্রুপ সেটিকে চালায়, নামটা আমার মুখে আসছে তো আমি ভুলতে চাই না, যাই হোক আপনারা বুঝতে পারছেন, তো সেখানে থাকতে পারেন, খুব ভালো মানের রিসোর্ট, একটু খরচ সাপেক্ষ বটে কিন্তু ভালো পাবেন। এছাড়া কলকাতা থেকে জানেন দিদি 20-30 কিলোমিটার ট্রাভেল করলে জোকার দিকে, ঘটকপুকুরের দিকে এখন প্রচুর রিসোর্ট হয়েছে, প্রচুর, আপনি একটু সার্চ করলেই, মানে উইকেন্ড ট্রিপ নিয়ার কলকাতা বলে সার্চ করলে আমারই একটি প্লে লিস্ট পাবেন, তাতে এই সমস্ত রিসোর্টের হদিশ পেয়ে যাবেন। আমি তো নিজে প্রচুর উইকেন্ড ট্রিপ করি, এর বাদে গুগল সার্চ করলেও কিন্তু আপনাকে সেই রিসোর্টের নাম দেখিয়ে দেবে, এবং খুব ভালো বিষয় হচ্ছে এই সবকটি যে জায়গার নাম আমি এতক্ষণ বললাম অনলাইন বুক করা যায়, তো আপনাকে ওই ফোন করে বিপাকে পড়ার ঝামেলাটা যেতে হবে না।
0: এ তো গেল আমাদের একদম রিসর্টের একটা দিক। এবার ধরুন কেউ পাহাড়ে একটি হোমস্টে খুলতে চায়,
1: ঠিক,
0: কি কি প্রসেস আছে?
1: আচ্ছা, প্রথমেই হচ্ছে আপনার একজন ভালো ব্রোকারকে লাগবে যে আপনাকে ঘুরিয়ে দেখাবে। ফেসবুকে কিছু গ্রুপ আছে, আমি নাম বলছি না আবারও, সেগুলি আপনি একটু মানে সন্ধান করলেই পাবেন, সেখানে নিজেকে অ্যাসোসিয়েট করে নিন, সেখানে পোস্টিং দেয় ডেলি সেই ব্রোকাররাই, তাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি ঘরগুলো আপনাকে সশরীরে গিয়ে দেখতে হবে, পুরোটাই ডেলিগেট করে দেওয়াটা বোধহয় উচিত নয়, আপনি 2-3 দিন সময় নিয়ে বিভিন্ন কিছু সার্কিটের হোমস্টে দেখুন। এখন পাহাড়ে মোটামুটি বছরে যদি আপনি 1 লাখ টাকা পার রুম বাজেট রাখেন, ভালো মানের ঘর পাওয়া যায়। ধরুন আপনি যদি একটা 4 রুমড হোমস্টে লিজে নেন এক বছরে, মোটামুটি 4-4.5 লাখ টাকা খরচ পড়তে পারে উইদাউট কিচেন। সেখানে আপনি পার গেস্ট একটা টাকা দেবেন, যিনি ল্যান্ড ওনার, যিনি কিচেনটা মেনটেন করছে তাকে, এবং আপনার মাসিক একটা খরচ থাকে ইলেকট্রিসিটি, ক্লিনিং, লন্ড্রি এইগুলির জন্য। তো এভাবে আপনারা কেউ শুরু করতে পারেন।

0: Contribution Convention, DCC, to come into effect on the same day. The ministry also noted that the period of exemption under DCC has been increased from 3 years to 5 years, marking a major gain for India's temporary workers. Hailing the agreement as a trump of economic statecraft, Union Minister for Commerce and Industry Piyush Goyal stated that the simultaneous enforcement of the CETA and the Double Contribution Convention will open up significantly new opportunities for India's export. Union Ministry of Ayush today said that more than 1.7 lakh organizers have registered their event on the Yoga Sangam portal as part of the International Day of Yoga celebrations on the 21st of this month. The ministry said the enthusiastic response reflects growing participation by institutions, organizations and communities in promoting the message of yoga across the country. In the ICC Women's T20 World Cup, India defeated the Netherlands by 95 runs in a Group A match at Headingley in Leeds tonight. In reply, the Netherlands were bowled out for 114 in 17.3 overs, and for India, the Sri and start with a 4-wicket haul, while the Shefali Verma picked up 3 wickets and Nandini Sharma claimed 2. Batting India first posted a formidable 209 for 5 in their allotted 20 overs, powered by Smriti Mandhana in 74 and Shefali Verma by 55. In cricket, India beat Afghanistan by 170 runs in the second ODI of the three-match series in Lucknow to take an inaccessible 2-0 lead. And that's the end of the news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold
2: শুনছেন FM Gold আমি মনীষা রয়েছি আপনার সঙ্গে এবং অবশ্যই এখন আমরা জানি যে এই সময়টা আমরা কিন্তু একটু অন্যরকম কথা বলি কি কথা শুনুন
1: লড়াইয়ের কথা জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান বেঁচে থাকার গান 100.1 FM Gold বেঁচে থাকার গান বেঁচে থাকার গান 100.1 FM Gold
2: বেঁচে থাকার গানে মনীষা রয়েছে আপনার সঙ্গে এবং এই যে বেঁচে থাকার গান এই সময় আমরা একটু অন্যরকম কথা বলি অন্য ধরনের কথা বলি জীবনের কথা লড়াইয়ের কথা বলি সেই বেঁচে থাকার গানে যখন আমি রয়েছি ফুটবল বিশ্বকাপ চলছে কথা হবে এমন একজন ফুটবলারকে নিয়ে যিনি এই সময় খুব বেশি আলোচনায় রয়েছেন এবং তার জীবন মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না তার জীবন দেখলে সত্যি বেঁচে থাকতে নতুন করে ইচ্ছে করে তবে আপনার জন্য মান্না দে এবং অবশ্যই আরও একজন থাকছেন তিনি অনুপম রায় ব্যাক টু ব্যাক দুটো গানের পর ফিরছি আপনার কাছে

0: শুনছেন বেঁচে থাকার গান। কোন চ্যানেলে আছেন শুনিনি।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। লড়াইয়ের কথা, জীবনের কথা, শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM Gold-এ।
0: এই যে ফুটবলে কিছু কিছু লোকের অভিষেক হয়, তাই তো? অভিষেক নিয়ে বিভিন্ন ফুটবলারের বিভিন্ন রকম স্বপ্ন থাকে। বলছিলাম বেঁচে থাকার গানে আজ এমন একজন ফুটবলারকে নিয়ে কথা বলবো যার জীবন আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। কেভার্ডের ভার্জিন হো, ঠিক বলেছেন। স্প্যানিশ আর্মাডা মানে স্পেনরা সম্প্রতি যার কাছে এক প্রকার পরাস্ত হয়েছেন। ম্যাচ হয়তো ড্র, তবে স্পেনিশরা জানেন কেভার্ডের গোলকিপার ভার্জিনহা একাই সব পেয়েছের দেশ এই স্পেনকে স্তব্ধ করে দিয়েছে। বলা হয় বিশ্বকাপে প্রথম সারির দলের একজন স্পেন, তার হাতেই বন্দী হয়েছে স্প্যানিশ আর্মাডা। ম্যাচের পর তার চোখে ছিল জল। কেন জল? 40 বছর বয়সে এই গোলকিপারের জীবনে এমন কি আছে যা কিনা আপনাকে আমাকে নতুন করে জীবনের মুখোমুখি দাঁড় করাতে পারে? কেউ বলেন ভার্জিনহা, কেউ বলেন ভোজিনহা, তবে এই গোলকিপারের আসল নাম ভোজিনহা নয়। মা বাবাকে ছাড়া বড় হওয়া গোলকিপার বিশ্বকাপে ইতিহাস করলেন। 1986 সালে কেপ ভার্দেতে জন্ম জেসিমার জোসে ইভোরা দিয়াজের, তাঁকেই আজ বিশ্ব চিনল ভোজিনহা নামে। বর্তমানে তিনি খেলেন পর্তুগালের সেকেন্ড ডিভিশন একটা ক্লাব চাভেসে। কেভার্ডের হয়ে খেলেছেন 91টি ম্যাচ। 2012 সালে সই করেন অ্যাঙ্গোলের ক্লাব প্রোগ্রেস হতে, কিন্তু সেখানে গিয়ে মহাঝামেলা। সেখানে জোসিমার নামে আর এক গোলকিপার ছিলেন, এদিকে তার নামও জোসিমার জোসে, তাই জার্সিতে ওই নাম ব্যবহার করা যাবে না। অতএব ব্যবহার করতে হল ডাকনাম ভোজিনহা। এই ভোজিনহা শব্দের মানে গলার স্বর, যে নামটা রেখেছিলেন তার দাদু ঠাকুমা। নামটা তাই বড্ড স্পেশাল। আসলে ছোটবেলায় মা বাবার সাহচর্য সেভাবে পাননি। বাবা ছিলেন সেনাবাহিনীতে, মা কাজের জন্য বাইরে থাকতেন। কিভাবে বড় হলেন ভোজিনহা? কিভাবেই বা ফুটবল খেলা শুরু হলো তার? আজ বেঁচে থাকার গানে এই সংগ্রামী মানুষকেই বেছে নিয়েছি আমরা। ফিরছি দুটো গানের পর।

একশো বছরের জমি দাঁড়ি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

ফিরে এলাম ভোজিনহার সেই জীবন নিয়ে, যার শৈশবটা খুব একটা সহজ ছিল না। বাবা ছিলেন সেনাবাহিনীতে, মা কাজের সূত্রে দীর্ঘ সময় বাইরে, ফলে দাদু ঠাকুরমার কাছেই বড় হচ্ছিলেন ভোজিনহ। তাদের দেওয়া সেই ডাকনামই একদিন বিশ্ব ফুটবলের শিরোনামে জায়গা করে নেবে হয়তো তিনিও ভাবেননি। স্পেনের বিরুদ্ধে ম্যাচে কেপ ভার্দে মাত্র একটি শট নিতে পেরেছিল, অন্যদিকে স্পেন গোটা ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ চালিয়েছে। মোট 52টি আক্রমণ, 26টি একেবারে টার্গেটেড শট। কিন্তু ভোজিনহোর দৃঢ়তা, অভিজ্ঞতা এবং অসাধারণ প্রতিক্রিয়ার সামনে বারবার ব্যর্থ হয়েছেন ফেরান তেরেস, মিকেল ওয়ার্জাবল, মার্কাস লরেন্তে কিংবা লাপোর্তেরা। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়াম জুড়ে ধ্বনিত হয় তার নাম। আবেগ ধরে রাখতে পারেননি ভোজিনহ নিজেও, চোখ ভিজে ওঠে আনন্দাশ্রুতে। বিশ্বকাপ আসলে অনেক নায়কের জন্ম দেয়, কেউ গোল করে, কেউ ট্রফি জেতে, কিন্তু কিছু নায়ক ইতিহাসে জায়গা করে নেয় অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য। ভোজিনহ 500,000 মাত্র জনসংখ্যা তার দেশে, সেরকম একটি দেশের নাগরিক, সেই স্বপ্নকে নিজের দুই হাতে আগলে তিনি বুঝিয়ে দিলেন ফুটবল সবসময় অর্থ, পরিকাঠামো কিংবা তারকারাই শেষ কথা নয়, কখনো কখনো একটি বড় হৃদয় অদম্য লড়াই আর বিশ্বাস লিখিয়ে নেয় সবচেয়ে সুন্দর গল্পটিকে। স্পেনের কাছে তাই এটি হয়তো হারানো দুটো পয়েন্ট, কিন্তু কেভারদের কাছে এটি এক ঐতিহাসিক জয়, আর সেই জয়ের মুখ চিরকাল মনে থাকবে ভোজিনহোকে, যিনি স্বপ্ন দেখতে চেয়েছিলেন, স্বপ্ন দেখবেন বলে। মৌসুমী ভৌমিক এবং লোপামুদ্রা মিত্র রইলেন আপনার জন্য।

উড়ন্ত বাজ পাখির মতো স্প্যানিশ আর্মাডাকে আটকে দিয়েছিলেন ভাজিনহা। কেরিয়ারের শুরুতে তিনি কিছু স্থানীয় ক্লাবে খেলতেন, কারণ তিনি যে দেশে বাস করতেন সে দেশে খুব একটা ফুটবল খেলার ভালো পরিকাঠামো ছিল না। পরে পর্তুগালের বিভিন্ন ক্লাবে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলের কঠিন বাস্তবতার মুখোমুখি হন। দীর্ঘ সময় ধরে নিচের ডিভিশনে ফুটবল খেললেও তিনি কখনো হাল ছাড়েননি, কারণ তার লক্ষ্য ছিল একটাই, জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা। 2009 সালে কেপভার্দে জাতীয় দলে অভিষেকের পর ধীরে ধীরে তিনি দলের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন। তার প্রতিক্রিয়াশীল সেভ, কর্নার ও ফ্রিকিক, এইসব পরিস্থিতিতে তার যে আত্মবিশ্বাস, তার ডিফেন্স, সেই ক্ষমতা তার দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তোলে তাকে। 2013 সালে আফ্রিকা কাপ অফ নেশনস ছিল কেপভার্দে ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। প্রথমবারের মতো দলটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। সেই সাফল্যের নেপথ্যে অন্যতম নাম ভাজিনহা। এরপর 2021 ও 2023 সালে আফ্রিকা কাপ অফ নেশনসে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আফ্রিকার শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে তার পারফরম্যান্স বারবার প্রমাণ করেছে ছোট দেশের খেলোয়াড়রাও বিশ্বমানের হতে পারেন। ভাজিনহার ক্যারিয়ারে একটি বিশেষ বৈশিষ্ট্য তার দীর্ঘস্থায়িত্ব। অনেক খেলোয়াড় যেখানে 30 পেরোলেই ছন্দ হারিয়ে ফেলেন, ফিটনেসের সমস্যায় ভোগেন, সেখানে ভাজিনহা 40 বছর বয়সেও জাতীয় দলের ভরসা হয়ে থাকছেন। আমরা জানি তার চেয়েও বড় খেলোয়াড় রয়েছেন, মানে বয়সে, যেমন CR7 খুব শিগগিরই তার খেলা দেখব আমরা, 41 বছর বয়স, জীবনের শেষ বিশ্বকাপ খেলছেন। ভাজিনহারও জীবনের শেষ বিশ্বকাপ, কিন্তু তফাত হল ভাজিনহার জীবনের প্রথম বিশ্বকাপও এটি ছিল। অভিজ্ঞতা, ফিটনেস, মানসিক দৃঢ়তা তাকে দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে ধরে রেখেছে। গোলরক্ষক হিসেবে তার খেলার ধরন শান্ত, সংযত, আত্মবিশ্বাসী, অযথা নাটকীয়তা পছন্দ করেন না। সঠিক জায়গায় সঠিক সময়ে উপস্থিত থেকে বিপদ সামলে দেয়।

0: জীবন ভোকাট্টা
1: না, জীবনকে ভোকাট্টা হতে দেননি ভজিনহা। ভজিনহারা জীবনকে ভোকাট্টা হতে দেন না। পরিসংখ্যানের বাইরে ভজিনহার গুরুত্ব অনেক বেশি। হয়তো তিনি বেশি ম্যাচ খেলেননি, মাত্র 25 বছর বয়স থেকে ফুটবল খেলতে শুরু করেছেন, কিন্তু তিনি এমন এক প্রজন্মের প্রতিনিধি যারা কেভভার্দেকে আফ্রিকার ফুটবল মানচিত্রে স্থায়ী জায়গা করে দিয়েছে। তার নেতৃত্বে তরুণ খেলোয়াড়রা বিশ্বাস করতে শিখেছে যে কেভভার্দে বড় স্বপ্ন দেখতে পারে। যখন তিনি নিজেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছেন, দলের তরুণ খেলোয়াড়রা রুখে দিয়েছে তা। বয়সের ভারে নিজে ক্যাপ্টেন হতে না চাইলে তরুণ খেলোয়াড়রা তাঁকেই ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছেন, বলেছেন তিনি না খেললে তারাও খেলবেন না। তাই জনপ্রিয়তার নিরিখেও এই মানুষটি অন্য অনেককে ছাপিয়ে যায়। আজ কেভভার্দের ফুটবল যখন বিশ্বকাপের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন ভজিনহার অবদান অনস্বীকার্য। তিনি শুধু একজন গোলরক্ষক নন, তিনি যেন গোটা কেভভার্দে টিমের বলতে পারেন শ্বাস প্রশ্বাস। আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ থেকে উঠে এসে যে মানুষটি গোলপোস্টের নিচে দাঁড়িয়ে পুরো জাতির স্বপ্ন আগলে রাখলেন, স্পেনের সেই ম্যাচে তিনি ভজিনহা। তিনি একটি গোটা প্রজন্মের অনুপ্রেরণা। এই ভজিনহার কথা যত বলি, ভজিনহাদের মতো মানুষদের কথা যত বলি, ততই মনে হয় জীবনের কাছাকাছি হাঁটু মুড়ে বসি। 27টি শট স্পেন সেদিন করেছিল, তার মধ্যে টার্গেট এটা 26টি। মাত্র 26% বলের দখল ছিল কেভভার্দের হাতে, তবু শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, ভজিনহার মতো মানুষের অবিশ্বাস্য পারফরম্যান্স, স্পেন গোল করতে পারেনি। বরং বদলি হিসেবে নামা তরুণ তারকা লামিনে ইয়ামালও

শুনছেন আধুনিক বাংলা গান নির্মলা মিশ্রের কণ্ঠে ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান। নির্মলা মিশ্রের কণ্ঠে শুনছিলেন আধুনিক গান, এবারে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

1:18:48 ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন শম্পা কুণ্ডুর কণ্ঠে আধুনিক বাংলা গান। আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে।

1:38 হয়ে গেল। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান সৌরভের সঙ্গে। শম্পা কুণ্ডুর পরে অঞ্জন দত্ত আধুনিক বাংলা গানে।

2:30 ডিটিএইচ বাংলা পরিষেবায় আমরা দুটো ঘন্টা পার করে ফেললাম আধুনিক বাংলা গানের সঙ্গে। এবারে বাংলা ছায়াছবির গান একটা ঘন্টা, রাত 3টে পর্যন্ত আমরা শুনব। প্রথমেই আশা ও ভালোবাসা ছবির গান, কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে এই গানটি দিয়ে শুরু হোক ছায়াছবির গানের আসর।

আশা ও ভালোবাসা ছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে এই ছবি থেকে শেষ গান।

শুনছিলেন আশা ও ভালোবাসা ছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে আশ্রিতা ছবির গান শুনুন, প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

2:29 হয়ে 7 সেকেন্ড শুনছেন আশ্রিতা ছবির গান। এবারে পরপর দুটি গান এই ছবি থেকেই শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শুনছিলেন। আশ্রিতা ছবির গান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে আমরা শুনব মান অভিমান ছবির সাউন্ডট্র্যাক থেকে কয়েকটি গান। প্রথম গানটি

শিপ্রা বসু ও মৃণাল চক্রবর্তীর দ্বৈতকণ্ঠে।

শুনছিলেন মানবিমান ছবির গান, দুটো বেজে 52 মিনিট। আমরা বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ দুটি গান আরো শুনব অন্তহীন ছবি থেকে। প্রথম গান শ্রেয়া ঘোষাল ও প্রণব বিশ্বাসের দ্বৈত কণ্ঠে।

তোমার পাশে, ঠিক সন্ধে নামার মুখে, তোমার নাম ধরে কেউ ডাকে।

3:44 অর্থাৎ আমরা আজকে রাত 12টা থেকে যে রয়েছি, আমি সৌরভ আপনার সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায়, শেষ ঘন্টায় আমরা কিন্তু ঢুকে পড়েছি বাংলা আধুনিক গান, বাংলা ছবির গান শোনার পরে। এখনকার আমাদের এই শেষ ঘন্টার সফর নানা রঙের গান দিয়ে সাজানো, আর নানা রঙের গানে আজ প্রথমেই আমরা শুনব লোকগীতি অর্জুন খেপার কণ্ঠে।

নানা রঙের গানে শুনছিলেন লোকগীতি অর্জুন খেপার কণ্ঠে। 3:47 আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান সৌরভের সঙ্গে। শেষ পর্বে আমরা শুনব দ্বিজেন্দ্র গীতি সুমিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি সুমিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 3:58 হয়ে 5 সেকেন্ড। আমি সৌরভ ছিলাম আজ আপনার সঙ্গে রাত 12টা থেকে এই ভোর 4টে পর্যন্ত বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন স্বাদের বাংলা গান নিয়ে DTH বাংলা পরিষেবায় অনুষ্ঠান চলবে, শুনতে থাকুন। এরকমই আরও গানের সফর নিয়ে নিশ্চয়ই চলে আসব অন্য কোনো দিন, দেখা হবে কথার মাধ্যমে। ভালো থাকুন, ভালো রাখুন পাশের মানুষদেরকে।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে শরৎ পরিবেশনা, শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নটভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে নাট ভৈরব রাগে পরিবেশিত শরৎ শুনছিলেন শিল্পী রাজরূপা চৌধুরী। এখন শিল্পী শ্যামল লাহিড়ির পরিবেশনায় খেয়াল রাগ বাসন্ত মুখারি। এটি আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় নিবেদন শুনছিলেন এতক্ষণ বাসন্ত মুখার্জির আগে পরিবেশিত শিল্পী শ্যামল লাহিড়ী। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। এখন বাংলা আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র।

সারাদিন সাত সুরে সারাদিন শাস্ত্রীয় সঙ্গীতের পর এখন সময় আনন্দধ্বনির, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের গান, কথা, তাঁর লেখা, এই সবকিছু নিয়েই আনন্দধ্বনি। বিভিন্ন কাব্যগ্রন্থের রচনা থেকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই বিভিন্ন অনুষ্ঠানে। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গেই। প্রথমে হিন্দু সিনেমার গান অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয়ার্ধ, তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের প্রথম রচনা, বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এলো মৃত্যুদূত চুপে চুপে। জীবনের দিগন্ত আকাশে যত ছিল সূক্ষ্ম ধুলি, স্তরে স্তরে দিল ধৌত করি। ব্যথার দ্রাবক রসে দারুণ স্বপ্নের তলে তলে চলেছিল পলে পলে দৃঢ় হস্তে নিঃশব্দে মার্জনা। কোন ক্ষণে নটলীলা বিধাতার নবনাট্যভূমে উঠে গেল যবনিকা। শূন্য হতে জ্যোতির তর্জনী স্পর্শ দিল এক প্রান্তে স্তম্ভিত বিপুল অন্ধকারে। আলোকের থরথর শিহরণ চমকি চমকি ছুটিল বিদ্যুৎ বেগে অসীম তন্দ্রার স্তূপে স্তূপে দীর্ণ দীর্ণ করে দিল তারে। গ্রীষ্মরিক্ত অবলুপ্ত নদীপথে অকস্মাত প্লাবনের দুরন্ত ধারায় বন্যার প্রথম নৃত্য শুষ্কতার বক্ষে বিসর্পিয়া ধায় যথা শাখায় শাখায় সেই মতো জাগরণ। শূন্য আধারের গূঢ় নাড়িতে নাড়িতে অন্তঃশিলা জ্যোতির ধারা দিল প্রবাহিয়া। আলোকে আধারে মিলি চিত্তাকাশে অর্ধস্ফুট অস্পষ্টের রচিল বিভ্রম। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী উৎসবের কণ্ঠে এই গান উৎসব দাস, জীবন মরণের সীমানা ছাড়ায়।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। শিল্পী উৎসব দাসের কণ্ঠে গান শুনছিলেন। প্রান্তিক কাব্যগ্রন্থের দ্বিতীয় রচনা, উড়ে চিরভিক্ষু তো রাজন্মকালের ভিক্ষাঝুলি, চরিতার্থ হোক আজি মরণের প্রসাদ বন্ধিতে, কামনার আবর্জনা যত, ক্ষুধিত অহমিকার উঞ্চবৃত্তি সঞ্চিত জঞ্জাল রাশি, দগ্ধ হয়ে গিয়ে ধন্য হোক আলোকের দানে, এ মর্তের প্রান্তপথ দীপ্ত কর দিক, অবশেষে নিঃশেষে মিলিয়া যাক পূর্ব সমুদ্রের পারে, অপূর্ব উদয়াচল জুড়ে অরুণ কিরণ তলে একদিন অমর্ত প্রভাতে। এবারে শিল্পী উষা উত্থ।

অংশ ছিলেন শিল্পী উষা উত্থুপের কণ্ঠে গান। প্রান্তিক কাব্যগ্রন্থের তৃতীয় রচনা এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে ছেঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে অজ্ঞাত সুদীর্ঘ পথ অতি দূর নিঃসঙ্গের দেশে নিরাসক্ত নির্মমের পানে। অকস্মাৎ মহা একা ডাক দিল একাকিরে প্রলয় তোরণ চূড়া হতে, অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতা মাঝে মেলিনু নয়ন। জানিলাম একাকির নাই ভয়, ভয় জনতার মাঝে একাকির কোনো লজ্জা নাই, লজ্জা শুধু যেথা সেথা যার তার চক্ষুর ইঙ্গিতে। বিশ্ব সৃষ্টিকর্তা একা, সৃষ্টিকাজে আমার আহ্বান, বিরাট নেপথ্য লোকে তার আসনের ছায়াতলে, পুরাতন আপনার ধ্বংসন্মুখ মলিন জীর্ণতা ফেলিয়া পশ্চাতে রিক্ত হস্তে মরে বিরচিতে হবে নূতন জীবন ছবি শূন্য দিগন্তের ভূমিকায়। এবারে শিল্পী উন্মনা দত্ত।

শিল্পী উন্মনা দত্তের কণ্ঠে শুনছিলেন এই গান। ঘড়িতে সময় 5:26। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি, যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত।

এই মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে যখন আপনাদের সঙ্গে সঙ্গী হতে পারি আনন্দধ্বনি অনুষ্ঠানে, রবি ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের রচনা থেকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই আজকে প্রান্তিক কাব্যগ্রন্থের চতুর্থ রচনা, সত্যমূর অবলিপ্ত সংসারের বিচিত্র প্রলেপে, বিবিধের বহু হস্তক্ষেপে, অযত্নে, অনবধানে হারালো প্রথম রূপ, দেবতার আপন স্বাক্ষর লুপ্ত প্রায়, ক্ষয়ক্ষীণ জ্যোতির্ময় আদিমূল্য তার, চতুষ্পটে দাঁড়ালো সে ললাটে পণ্যের ছাপ নিয়ে আপনারে বিকাইতে, অঙ্কিত হতেছে তার স্থান পথে চলা সহস্রের পরীক্ষা চিহ্নিত তালিকায়। হেনকালে একদিন আলো আধারের সন্ধিস্থলে আরতি শঙ্খের ধ্বনি যে লগ্নে বাজিল সিন্ধু পারে, মনে হল মুহূর্তেই থেমে গেল সব বেচা কেনা, শান্ত হল আশা প্রত্যাশার কোলাহল, মনে হল পরের মুখের মূল্য হতে মুক্ত সব চিহ্ন মোছা, অসজ্জিত আদি কৌলন্যের সব চিহ্ন মোছা, অসজ্জিত আদি কৌলিন্যের শান্ত পরিচয় বহি যেতে হবে নীরবের ভাষাহীন সঙ্গীত মন্দিরে, একাকীর এক তারা হাতে আদিম সৃষ্টির যুগে প্রকাশের যে আনন্দ রূপ নিল আমার সত্তায়, আজ ধূলিমগ্ন তাহা, নিদ্রাহারা রুগ্ন বুভুক্ষার দীপধূমে কলঙ্কিত, তার ফিরে নিয়ে চলিয়াছি মৃত্যু স্নান তীর্থ তটে সেই আদি নির্ঝর তলায়, বুঝি এই যাত্রা মোর স্বপ্নের অরণ্য বিথি পারে, পূর্ব ইতিহাস ধৌত অকলঙ্ক প্রথমের পানে, যে প্রথম বারে বারে ফিরে আসে বিশ্বের সৃষ্টিতে, কখনো বা অগ্নিবর্ষী প্রচণ্ডের প্রলয় হুঙ্কারে, কখনো বা অকস্মাৎ স্বপ্ন ভাঙা পরম বিস্ময়ে শুকতারা নিমন্ত্রিত আলোকের উৎসব প্রাঙ্গণে। এবারে শিল্পী ত্রিশিত চৌধুরী।